আকাশবাণী মুর্শিদাবাদ। আজ রবিবার, 27 বৈশাখ 1948 শতাব্দ, 2রা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 17ই মে 2026 খ্রিস্টাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টায়, সূর্যাস্তের সময় বিকেল 6টা বেজে 8 মিনিটে। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সকাল 5টা বেজে 55 মিনিট হয়ে 52 সেকেন্ড।

আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে।

এখন অমৃতবাণী। আজ বলেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। যাহাতে আমার নিজের কিছুমাত্র আনন্দ আছে, সেই আনন্দটুকু যখন দশজনের মধ্যে বিতরণ করিতে চাহি, তখন উপলক্ষের অভাব ঘটিবার কোনো কারণ দেখা যায় না। আমার আনন্দ সকলের আনন্দ হোক, আমার শুভই সকলের শুভ হোক। আমি যাহা পাই তাহা পাঁচজনের সহিত মিলিত হইয়া উপভোগ করি, এই কল্যাণী ইচ্ছাই উৎসবের প্রাণ। অনেক ছোটোখাটো বিষয়েও আমি হয়তো একটুকু আনন্দ পাই, নিজের বাড়িখানি হইলে সুখী হই, পুষ্করিণীটি থাকিলে ভালো লাগে, গরুগুলির কল্যাণ কামনা করি, গৃহপ্রবেশ, জলাশয় প্রতিষ্ঠা, গোষ্ঠাষ্টমী, এইরূপ এক একটি উৎসব উপলক্ষে পাঁচজন ব্রাহ্মণ পণ্ডিত, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পোষ্য পরিজন, দিন দুঃখীকে আহ্বান করিয়া যথাসাধ্য সৎকারে আমার সুখের ভাগী করিতে চাহি। আমি যে একজন গৃহহীনকে আশ্রয় দিতে পারি, তৃষ্ণার্থের পিপাসা নিবারণ করিতে পারি, অবলা জীবদের কিছুমাত্র সুখবিধান করিতে সমর্থ হই, আমার এই সৌভাগ্য যেন সকলের অন্তরে সঞ্চারিত করিয়া দিতে চাহে। বিধাতা আমাকে যে এত সৌভাগ্য সুখ দিয়াছেন তাহা সকলের সহিত বণ্টন করিয়া না লইলে ইহার সফলতা কোথায়? উৎসব ইহারই উপলক্ষ, সেই জন্য আমাদের উৎসবে ভাবের প্রাধান্য। বাহিরের সমারোহ তাহার প্রধান অঙ্গ নহে। প্রীতি বিকশিত উৎসবের সামান্য মঙ্গল ঘট ও চ্যুত পল্লবগুচ্ছ সেইরূপ আমাদের অন্তরে একটি শিবসুন্দর ভাব সঞ্চারিত করিয়া তুলে। সহস্র তরিতালোক ও বিলাস উৎসব সে শুভ কমনীয়তা সঞ্চার করিতে পারে না। বিলাসের মণিমুক্ত আমাদের বাহিরে ঐশ্বর্যের পরিচায়ক মাত্র, কিন্তু উৎসবের ধান্য দুর্বা মুষ্টি অন্তরের অকৃত্রিম শুভকামনার বাহ্য চিহ্ন। ইহার সহিত ধনীর রত্নভাণ্ডারের তুলনা সম্ভব নহে। শুনলেন বলেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন ভক্তিগীতি, আসরের প্রথম শিল্পী প্রতিমা সেনগুপ্ত।

শেষ হল ভক্তিগীতির অনুষ্ঠান। এখনকার শিল্পীরা ছিলেন প্রতিমা সেনগুপ্ত, অমলেন্দু বিকাশকর চৌধুরী এবং সবশেষে সারদা গুহ। আকাশবাণী মুর্শিদাবাদ, পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই। আর কিছুক্ষণের মধ্যেই 6:20 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছে সুব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, নেদারল্যান্ডসের ASML এবং ভারতের টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বাক্ষরের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে শীঘ্রই উন্নত সরঞ্জাম ব্যবহার করে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরু করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন। পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আজ সুইডেন যাচ্ছেন। নিট ইউজি 2026-এর জীববিদ্যার প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে CBI গ্রেপ্তার করেছে। দেশের 14-18 বছর বয়সীদের মধ্যে স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার উদ্বেগ প্রকাশ করেছে। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসের ফাইনালে আজ ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ইন্দোনেশীয় জুটির মুখোমুখি হবেন। ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেদারল্যান্ডসের সংস্থা ASML এবং টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ায় ভারত শীঘ্রই উন্নত সরঞ্জাম ব্যবহার করে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরু করবে। নেদারল্যান্ডসের বিভিন্ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি ভারতের সেমিকন্ডাক্টর পরিমণ্ডলকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতের দক্ষতার প্রতি এটি বিশ্বের আস্থার প্রতিফলন। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ফলে ভারত ইউরোপ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ASML এবং টাটার মধ্যে হওয়া চুক্তি দুটি প্রধান গণতান্ত্রিক এবং দায়িত্বশীল বিশ্বশক্তির মধ্যে যুগান্তকারী সমঝোতা। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ভারতে তাদের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার স্থাপন করেছে বলে উল্লেখ করে শ্রী মোদী বিশ্বের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিকে ভারতেই নকশা ও উদ্ভাবনের কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান। দুদেশের মধ্যে দৃঢ় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব ব্যবসায়িক সহযোগিতার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ এনে দিয়েছে। পাশাপাশি তিনি শিল্পপতিদের ভারতে বিনিয়োগের পরিমাণ আরো বৃদ্ধি করার আহ্বান জানান।
1: 21st century কা ভারত অবসরোঁ কি ভূমি হ্যায়। ভারত টেকনোলজি ড্রিভেন ভি হ্যায় আর হিউম্যানিটি ড্রিভেন ভি হ্যায়। ভারত জিতনা এনশিয়েন্ট হ্যায় উতনা হি মডার্ন বন রাহা হ্যায় আর বিকশিত ভারত কি জার্নি মে ভাগিদারি কা ভি হ্যায়। মে নেদারল্যান্ডস মে ভারতীয় সমুদায় কে সবি সাথিয়ো সে কহুঙ্গা, আপ ভারত মে জ্যাদা সে জ্যাদা সহযোগ বড়ায়ে, ইসসে ভারত কা সামর্থ্য ভি বড়েগা আর আপকে ইনভেস্টমেন্ট পর রিটার্ন ভি জ্যাদা মিলেগা।
0: উল্লেখ্য, ASML এর সঙ্গে চুক্তির ফলে গুজরাটের ঢোলেরায় টাটা ইলেকট্রনিক্সের নির্মীয়মান 300 mm এর সেমিকন্ডাক্টর হাব বা চিপ তৈরিতে প্রযুক্তিগত সাহায্য করবে ASML। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে আজ সুইডেনের গথেনবার্গে পৌঁছবেন। নতুন দিল্লি এবং স্টকহোমের মধ্যে দৃঢ় মৈত্রীর পথে এটি এক ঐতিহাসিক মাইলফলক। সফরকালে শ্রী মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ এবং জলবায়ু সম্পর্কিত কার্যকলাপের জন্য দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বাণিজ্যের নতুন নতুন সম্ভাবনার দিক উন্মোচন করবেন। দুই প্রধানমন্ত্রী ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকে বক্তব্য রাখবেন। এই বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন ছাড়াও বিভিন্ন ইউরোপীয় দেশের শিল্পপতিরা উপস্থিত থাকবেন। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির পর প্রধানমন্ত্রী মোদীর এটি প্রথম ইউরোপ সফর। 2025 সালে ভারত সুইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল $775 কোটি। ভারতে সুইডেনের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ গত 25 বছরে বেড়ে দাঁড়িয়েছে $282.5 কোটি। জাতীয় তদন্তকারী সংস্থা CBI নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত মূল চক্রীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারে মহারাষ্ট্রের পুনের বোটানি শিক্ষিকা। CBI সূত্রে জানা গেছে, তিনি নিট ইউজি 2026 পরীক্ষার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে তাকে একজন বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার কাছে উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যার প্রশ্নপত্রগুলির অ্যাক্সেস ছিল। পুনেতে নিজের বাসভবনে শিক্ষার্থীদের জন্য বিশেষ কোচিং ক্লাসের আয়োজন করেছিলেন তিনি। এই মামলায় এখনও পর্যন্ত দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, গঞ্জাম, নাসিক, পুনে, আহলিয়া নগর থেকে মোট 9 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 5 জন অভিযুক্তকে ইতিমধ্যে আদালতে তোলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের 7 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গত 24 ঘন্টায় সিবিআই সারা দেশের 6টি ভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু আপত্তিকর নথিপত্র, ল্যাপটপ, ব্যাংক স্টেটমেন্ট ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। দিল্লির একটি আদালত গতকাল ডাক্তারিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস মামলার অপর অভিযুক্ত পিভি কুলকার্নি এবং আর এক অভিযুক্ত মনীষা ওয়াগমারেকে 10 দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে। সিবিআই এর বিশেষ আদালতের বিচারক অজয় গুপ্ত এই নির্দেশ দেন। এর আগে তদন্তকারী সংস্থাটি আদালতে জানায় যে পরবর্তী তদন্তের স্বার্থে এই দুজনকে জাতীয় রাজধানীর বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন এবং এই ঘটনার নেপথ্যে থাকা বৃহত্তর ষড়যন্ত্রের বিষয়টিও খতিয়ে দেখা আবশ্যক। শিক্ষা মন্ত্রক দেশে স্কুলছুট শিশুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষত 14 থেকে 18 বছর বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রবণতা সবথেকে বেশি। স্কুল শিক্ষা এবং সাক্ষরতা দপ্তরের সচিব সঞ্জয় কুমারের পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে জাতীয় মুক্ত বিদ্যালয়ে প্রস্তাবিত নতুন একটি উদ্যোগ নিয়ে বৈঠকে পর্যালোচনা হয়। শ্রী কুমার বৈঠক চলাকালীন একটি তথ্য উদ্ধৃত করে জানান, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া প্রতি 100 জন ছাত্রছাত্রীর মধ্যে মাত্র 62 জন দ্বাদশ শ্রেণীতে পৌঁছে। তিনি আরো জানান, 14 থেকে 18 বছর বয়সসীমার মধ্যে 2 কোটিরও বেশি ছাত্রছাত্রী বর্তমানে স্কুল শিক্ষার আওতার বাইরে। সচিব জানান, আর্থিক অনটন, পারিবারিক দায়বদ্ধতা এবং জীবিকা সংক্রান্ত চ্যালেঞ্জের জন্যই ছাত্রছাত্রীরা শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসছে। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষার পড়াশোনা বাধ্যতামূলক করেছে দ্য সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। চলতি বছরের 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ওই 3টি ভাষার মধ্যে কম করে 2টি ভারতীয় ভাষা হতে হবে। 2020 নতুন জাতীয় শিক্ষানীতি ও 2023 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ড জানিয়েছে। তবে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় 3য় ভাষার পরীক্ষা নেওয়া হবে না বলেও সিবিএসই জানিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মহারাষ্ট্রে অপারেশন অন্তিম প্রহরের অধীনে গড়চিরোলি পুলিশ ও সিআরপিএফ 8 মাওবাদীকে গ্রেপ্তার করেছে। 5 মাওবাদী আত্মসমর্পণ করেছেন। অভিযানে এলএমজি, AK-47, SLR, ইনসাস রাইফেল সহ 51টি আগ্নেয়াস্ত্র এবং 65,34,000 টাকা উদ্ধার হয়েছে। এর আগে মহারাষ্ট্র সরকার গ্রেপ্তার হওয়া মাওবাদীদের জন্য মোট 64,00,000 টাকা পুরস্কার ঘোষণা করেছিল। পুলিশ জানিয়েছে, ধারাবাহিক মাওবাদ বিরোধী অভিযান, পুনর্বাসন নীতি এবং লুকিয়ে থাকা জীবনের প্রতি হতাশার কারণেই আত্মসমর্পণের ঘটনা ঘটছে। সিন্ধু জলচুক্তি সংক্রান্ত কোর্ট অফ আর্বিট্রেশন সালিসি আদালতের আরও একটি রায় ভারত আবারও প্রত্যাখ্যান করেছে। অবৈধভাবে গঠিত কোর্ট অফ আর্বিট্রেশনের আগের রায়গুলিও ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণজিৎ জয়সওয়াল বলেন, সিন্ধু জলচুক্তি সংক্রান্ত সাধারণ ব্যাখ্যা সম্পর্কে একটি রায়ের পরিপূরক হিসাবে সর্বোচ্চ জলস্তর সংক্রান্ত আরও একটি রায় এই আদালত দিয়েছে, কিন্তু ভারত তথাকথিত আদালতের প্রতিষ্ঠাকেই কখনো স্বীকৃতি দেয়নি। ব্যাংককে আয়োজিত থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসের ফাইনালে আজ ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ইন্দোনেশিয়ার লিও রলি কার্নাডো এবং ড্যানিয়েল মার্কিন জুটির মুখোমুখি হবেন। গতকাল সেমিফাইনালে এই ভারতীয় জুটি মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে। মোহনবাগান সুপার জায়ান্ট ওয়েস্টবেঙ্গল আজ আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। দুটি দলই 11 ম্যাচে 22 পয়েন্ট করে সংগ্রহ করেছে। এই মুহূর্তে গোল পার্থক্যে ইস্টবেঙ্গল লীগ তালিকায় দ্বিতীয় ও মোহনবাগান তৃতীয় স্থানে রয়েছে। ডার্বি ম্যাচ যে দল জিতবে তারা লীগ জয়ের কাছাকাছি পৌঁছে যাবে। এদিকে এই ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ ঘিরে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গুজরাট টাইটান্সকে 29 রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স আইপিএল ক্রিকেটের প্লে অফে ওঠার আশা জিয়ে রেখেছে। কলকাতার ইডেন গার্ডেন্সে গতরাতে 248 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে গুজরাট টাইটান্স 20 ওভারে 4 উইকেট হারিয়ে 218 রান তুলতে সমর্থ হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নেদারল্যান্ডসের ASML এবং ভারতের টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বাক্ষরের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে শীঘ্রই উন্নত সরঞ্জাম ব্যবহার করে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরু করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন। 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আজ সুইডেন যাচ্ছেন। নিট ইউজি 2026 জীববিদ্যার প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে সিবিআই গ্রেপ্তার করেছে। দেশে 14 থেকে 18 বছর বয়সীদের মধ্যে স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার উদ্বেগ প্রকাশ করেছে। আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এর পরের খবর 7:25।
2: আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা, আজ সকাল 8টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকালের বিষয় ছুটির মজা। আপনারা কথা বলতে এবং বার্তা পাঠাতে আসুন শুধুমাত্র 9434921300 এই নম্বরে। আবারও বলি বিষয় ছুটির মজা, ঘোষণাটি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আসরের প্রথম শিল্পী বিক্রম সিং।

0: দেবব্রত বিশ্বাস।
1: জয় জয় জয় জয় জয়।

শুনছেন রবীন্দ্রসঙ্গীত। দেবব্রত বিশ্বাসের পর এবারে শিল্পী সুচিত্রা মিত্র।

এই গানটির সঙ্গেই শেষ হলো এখনকার রবীন্দ্র সঙ্গীতের অনুষ্ঠান। শিল্পীরা ছিলেন বিক্রম সিং, জয়তী চক্রবর্তী, দেবব্রত বিশ্বাস এবং সুচিত্রা মিত্র। আকাশবাণী মুর্শিদাবাদ, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ সকাল 8টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকালের বিষয়, ছুটির মজা। আপনারা কথা বলতে এবং বার্তা পাঠাতে আসুন 9434921300 নম্বরে, এবং শুধুমাত্র কথা বলুন 03482259648 এই নম্বরটিতেও। ঘোষণাটি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি। আসরের প্রথম শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

এই গানটির সঙ্গে শেষ হলো এখনকার নজরুল গীতির অনুষ্ঠান। এখনকার শিল্পীরা ছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, ফেরদৌস আরা, শম্পা কুণ্ডু এবং ধীরেন বসু। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো কৃষি পরামর্শ। ধানের ক্ষেত্রে বলা হচ্ছে, ইতিমধ্যেই সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখুন, আগামী দুই তিন দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। আম, ঝড় বৃষ্টি কারণে ফল পড়ে যাওয়া ও ক্ষতি এড়াতে পরিপক্ক ফল দ্রুত সংগ্রহ করুন। ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে, অর্থাৎ গাছ হেলে পড়তে পারে, গাছ বেঁকে যেতে পারে। সবজি ও ফল ফসলে ফুল ও কচি ফল ঝরে পড়তে পারে। জমিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাকা অথবা কাটার উপযোগী ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। কৃষি কার্যক্রম অর্থাৎ স্প্রে করা, সার প্রয়োগ করা ইত্যাদি ব্যাহত হতে পারে, সেদিকে সতর্ক থাকুন। সবজি ও লম্বা ফসলের জন্য খুঁটি অথবা সমর্থন দিন, যাতে গাছ না হেলে পড়ে। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা বজায় রাখুন, যাতে জলাবদ্ধতা না হয়। পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো ও নিরাপদ স্থানে সংগ্রহ করুন। ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক বা সার প্রয়োগ এড়িয়ে চলুন। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করুন। নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগের আক্রমণ নজরে রাখুন। শুনলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো কৃষি পরামর্শ। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সর্বশেষ খবর অনুযায়ী জানানো হচ্ছে যে গত ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে। আগামী ৬ দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া। পরবর্তী কয়েকদিনে আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ১০২.২ মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন একটি লোকগীতি শাশ্বতী দাসের কণ্ঠে।

দুটি লোকগীতি শুনলেন। শিল্পীরা ছিলেন পূর্ণদাস বাউল এবং শাশ্বতী দাস। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জানিয়ে দেব আজকের সারা দিনের অনুষ্ঠান পরিচিতি। সকাল 7:45 বাংলা ছবির গান, সকাল 8:00 লাইভ অনুষ্ঠান শুভ সকাল। বিষয় ছুটির মজা। সকাল 9:10, বিকেল 3:10, রাত 9:15 আকাশবাণী মুম্বই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান। সকাল 10:00 থেকে শোনা যাবে আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান। বেলা 2:05 থাকবে অতুল প্রসাদের গান, রজনীকান্তের গান, দ্বিজেন্দ্র গীতি এবং নজরুল গীতির অনুরোধের আসর, উপস্থাপনা অপর্ণা চৌধুরী। 2:30 ছোটদের অনুষ্ঠান সবুজের মেলা। বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি, লোকগীতি বিকেল 5:30, সন্ধে 6:05 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। জীবিকার জন্য সন্ধে 6:30, সন্ধে 6:40 ভক্তিগীতি ও রজনীকান্তের গান। আজ সন্ধ্যায় অনুষ্ঠান সন্ধে 7:10 আধুনিক গানের অনুষ্ঠান রাত 8:40, রাত 10:00 যুব জগৎ। চিত্রগীত অনুষ্ঠানে হিন্দি ছবির গান শুনবেন রাত 10:30। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর শুনবেন 7:25 এবং সন্ধে 7:35। আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ শোনা যাবে সকাল 7:35 এবং 7:50। সন্ধে 7:50 গ্রামীণ সংবাদ, সন্ধে 6:35 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, সকাল 9:00 বিকেল 3:00 সন্ধে 6:00 এবং রাত 8:00। আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সকাল 9:05, বেলা 3:05, রাত 8:05 এবং রাত 9:00। বিজ্ঞাপনী অনুষ্ঠান থাকবে সন্ধে 7:30, রাত 8:10 এবং রাত 8:25। অধিবেশনের সমাপ্তি রাত 11:00। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী মুর্শিদাবাদ।

আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের বাংলা খবর এবং 7:35 বাংলা স্থানীয় সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেন যাচ্ছেন। নেদারল্যান্ডসের ASML এবং ভারতের টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বাক্ষরের প্রেক্ষিতে ভারতের শীঘ্রই সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরুর ব্যাপারে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। নিট ইউজি 2026 জীববিদ্যার প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে CBI গ্রেপ্তার করেছে। CBSE আগামী 1 জুলাই থেকে নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষা পড়া বাধ্যতামূলক করেছে। গুজরাট টাইটান্সকে 29 রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স IPL ক্রিকেটের প্লে অফে ওঠার আশা জিয়ে রেখেছে। ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে আজ সুইডেনের গথেনবার্গে পৌঁছবেন। নতুন দিল্লি এবং স্টকহোমের মধ্যে দৃঢ় মৈত্রীর পথে এটি এক ঐতিহাসিক মাইলফলক। সফরকালে শ্রী মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি, স্টার্টআপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ এবং জলবায়ু সম্পর্কিত কার্যকলাপ নিয়েও দুপক্ষের মধ্যে আলোচনা হবে। দুই প্রধানমন্ত্রী ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকে বক্তব্য রাখবেন। এই বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ছাড়াও বিভিন্ন ইউরোপীয় দেশের শিল্পপতিরা উপস্থিত থাকবেন। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির পর প্রধানমন্ত্রী মোদীর এটি প্রথম ইউরোপ সফর। 2025 সালে ভারত সুইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল 775 কোটি মার্কিন ডলার। ভারতে সুইডেনের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ গত 25 বছরে বেড়ে দাঁড়িয়েছে 282 কোটি 50 লক্ষ মার্কিন ডলার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেদারল্যান্ডসের সংস্থা ASML এবং টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ায় ভারত শীঘ্রই উন্নত সরঞ্জাম ব্যবহার করে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরু করবে। নেদারল্যান্ডসের বিভিন্ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি ভারতের সেমিকন্ডাক্টর পরিমণ্ডলকে শক্তিশালী করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতের দক্ষতার প্রতি এটি বিশ্বের আস্থার প্রতিফলন বলেও তিনি মন্তব্য করেন। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ফলে ভারত ইউরোপ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ASML এবং টাটার মধ্যে হওয়া চুক্তি দুটি প্রধান গণতান্ত্রিক এবং দায়িত্বশীল বিশ্বশক্তির মধ্যে যুগান্তকারী সমঝোতা। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ভারতে তাদের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার স্থাপন করেছে বলে উল্লেখ করে শ্রী মোদী বিশ্বের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিকে ভারতেই নকশা ও উদ্ভাবনের কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান। দুদেশের মধ্যে দৃঢ় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব ব্যবসায়িক সহযোগিতার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ এনে দিয়েছে। পাশাপাশি তিনি শিল্পপতিদের ভারতে বিনিয়োগের পরিমাণ আরও বৃদ্ধি করারও আহ্বান জানান।
1: 21वीं सदी का भारत अवसरों की भूमि है। भारत टेक्नोलॉजी ड्रिवन भी है और ह्यूमैनिटी ड्रिवन भी है। भारत जितना एंशियंट है उतना ही मॉडर्न बन रहा है और विकसित भारत की जर्नी में भागीदारी का भी है। मैं नेदरलैंड्स में भारतीय समुदाय के सभी साथियों से कहूंगा, आप भारत में ज्यादा से ज्यादा सहयोग बढ़ाएं। इससे भारत का सामर्थ्य भी बढ़ेगा और आपके इन्वेस्टमेंट पर रिटर्न भी ज्यादा मिलेगा।
0: সিন্ধু জল চুক্তির আওতায় বেআইনিভাবে গঠিত সালিসি আদালতের রায়কে ভারত খারিজ করে দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, এই আদালতের গত শুক্রবারের দেওয়া রায়ে সিন্ধু জল চুক্তির আওতায় সর্বাধিক সংখ্যক জলাধারকে যুক্ত করার যে কথা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। ওই সালিসি সংস্থার আইনি বৈধতাকে ভারত স্বীকৃতি দেয় না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। মুখপাত্র আরও জানান, সিন্ধু জল চুক্তি রদ করার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে তা অপরিবর্তিত রয়েছে। এক দেশ এক নির্বাচন বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি গতকাল বেঙ্গালুরুতে বিভিন্ন রাজনৈতিক দল এবং আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছে। কমিটির চেয়ারম্যান PP চৌধুরী সংবাদ মাধ্যমে জানান, বিভিন্ন রাজ্য সফরের মাধ্যমে কমিটি আপত্তি ও সুপারিশ সংগ্রহ করছে। তিনি বলেন, একযোগে নির্বাচন করতে হলে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্ধারিত সময়ের আগেই ভাঙতে হতে পারে। পাশাপাশি দলত্যাগ বিরোধী আইন, অনাস্থা প্রস্তাব এবং রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত সমস্যারও সমাধান করতে হবে। মূল্যবান বিভিন্ন ধাতুর ওপর উচ্চ হারে সীমাশুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বিধিনিষেধের আওতায় রূপো এবং সোনা ও প্ল্যাটিনামের প্রলেপযুক্ত রূপোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। দিল্লি সরকার জাতীয় রাজধানীতে বিমানে ব্যবহৃত জ্বালানির ওপর ধার্য মূল্য সংযোজন কর বা ভ্যাট 25% থেকে কমিয়ে 7% করার সিদ্ধান্ত নিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, বিমান পরিবহন ক্ষেত্রকে স্বস্তি প্রদান এবং পর্যটন ও পরিবহনকে উৎসাহিত করার লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে শক্তিশালী করার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুরুত্ব আরোপের সূত্র ধরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নিট ইউজি 2026 পরীক্ষায় জীববিদ্যার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত মূল চক্রীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারে মহারাষ্ট্রের পুনের উদ্ভিদবিদ্যা শিক্ষিকা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA তাকে একজন জীববিদ্যার প্রশ্ন বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছিল। এই মামলায় অপর দুই অভিযুক্ত PV কুলকার্নি এবং মনীষা ওয়াগমারেকে দিল্লির একটি আদালত 10 দিনের CBI হেফাজতে পাঠিয়েছে। কুলকার্নি এবারে নিট পরীক্ষার রসায়নের প্রশ্ন বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত ছিলেন। এই মামলায় অপর অভিযুক্ত ধনঞ্জয় লোখান্ডে মনীষা ওয়াগমারের কাছ থেকে ফাঁস হওয়া প্রশ্নপত্র সংগ্রহ করেছিলেন। এখনও পর্যন্ত দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং আহলিয়ানগর থেকে মোট 9 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষার পড়াশোনা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE। চলতি বছরের 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ওই 3টি ভাষার মধ্যে কম করে 2টি ভারতীয় ভাষা হতে হবে। 2020 নতুন জাতীয় শিক্ষানীতি ও 2023 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ড জানিয়েছে। তবে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় তৃতীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে না বলেও CBSE জানিয়েছে। সেক্ষেত্রে স্কুলে ইন্টারনাল পরীক্ষার ভিত্তিতেই এর মূল্যায়ন করা হবে, সার্টিফিকেটে সেটি উল্লেখ করা থাকবে। শিক্ষামন্ত্রক দেশে স্কুল ছুট শিশুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষত 14 থেকে 18 বছর বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রবণতা সবথেকে বেশি। স্কুল শিক্ষা এবং সাক্ষরতা দপ্তরের সচিব সঞ্জয় কুমারের পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে গতকাল এই নিয়ে আলোচনা হয়। এ ব্যাপারে জাতীয় মুক্ত বিদ্যালয়ের প্রস্তাবিত নতুন একটি উদ্যোগ নিয়েও পর্যালোচনা হয়। শ্রী কুমার বৈঠক চলাকালীন একটি তথ্য উদ্ধৃত করে জানান, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া প্রতি 100 জন ছাত্রছাত্রীর মধ্যে মাত্র 62 জন দ্বাদশ শ্রেণীতে পৌঁছয়। তিনি আরও জানান, 14 থেকে 18 বছর বয়সসীমার মধ্যে 2 কোটিরও বেশি ছাত্রছাত্রী বর্তমানে স্কুল শিক্ষার আওতার বাইরে। সচিব জানান, আর্থিক অনটন, পারিবারিক দায়বদ্ধতা এবং জীবিকা সংক্রান্ত চ্যালেঞ্জের জন্য ছাত্রছাত্রীরা শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসছে। মহারাষ্ট্রে অপারেশন অন্তিম প্রহারের অধীনে গড়চিরোলি পুলিশ ও CRPF 8 মাওবাদীকে গ্রেপ্তার করেছে। 5 মাওবাদী আত্মসমর্পণ করেছে। অভিযানে LMG, AK-47, SLR, ইনসাস রাইফেল সহ 51টি আগ্নেয়াস্ত্র এবং 65,34,000 টাকা উদ্ধার হয়েছে। ইটালিয়ান ওপেন টেনিসের ফাইনালে আজ বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার ক্যাসপার রুডের বিরুদ্ধে খেলবেন। রোমের ক্যাম্পো সেন্ট্রালে সেমিফাইনালে গতকাল দানিল মেদভেদেভকে 6-2, 5-7, 6-4 গেমে হারিয়ে দেন সিনার। অন্য সেমিফাইনালে রুড ইটালির লুচিয়ানো দার্দেরিকে 6-1, 6-1 গেমে হারিয়ে ফাইনালে ওঠেন। ব্যাংককে আয়োজিত থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসের ফাইনালে আজ ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ইন্দোনেশিয়ার লিও রলি কার্নাডো এবং ড্যানিয়েল মার্কিন জুটির মুখোমুখি হবেন। গতকাল সেমিফাইনালে এই ভারতীয় জুটি মালয়েশীয় জুটিকে হারিয়ে ফাইনালে ওঠে। গুজরাট টাইটান্সকে 29 রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স IPL ক্রিকেটের প্লে অফে ওঠার আশা জিয়ে রেখেছে। কলকাতার ইডেন গার্ডেন্সে গতরাতে 248 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে গুজরাট টাইটান্স 20 ওভারে 4 উইকেট

তৃতীয় স্থানে রয়েছে। আসছি শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেন যাচ্ছেন। নেদারল্যান্ডসের ASML এবং ভারতের টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বাক্ষরের প্রেক্ষিতে ভারতে শীঘ্রই সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরুর ব্যাপারে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। নিট ইউজি 2026 জীববিদ্যার প্রশ্ন ফাঁসের ঘটনায় প্রধান অন্যতম মূল চক্রীকে CBI গ্রেপ্তার করেছে। ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে এতদিন শাসকের আইন চালু ছিল, কিন্তু এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী আগামী বৃহস্পতিবার বৈঠক করবেন। রাজ্যে 7টি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। আরজিকর মামলা তদন্ত এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট আজ ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স গতকাল ইডেনে গুজরাট টাইটান্সকে 29 রানে হারিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে এতদিন শাসকের আইন ছিল, কিন্তু এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। গতকাল ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে কথা জানিয়ে শ্রী অধিকারী কেন্দ্র ও রাজ্য সরকারের কোনো সামাজিক প্রকল্পে কাটমানি নেওয়া কিংবা পুলিশ আধিকারিক বা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে নির্ভয়ে এগিয়ে এসে তা বলার আহ্বান জানান। তোলাবাজির অভিযোগ পেলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়েছেন।
1: কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস এনএফটিএস করে টাকা ট্রান্সফার। কে কে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে, মানে এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। আর বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই তারা অভিযোগ করবেন। আর অটো টোটো হকার কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল
0: তিনি বলেন, পূর্বতন সরকারের আমলে যারা নানাভাবে অত্যাচারিত হয়েছেন অথচ ভয়ে অভিযোগ জানাতে পারেননি, তারা নতুন করে থানায় অভিযোগ দায়ের করতে পারবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ সত্য হলে পুলিশ কড়া পদক্ষেপ করবে, তবে তা মিথ্যে প্রমাণিত হলে অভিযোগকারীর বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর গত সন্ধ্যায় প্রথমবার নন্দীগ্রাম যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রিয়াপাড়ায় দলীয় কার্যালয়ে পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকজন দলীয় বিধায়ক ও কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন তিনি। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুটি আসন থেকে নির্বাচিত হন শুভেন্দু অধিকারী, পরে নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। রাজ্যে দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমান জেলার সঙ্গে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট জেলাশাসক ও জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ রাজ্য সরকার দিয়েছে বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অশোকবাবু বলেন, উদ্বাস্তু মতুয়াদের কোন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না।
2: বৈদেশিক যেসব নাগরিক আছে তারা সুযোগ সুবিধা পাচ্ছে, যে রেশন কার্ড গুলো আছে সেই রেশন কার্ড গুলোকে সেইগুলো আপনারা নির্দিষ্ট করুন এবং সেই কার্ড গুলো ডিলিট করুন, এসআইআর এর ডিলিটেড হয়ে। কিন্তু কন্ডিশন হচ্ছে যারা ট্রাইব্যুনালে আছে এবং সর্বোপরি যারা সর্বহারা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা আছে তাদের কোন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। তাদেরকে আমি বারবার বলছি, আপনারা ইমিডিয়েট সেটে অ্যাপ্লিকেশন করুন, নতুবা শুধু রেশন কার্ড ডিলেট নয়, কোন সরকারি সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত হবে।
0: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নদীয়ার কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরে

0: তোড়জোড় শুরু হয়েছে। সাধারণ মানুষের দাবি, কাঁটাতারের বেড়া বসলে নিরাপত্তা ও চাষাবাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।
1: কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলে যে 45 দিনকে যে একটা বিয়ে নিয়েছে জমি অধিগ্রহণের, সেই জমিটা যদি আমরা দেওয়ার ইচ্ছুক, আমরা যদি তার কাটাটা হয়ে যায় আমাদের খুবই ভালো হয়। তার কাটার ভেতর আমার বেজায়পুর গ্রামের প্রায় লোকেরই আছে, সব ওপিটি পিটি, খুব সমস্যা হয় যাওয়া আসার। আমার নাম প্রবোধ বিশ্বাস, আমি চাষবাসই করি।
2: আমার নাম বিশ্বনাথ বিশ্বাস। কাটা তারটা যদি হয়ে যায় পাশেই বাংলাদেশ, একদম আমাদের ঠিক একদম এক্সট্রিম বর্ডার, যাতে বাংলাদেশের লোক আমাদের এখানে এখন পর্যন্ত মাঠে ঘাটে অত্যাচার করছে, কাটা তারটা হয়ে গেলে আর এই আমাদের সমস্যা ভুগতে হবে না। সেই জন্যই যাতে কাটা তারটা তাড়াতাড়ি হয় তার ব্যবস্থা করা হোক।
0: রাজ্যে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের আইনি সাহায্য দিতে দল একটি বিশেষ কমিটি তৈরি করেছে। গতকাল কালীঘাটে দলের আইনজীবী নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন দলনেত্রী মমতা ব্যানার্জি। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অশোক দেব প্রমুখ। বৈঠকে মমতা ব্যানার্জি বলেন, বহু জায়গায় নেতাকর্মীরা আক্রান্ত হয়েছেন, দল তাদের আইনি সহায়তা দেবে। রাজ্যের 7টি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। মুখ্য সচিবের দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ত দপ্তরের অধীনে থাকা এই সড়কগুলির হস্তান্তরে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত এগোবে বলে মনে করছে প্রশাসন। রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ NHAI এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন সংস্থা NHIDCL এই পথগুলির দেখভাল করবে। যে 7টি রাস্তা হস্তান্তর করা হয়েছে তার মধ্যে অন্যতম হল NH312, যা জঙ্গিপুর, ওমরপুর, কৃষ্ণনগর ও বনগাঁ হয়ে ঘোজাডাঙ্গা সীমান্ত পর্যন্ত প্রায় 330 কিলোমিটার বিস্তৃত। এছাড়া বিহার সীমান্ত থেকে গাজল পর্যন্ত NH31 এবং ফারাক্কা পর্যন্ত NH33 দায়িত্ব পাচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। অন্যদিকে উত্তরবঙ্গের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তার দায়িত্ব দেওয়া হয়েছে NHIDCL কে। এর মধ্যে রয়েছে সেবক আর্মি ক্যান্টনমেন্ট থেকে কালিম্পং ও সিকিম সীমান্ত পর্যন্ত নতুন NH10। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আরজিকর মামলা তদন্ত এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে হবে। গত 12ই মে বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলা থেকে অব্যাহতি নেয়। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের প্রকাশিত তালিকা থেকে নতুন বেঞ্চের কথা জানা গেছে। রাজ্যের ডিজিটাল পরিকাঠামো মজবুত করা এবং টেলিকম ব্যবস্থার বিস্তারে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। গ্রামীণ এলাকায় ভারত নেট প্রকল্পের গতি বাড়াতে কেন্দ্রীয় সরকারের টেলিকমিউনিকেশন আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এর ফলে রাস্তা বা সরকারি জমির ওপর দিয়ে অপটিক্যাল ফাইবার লাইন নিয়ে যাওয়ার ক্ষেত্রে দ্রুত ছাড়পত্র মিলবে। নবম দশম শ্রেণীতে তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSE। এক নির্দেশিকায় জানানো হয়েছে, জাতীয় শিক্ষানীতি 2020 সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত। নতুন ব্যবস্থায় ভাষাগুলিকে R1, R2 এবং R3 হিসেবে চিহ্নিত করা হয়েছে। R1 এবং R2 বিভাগে দুটি ভারতীয় ভাষা পড়ানো হবে, R3 বিভাগে যে কোনো বিদেশি ভাষা বেছে নেওয়া যাবে। কলকাতা মেট্রোর ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে রেক ঘোরানোর ব্যবস্থা চালু করার কাজের জন্য আজ বেশ কিছুটা অংশে ট্রাফিক ব্লক থাকবে। এই সময় শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনো ট্রেন চলাচল করবে না। তবে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ বা মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গল আজ ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে। একটি প্রতিবেদন,
3: ISL ডার্বিতে আজ এগিয়ে থেকেই শুরু করবে লাল হলুদ ব্রিগেড। এই প্রথম লীগ তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে পিছনে রেখে মাঠে নামবে ইস্টবেঙ্গল। টুর্নামেন্টে দুদলের শেষ কয়েকটি ম্যাচ যদি বিশ্লেষণ করা যায় তাহলে এটা স্পষ্ট বোঝা যাবে দলগত শক্তিতে এগিয়ে ইস্টবেঙ্গল। নিজেদের শেষ দুটি ম্যাচ ড্র করায় মানসিকভাবে কিছুটা পিছিয়ে সবুজ মেরুন দল। দুদলেরই পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে অস্কার বুজোর দল। তবে ফুটবল বিশেষজ্ঞরা মনে করেন মাঝমাঠে নিয়ন্ত্রণ করবে কোন দল তার উপর নির্ভর করছে ম্যাচের ভাগ্য। মোহনবাগানের কোচ সের্জিও লোবেরো বলেছেন, এই ধরনের স্নায়ুর চাপের ম্যাচ জেতাই যে কোনো কোচের কাছে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ইস্ট বেঙ্গলের কোচ অস্কার বুজো বলেছেন, ড্র করার মানসিকতা নয়, গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগানকে 90 মিনিটে মাঠের লড়াইয়ে হারানো তার লক্ষ্য। আজকের মহারণে যে দল জিতবে খেতাব জয়ের লক্ষ্যে তারা অনেকটাই এগিয়ে থাকবে। রাজ্য রাজনীতিতে পট পরিবর্তনের পর আইএসএল এর ট্রফি জয়ের ভাগ্যেও কোনো পরিবর্তন আসতে চলেছে কিনা সময়ে তার উত্তর দেবে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: ইডেনে গতকাল আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স 29 রানে গুজরাট টাইটান্সকে হারিয়ে দিয়েছে। এই ম্যাচে জয়ের ফলে প্লে অফে যাওয়ার আশা এখনও জি রেখেছে কেকেআর। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে এতদিন শাসকের আইন চালু ছিল, কিন্তু এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। রাজ্যের 7টি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হলো।
4: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বাংলা ছবির গান। আসরের প্রথম গানটির শিল্পী আশা ভোসলে এবং শৈলেন্দ্র সিং, ছবি অজস্র ধন্যবাদ।

0: ন্যায় বন্ধু, আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
4: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
5: অল্প ফাঁদে
6: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
7: জেনে রাখুন, সতর্ক থাকুন।
8: শুনছেন বাংলা ছবির গান। এবারে শিল্পী আশা ভোসলে, ছবি অনুরাগের ছোঁয়া।

এই গানটির সঙ্গেই শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এখনকার শিল্পীরা ছিলেন আশা ভোসলে এবং শৈলেন্দ্র সিং। অজস্র ধন্যবাদ ছবি থেকে, আশা ভোসলে অনুরাগের ছবি থেকে এবং অন্তরা চৌধুরী এবং শ্রীকান্ত আচার্য অন্তহীন ছবি থেকে। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুভ সকাল।

নমস্কার, শুভ সকাল অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই বন্ধু। আজ আমরা ছুটি নিয়ে মাতব। আসলে এই যে দাবদাহ চলছে, এই সময় বেশিরভাগ স্কুলেই গরমের ছুটি, আর এই ছুটি আমরা কিভাবে উপভোগ করি আসুন সেটুকু নিয়েই আড্ডায় মেতে উঠি। বিষয় ছুটির মজা। আপনারা আসুন কথায় সরাসরি 0348-225-9648 এবং কথায় এবং বার্তায় 9434-9213-00। ছুটি, এই শব্দটি আমাদের জীবনে কখনো খুব সুখের, আবার কখনো গভীর বেদনায় জড়িয়ে থাকে। যখন কর্মক্লান্ত আমরা হয়ে পড়ি, বা খুব ছোটরা পড়াশোনা বা খেলাধুলো বা অন্য অন্য আরও কোনো কাজে ব্যস্ত থাকতে থাকতে হাঁপিয়ে ওঠে, তখন যদি একটুখানি ছুটি মেলে তাহলে খুব শান্তি আসে মনে এবং দেখি। আবার এর উল্টো পথে দেখি, কর্মজীবনের থেকে যখন ছুটি হয়ে যায় তখন তা জীবনের অমোঘ সত্য হলেও সে বড় বেদনার, আর জীবন থেকে ছুটি হয়ে গেলে সেই বেদনা ছুটি নেওয়া মানুষের বা ছুটি নেওয়া যে কোনো জীবের প্রিয়জনদের বড় শূন্যতায় ভরিয়ে দেয়। তো আজ বন্ধু, ছুটির বেদনা দুঃখ শূন্যতাটুকু বাদ দিয়ে শুধু মজাটুকু নিয়েই কথা কই, কেমন? তাই আমাদের আজকের বিষয় ছুটির মজা।

0: হ্যাঁ বন্ধু, আমরা ছুটিতে কিভাবে মজা করি? কখনো নিজের পছন্দের বই পড়ি, কখনো গান শুনি, সিনেমা থিয়েটার দেখি, আরও আরও কত কিছু করি। কখনো ছুটিতে ঘুরতে চলে যাই প্রিয়জনদের সাথে। আপনি কিভাবে ছুটি কাটাতে পছন্দ করেন, বা ছোটরা তোমরা কেমনভাবে ছুটি কাটাচ্ছো, কাটাও বা কাটাবে মনে করছো বা কাটাতে পছন্দ করো, আমায় লিখে জানাও। কেমন, সরাসরি ফোনেও চলে আসতে পারো, আর সঙ্গে বড়রাও আসুন। তো ছোটদের কথা বললাম, ছোট্ট ননি কান্তনগর খাগড়া থেকে লিখেছে, সে ছুটি কেমনভাবে কাটায় বা কাটাতে পছন্দ করে। তো ছোট্ট ননির বার্তাটি পড়ি, দেখি ননি কি লিখেছে। ননি, আমি জয়িতা পিসিমণি নই, আমি তাপসী পিসিমণি। আসলে এই ভুলটা শুধু তুমি কেন, অনেকেই ভুল করে। আচ্ছা বেশ, তুমি লিখেছ, আপনি আমার প্রণাম নেবেন। আজকের বিষয় ছুটির মজা। ছুটির মজা হয়, কিন্তু মাথায় পড়াশোনার একটা চাপ থাকে। গরমের ছুটিতে আমরা 7 দিনের ছুটিতে প্রতি বছর পুরী বেড়াতে যাই। বাহ, এটা তো খুব মজার। হ্যাঁ, তারপর তুমি দেখছো, এটা আমার কাছে খুব মজার। সমুদ্রে স্নান করতে আমি খুব ভালোবাসি। গতকাল আমার স্কুলে গরমের ছুটি পড়েছে, আমার মনে ভীষণ আনন্দ। আমরা বেড়াতে যাব, অনেক দিন আগেই ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে। আবার প্রণাম জানিয়ে, সকলকে প্রণাম জানিয়ে ছোট্ট ননি কান্তনগর খাগড়া থেকে বার্তা শেষ করেছে। হ্যাঁ, কী মজা ননি, তাই না? হ্যাঁ দেখো, এই সময় তো পড়াশোনার চাপ একটা থাকবেই, ওটা না হলে তো হবেই না। আমাদের তো বড় হতে হবে, মানুষ হতে হবে, তাই না? কাজেই পড়াশোনাটা যদি আমরা নিয়মিতভাবে করি, তাহলে ওটা বোধহয় খুব একটা চাপের নয়, কেমন? আচ্ছা, এবার ননির বার্তার পর আমরা দেখি 03482259648-এ কোন বন্ধু আছেন। নমস্কার, হ্যালো, হ্যালো, না কোনোভাবে ফোনটা শোনা গেল না। 9434921300-তে আমার কোন বন্ধু রয়েছেন? নমস্কার।
1: নমস্কার দিদি, এই যে নতুন গ্রাম থেকে মোহাম্মদ সাইফান শেখ বলছি।
0: আনসারি ভাই, বলুন, ছুটির মজা এই বিষয়ে আপনার অনুভব।
1: আজকে ছুটির দিন, আজকে ছুটির দিন, তো এই ছুটির দিনে সকলকে ছুটির একটা আমি যেমন মজা, হ্যাঁ শুভেচ্ছা রইল। দিদি, যদি ছুটি হতো সেদিন রাখাল বেশে গরু নিয়ে মাঠে গেতাম। গরুটা বলতো, এই আজ রবিবার ছুটির দিন, কিছু করার নাই, গরু কোটা আজ মাঠ দিয়ে নিয়ে যাবা। তা দিদি, একটু একটু করে ফার চাল আর একটু আলু, একটু পেঁয়াজ, তারপরে দুটো কচুর আর ওই শালান্তির শাক দিদি, হিজলের আর মিশ্র মাছ দিদি, কি বলবো, জালি থাকলে পরে, হ্যাঁ ওই কই, জিওল, মাগুর, তারপরে আপনার খলছে, পাবদা, বাটা, কাউচি, বিভিন্ন ধরনের কাঁকলে, বিভিন্ন ধরনের গলদা চিংড়ি, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যেত দিদি। সে মিশ্র মাছ, যে মাথা কাটতাম, মাথা কেটে ঢাকুনে, ঢাকুন তখন ছিল ঢাকুন, মাটির ঢাকুন দিদি, সারা যাকে বলে, তাতেই ওই হলুদ ঘুষে মাঠে, কে শিল পাবে, মাঠে হলুদ অথে ঘুষতাম দিদি। তা তখনকার মাটির জিনিস আলাদা ছিল, দিয়ে গামছা পেরে ফ্যান ভাত ঢেলে ওই ছেলান্তির শাক আর ওই রাখাল বালক মিলে মিশে সকলে মিলে যে খাওয়ার কি আনন্দ দিদি, সেই আনন্দ, হ্যাঁ এখনো এখনো দিদি মনে পড়ে সেই কাউকালির মাঠে, হ্যাঁ ওই যে হাজার রকমের মাছ দিয়ে ছেলান্তির শাক ঘাটা দিদি দিদি খেয়েছে, সেই মজেছে, আর যে না খাইনি তাকে বোঝানো যাবে না। আর এর যে একটা কি স্বাদ দিদি, এই মানে চারিপাশে গোল হয়ে বসে, মানে ওই সব রাখাল মিলে একসঙ্গে খাওয়ার এনার্জি আলাদা, এই জীবনে বোধ হয় আর হবে বলে মনে হয়।
0: চেষ্টা করুন আবার সেই ছেলেবেলাটাকে ফিরিয়ে এনে সেই বন্ধুদের ধরে এনে এনে ওরকম একটা মানে চুরি ভাতি হয়ে যাক ছুটির মধ্যে।
1: দিদি চ্যালেঞ্জ থাক এখানে নাই, জনগ্রামে থাকি তো চ্যালেঞ্জ থাক পাই না, এটাই বললাম ভালো করে
0: সঙ্গে থাকুন কেমন। হ্যাঁ সত্যি আপনারা ছুটিটা কি সুন্দরভাবে কাটাতেন বা এখনো কাটান তাই না, যে ছেলেবেলায় শুধু ছুটির মজা আর বড়বেলায় নেই তাই কি হয় নাকি, নিশ্চয়ই এখনো ছুটিটা দারুণ মজাতে কাটান। আচ্ছা এরপর আরেকটা বার্তায় চোখ রাখি, বঙ্কিম দাস বিষ্ণুপুর বীরভূম থেকে লিখছেন, শুভ সকাল দিদিভাই, আজকের বিষয় ছুটির মজা। গ্রীষ্মের ছুটির দিনেই আমাদের এখানে একটা 100 বছর পুরনো বট গাছ আছে, সেখানে আইস বাইস খেলা, বট গাছের ঝুড়ি দিয়ে ঝুল খাওয়া, পাশেই একটা পুকুর রয়েছে সেখানে ঘণ্টার পর ঘণ্টা সাঁতার কাটা, দৌড়ঝাঁপ করা, তখন থাকতো না কোনো পড়াশোনার চাপ। তারপর যখন বাড়ি ফিরতে দেরি হতো মায়ের কাছে বকা খাওয়া, তারপর যখন বাড়ির সবাই ঘুমোয় তখন লুকিয়ে খেলতে যাওয়া, এবং বাড়িতে দুধ গরম করা থাকতো সর তুলে খাওয়ার মজাই আলাদা। আবার আমরা যে জীবনটা কাটিয়েছি এখনকার বাচ্চারা কিন্তু সেই জীবনটা উপভোগ করতে পারে না, কারণ তারা এখন ফোন নিয়ে ব্যস্ত না, অতটা অভিযোগ করলেও হবে না এখনকার বাচ্চাদের, ওরা ওদের মতন কিন্তু উপভোগ করে। দেখুন আমরা আমাদের ছেলেবেলায় যেমন উপভোগ করেছি তো তখনকার বড়রা হয়তো ভেবেছেন দূর এটা কী ভাবে কাটাচ্ছে ছেলেবেলাটা, আমাদের ছেলেবেলাটা ছিল দস্তুর, তো এটা তো চলতেই থাকবে। আর ফোনের ব্যাপারটা ওটা একটা সামাজিক সমস্যা বটে, কিন্তু আমরা যদি অভিভাবকরা একটু কড়া হাতে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে সব দিকটাই মিটে যায়, তো সে অন্য প্রসঙ্গ। আজকে ছুটির মজা নিয়ে ঠিক আছে, আপনার যে ছুটির মজা এই যে গরম দুধের সর খাওয়া বা এই যে লুকিয়ে লুকিয়ে খেলতে যাওয়া তারপরে মায়ের কাছে বকুনি খাওয়া, এই মজাগুলো কিন্তু সত্যিই খুব ভালো। আচ্ছা দেখি আমার পরের বন্ধু কে রয়েছেন 03482259648 এ, নমস্কার, হ্যালো, না আমাদের ল্যান্ডলাইন হয়তো একটু সমস্যা করছে, বন্ধু আপনারা চেষ্টা করুন 9434921300 আসতে। কি রয়েছেন, নমস্কার,
2: তপন দাস, ওরা আছেন,
0: হ্যাঁ বলুন তপন দা, এখন কিভাবে ছুটি কাটান আপনি?
2: মজা নিতে আমরা কিন্তু মামার বাড়ি যেতাম, হ্যাঁ এই সময় মামার বাড়িতে প্রচুর লিচু আম হতো, হ্যাঁ
0: আচ্ছা সে তো ছোটবেলার না তপন দা, আমি বলি ছোটবেলার মজা, এখন এখনকার ছুটিটা কিভাবে আপনি কাটান একটু করে ছোট্ট করে বলুন।
2: ছুটির মজা কাটাতে আকাশবাণী আমাদের মুর্শিদাবাদ একমাত্র ভরসা, হ্যাঁ
0: আচ্ছা শুধুমাত্র
2: সঙ্গে আছে নাতনি, হ্যাঁ
0: আচ্ছা হ্যাঁ সেটা বলুন, নাতনিকে নিয়ে ছুটির মজা আপনার কাটে, মজাই কাটে ছুটিটা। আচ্ছা সঙ্গে থাকুন তপন দা, ভালো থাকুন কেমন,
2: হ্যাঁ দিদি ভাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।
0: আমরা দেখুন মানে মজা মানেই আমরা ছোটোবেলাটাকে আঁকড়ে ধরি, এটা তো ঠিকই কথা, জীবনের শ্রেষ্ঠ সময় হচ্ছে শৈশবের সময়টাই, কিন্তু তা বলে বড়োবেলাটাকে অবহেলা করলে তো হবে না, ছোটরা ছোটদের কথা বলুক আর আমরা বড়রা এখন কেমনভাবে মজাই কাটাতে পারি সেটাও তো দেখতে হবে তাই না। তাই শুধু ছোটোবেলা নয় বড়োবেলাতেও আসুন মজা নিয়ে কেমন। আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে লিখছেন, উনি লিখছেন যে আপনাকেও বেতার জগতের সমস্ত বন্ধুদের জানাই শুভ সকাল। ছুটি শব্দটির মধ্যে লুকিয়ে আছে এক অনাবিল আনন্দ, এক স্বাধীনতা। ছুটির হাতছানি সব বয়সেই মধুর, সেইটি শিশু জীবন থেকে শুরু হয়, সঙ্গে চলে চাকুরি জীবন বা কর্মজীবনের হাত ধরে। ছুটির গুরুত্ব অপরিসীম, ছুটি না থাকলে জীবনটা মনে হতো যান্ত্রিক। ছুটি আমাদের মানসিক ক্লান্তি দূর করে, নতুন উদ্যমে কাজে ফেরার শক্তি যোগায়, জীবনকে সুন্দর ও ভারসাম্যপূর্ণ করতে ছুটির কোনো বিকল্প নেই। শেষে বলি ছুটির মধ্যেই লুকিয়ে থাকে জীবনের আসল আনন্দ। আদিত্য মুখোপাধ্যায় লিখলেন ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ বন্ধু, সব বেলাতেই ছুটির আনন্দ আছে, এবং আপনি যে বলেছেন এই যে কর্মক্লান্ত দিনের একঘেয়েমি দূর করতে ছুটির বিকল্প হয় না, সত্যি তাই। আমাদের প্রচণ্ড ক্লান্তি যখন চেপে ধরে, তখন আমরা আমাদের পছন্দের জিনিসগুলো নিয়ে কাটাতে পারি কেবলমাত্র ছুটিতেই, তাই সত্যিই ছুটির কোনো বিকল্প নেই। পরের বার্তাটি লিখলেন মধুমঙ্গল পাল ত্রিমোহিনী থেকে। লিখছেন, ছুটির আনন্দ সবার কাছে আলাদা, ভিন্ন ভিন্ন বয়সে ভিন্ন মজা, ছোটদের কাছে খেলাধুলো আর ঘুরে বেড়ানো, যেমন আমার নাতনি এসেছে ছুটিতে তার মামার বাড়ি, আর বড়দের কাছে একটু বিশ্রাম আর নিজের মতন করে সময় কাটানো। কিন্তু যে বয়সই হোক, ছুটি মানেই মনকে হালকা করা আর ছোট ছোট আনন্দে ভরে ওঠা। সবাই নিজের মতো করে ছুটির মজা উপভোগ করুন। ধন্যবাদ মধুদা, আপনি সবাইকে নিজের মতন করে ছুটি উপভোগ করার পরামর্শ দিয়েছেন। সত্যি এর থেকে তো ভালো কিছু হয় না, তাই না? আমরা কেউ হয়তো ওই যে বলছিলাম বই পড়ি, সিনেমা দেখি, কেউ একটু আচ্ছু লিখতে ভালোবাসি, তাহলে আমরা ছুটির অবসরে যদি একটুখানি ওই নিজের মতন করে কাটাতে পারি, তার থেকে তো আর ভালো কিছু হয় না। না আচ্ছা, একটু আবহাওয়ার খবর জানিয়ে দিই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জানানো হচ্ছে যে গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অঞ্চলে হালকা বৃষ্টিপাত হয়েছে, আর আগামী 6 দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে 30-50 কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া। আর পরবর্তী কয়েকদিনে আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তনের কথা বলা হয়নি। আমরা আবহাওয়ার খবরটা জেনে নিলাম। আর একটা না, সরাসরি বন্ধুর কাছে যাই, 9434921300-তে না, 9434921300-তে কোন বন্ধু দেখি। নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার,
3: প্রতিদিনই কাজ করে নিতে হয়, তবে কাজের মধ্যে আমি ছুটি করে নিয়ে এখানে ওখানে চলে যাই। যেমন কিছুদিন আগে গেছিলাম, আমি 4 রেডিও শ্রোতা বন্ধুর বাড়ি গেছিলাম, বহরমপুরে গেছিলাম ছত্রমণির বাড়ি, বহরমপুরে গেছিলাম ওই রীনা রায় মন্ডলের বাড়ি, বিষ্ণুপুর বীরভূমের বঙ্কিমের বাড়ি, তাঁতিপাড়ার নিতাইবাবুর বাড়ি গেছিলাম। তো বহরমপুরে আমি 2 দিন কাটিয়ে এসছি, আর এই বঙ্কিমবাবু আর নিতাইবাবুর বাড়ি আমি ঝটিকা সফর করে এসছি দিদি ভাই।
0: আচ্ছা বেশ।
3: আরে মাঝে মধ্যে মানে একঘেয়ে আমি কাজ থেকে একটু মানে ঘুরে না বেড়ালে কাজের এনার্জিও থাকে না দিদি ভাই।
0: হ্যাঁ একদম একদম ঠিক কথা, ভালো থাকুন, সঙ্গে থাকুন, কেমন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেবার সময় হয়েছে, সঙ্গে থাকুন সকলে, কেমন?

0: সাতাশি সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের ১২ নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: হ্যাঁ বন্ধু, বিরতির পর ফিরে এলাম। এবার একটু বার্তায় চোখ রাখব। লিখেছেন বহরমপুর কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা, লিখছেন শুভ সকাল। ছুটির মজা, সত্যি ছুটির মজাই আলাদা। জীবনের সব বেলাতেই এই ছুটি আমাদের ভিন্ন ভিন্ন স্বাদে খুশি দেয়। দুরন্ত শৈশবের ছুটি, অবুজ মনের গণ্ডি ছাড়িয়ে খুঁজে বেড়ায় অন্য এক শৈশব। কখনো মামা বাড়ি, কখনো মাসি বাড়ি, কখনো বা বন্ধু মাঝে নিজেকে খোঁজা, মজার যেন শেষ নেই। একটু বড় হতেই ছুটির মজায় কিছুটা নিজেকে গুছিয়ে নেওয়া, ফেলে আসা দিনের মূল্যায়ন, নিজের কাছে প্রতিশ্রুতি, তারই ফাঁকে বন্ধু ও স্বজন নিয়ে কাটানো কিছু স্মৃতির মুহূর্ত। কর্মজীবনে দিন কয়েকের ছুটিতে একঘেয়েমি কাটিয়ে একটু বেরিয়ে আসা, একটু প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠতা, নতুন উদ্যমের সন্ধান, একটু অন্যরকম ব্যস্ততায় নিজেকে আটকে রাখা। কর্মজীবন শেষের ছুটি, একান্ত অবসর, নেই গতিময় ব্যস্ততা, নেই কাজের তাড়া, কখনো বা একাকিত্ব, সারাদিনের ছুটিতে শুধু দায়িত্ব নিজের ও পরিবারের, এক অন্য মজা। এভাবেই বার্তাটি লিখেছেন কান্তনগর থেকে, বহরমপুরের কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা। ঠিক, আর বারবার কিন্তু এই ছুটির মধ্যে, বিশেষ করে গরমের ছুটিতে, মামা বাড়ি একটা বিশেষ ব্যাপার। আর যাদের হয়তো মামার সঙ্গে মাসিও আছেন, তাদের মাসির বাড়ি বা কখনো কখনো পিসির বাড়ি, বাইরে থাকা কাকুর বাড়ি, এই যে ঘনিষ্ঠ আত্মীয়দের বাড়ি থেকে ছুটি কাটানো, তার মজাটাও কিন্তু সত্যি অনেক অনেকখানি। আচ্ছা দেখি, 9434921300 কোন বন্ধু রয়েছেন? নমস্কার, হ্যালো, হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন বন্ধু?
2: হ্যাঁ নমস্কার দিদি ভাই, শুভ সকাল।
1: শুভ সকাল।
2: হ্যাঁ আমি বাহিরের বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
1: হ্যাঁ বলুন অম্বিকা দি।
2: দেখুন, ছোটবেলার ছুটির কথা আপনি বড়বেলার জানতে চাইছেন, এখনকার। হ্যাঁ তখনকার ছুটি সবার একই রকম ছিল। হ্যাঁ ছুটি মানেই মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি।
1: এখন আপনি অম্বিকা দি কিভাবে ছুটি কাটান?
2: এখন ছুটি বলতে দেখুন, সংসারে তো একঘেয়েমি মানুষের ভালো লাগে না,
1: না একেবারেই না।
2: কাটানোর জন্য প্রায় আমরা মাঝে মাঝে এখান ওখান বেড়াতে চলে যাই। এবারে যেমন আমাদের প্ল্যান ছিল দার্জিলিং আর গ্যাংটক বেড়াতে যাওয়ার, গরমে আর কি, কিন্তু আমাদের যেহেতু অ্যাক্সিডেন্টটা হয়ে গেল,

0: এবারে মানে ওটা আর কি আমাদের যাওয়া এখন এই মুহূর্তে বন্ধ
1: আচ্ছা,
0: আছে, জানি
1: সবসময়
0: না।
1: যে দেখুন বাইরে বেরিয়ে যে ছুটি কাটাতে হবে তেমন তো নয়, ঘরের মধ্যেও
0: না
1: তো
0: না না না
1: সুন্দর
0: হ্যাঁ
1: করে
0: হ্যাঁ
1: ছুটিটা কাটানো যায়, তাই না? সঙ্গে থাকুন
0: হ্যাঁ
1: অম্বিকা দি,
0: ঘরের
1: হ্যাঁ,
0: মধ্যে
1: ভালো থাকুন।
0: কাটানো
1: হ্যাঁ
0: যায়।
1: হ্যাঁ হ্যাঁ, আমরা আর একটু বার্তায় চোখ রাখি, দেখি কে লিখেছেন। সুমিতা রায় খুব ছোট্ট করে লিখেছেন ঢাকুরিয়া থেকে। শুভ সকাল দিদি, ছুটিতে বাড়িতে সবাই মিলেমিশে একসঙ্গে হয়েই রান্না বান্না করি, খাওয়া দাওয়া খুব মজা করি সবাই মিলে, দারুণ বিষয়। ঢাকুরিয়া থেকে লিখলেন সুমিতা। এও কিন্তু একটা মজা যে ছুটির দিন একটা ধরুন সময়ের কড়া নির্দেশ কিছু নেই, যে এই সময় অফিসে বেরোতে হবে, এই সময় দোকানে যেতে হবে, কাজে সবাই একটু ঢিলেমি ঢিলেমি করে সবাই মিলে একটু হাত লাগিয়ে যদি বেশ বিশেষ কিছু খাবার খাওয়া হলো, বেশ রান্না বান্না করে ছুটিটা সুন্দরভাবে কাটানো গেল গল্পে আড্ডায় আর খাওয়ায়, সেটাও কিন্তু দারুণ মজা। ধন্যবাদ সুমিতাদি, উনি খুব ছোট্ট করে লিখেছেন। আচ্ছা, এবার দেখি আমার কোন বন্ধু রয়েছেন। 9434-9213-00-তে নমস্কার।
2: শুভ সকাল,
1: শুভ সকাল,
2: বীরভূম থেকে চন্দ্রমোহন সিনেমা।
1: হ্যাঁ বলুন, আপনার ছুটি এখন কেমন ভাবে কাটছে?
2: ছুটির মজা খুবই উপভোগ্য। ভ্রমণ পর্যটন শিক্ষার অঙ্গ, গ্রীষ্মের ছুটি আর পুজোর সে শুধু পর্যটনের জন্যই। আস্থা শীতকালে ছাত্রছাত্রী, রাজনীতি স্বচ্ছতা এবং সুস্থতা থাকলে সবার জীবনে স্থিরতা আসে। আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাওয়া এখন প্রায় উঠেই আছে। দেশ ভ্রমণ, তীর্থ দর্শন,
1: আচ্ছা চন্দ্রনাথ বাবু
2: দেখা
1: আপনাকে একটু থামাই, আপনাকে একটু থামাই, কিভাবে কি হয়? হ্যালো, হ্যাঁ বলছি, আপনার ছুটিটা কেমন করে কাটে সেটুকু বলুন না, সেটুকু শুনতেই বেশি ভালো লাগবে।
2: আমার ছুটি সকালবেলায় উঠে, আপনার শুভ সকাল।
1: হ্যাঁ, এটা তো নিয়মিত গেল, এটা আপনি প্রত্যেক দিনই শুভ সকাল শোনেন, কিন্তু ধরুন একটুখানি ছুটি পেলেন আপনার যে নিয়মিত কাজ তার থেকে, তাহলে আপনি কি করতে পছন্দ করবেন সব থেকে?
2: তারপরে আপনার বাজার যাই, হাট বাজার করি, তারপরে বাড়ি ফিরি একটা সময়।
1: আচ্ছা, আপনি সঙ্গে থাকুন কেমন। আমরা এই যে নিয়মিত হাট বাজার প্রত্যেক দিন নিয়ম করে রেডিও শোনা, তার বাইরেও ছুটিটা হচ্ছে নিয়মিত যে কাজ, তার বাইরে গিয়ে খানিকটা নিজের মতন করে বা পছন্দের কিছু নিয়ে কাটানো, সেটুকুই আপনারা সেই কথাটুকু নিয়ে আসুন কেমন। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর পরবর্তী বন্ধু দেখি কে রয়েছেন। হ্যালো,
3: নমস্কার।
1: নমস্কার,
3: আমি রফিকুল মন্ডল বলছি।
1: বলুন।
3: আপনি কিন্তু আমার বয়সটা কমে দিলেন, আমরা তো ছিলাম
1: কেন?
3: আমরা,
1: আচ্ছা ও রফিকুল ভাই, আপনাকে একটু থামাই, আমি বয়সটা আপনার কমালাম না, আপনি এই বয়সেই থাকুন এবং এই বয়সে এখনকার ছুটিটা কেমন ভাবে মজা উপভোগ করেন আমি কিন্তু সেইটা শুনবো, একদম কথা শুনবো না আপনার ছোট্টবেলাকার, ঠিক আছে? বলুন। আচ্ছা ঠিক আছে, ছোটবেলার কথা অনেক শুভ সকালে হয়, আপনি এখনকার কথা বলুন।
3: এখনকার কথা, এখন তো আবার ছুটি বলে কিছু নাই, আর ছুটি বলতে ছুটি নিজে করিনি। যেমন অম্বিকা মন্ডল বললো, আমরা বেটা ছোট পরিবারের মধ্যে দিয়ে যখন কোথাও বেড়াতে যাই, সেই দিন হয়তো দুই দিন তিন দিন ছুটি কেটে নিই, তারপরে দেখা গেল হয়তো কোনো মিটিং ফিটিং আছে বা কোনো অনুষ্ঠান আছে বেটা ছোট পরিবারের, সেদিন আমরা ছুটি করে নিই। তাছাড়া দোকান আর বাড়ি আর সংসারের পুরো দায়িত্ব, আর এই অবসর টাইম আমাদের বলতে গেলে যেটুক হয়তো বসি তখন নাতনি নাতি নাতনিকে নিয়েই আমাদের জীবন কাটাই।
1: আর বন্ধু বান্ধব
3: ছুটি বলতে গেলে, হ্যাঁ,
1: আর আপনার ওই যে দোকানের আশেপাশে বন্ধু বান্ধবরা নেই, তাদের নিয়ে কাটান না?
3: তাদের নিয়ে তো কাজ যখন থাকে তখন কাজ করি, আর কাজ থাকে না তাদের নিয়ে তো গল্প
1: গল্প। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ,
3: মানুষের ভালো মতো থাকবে, এইটা অবশ্যই থাকবে চিরদিন।
1: বেশ, সঙ্গে থাকুন বন্ধু। হ্যাঁ হ্যাঁ, সঙ্গে থাকুন। নমস্কার, ভালো থাকবেন। আমরা ছুটি মানেই সবাই একদম দৌড়ে চলে যাই ছোট্টবেলায়। আচ্ছা ছোট্টবেলায় তো যাই, আসলে ছোট্টবেলাটা এত লোভনীয় না, ছোট্টবেলাটাকে সুযোগ ফেলে একটু ছুঁয়ে দিয়ে আসতে ইচ্ছে করে, কিন্তু কেন বড়বেলাটা অবহেলা করবো বলুন তো। আমরা তো এখনও ছোটোবেলায় সত্যি করেই ওই স্মৃতিতেই যেতে পারি, সত্যি করে তা ছোট হয়ে সেই ফ্রকটি পরে সেই প্যান্টটি পরে যেতে পারি না, কাজেই এখনকার ছুটিটা আমরা কেমন করে উপভোগ করব। বা ধরুন আমাদের বন্ধুরা যেমনভাবে বলছিল ও এইভাবে কাটায়, আমি তো সেভাবে ভাবিনি, তাহলে বন্ধুর থেকে এটা শিখে নিলাম, সেটাও তো হতে পারে না। না বড়ো বেলাটাকেও তো আমরা দারুণভাবে, আসলে জীবনই তো উপভোগ, যে কোনো সময় আমরা সেভাবেই উপভোগ করতে চাই চাই চাই। আচ্ছা, চাই চাই উপভোগ করতে জীবন, কিন্তু একটা বিরতির সময় এসেছে, বিরতি নিই বিজ্ঞাপন, তারপরে ফিরে আসছি, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। কিন্তু
4: সবার জন্য সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প
5: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
4: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।
1: হ্যাঁ বন্ধু, ফিরে এসেছি বিজ্ঞাপন বিরতির পর। হ্যাঁ, বার্তা পড়ব। রতন ব্যানার্জি লিখছেন রামপুরহাট থেকে। নমস্কার দিদি, ছোটবেলায় শনিবার এলেই খুব আনন্দ হতো, কারণ আগামীকাল রবিবার ছুটির দিন, কী মজা! আর রবিবার এলেই মনটা বিষণ্ণতায় ভরে যেত, কাল আবার সোমবার স্কুলে যেতে হবে। হ্যাঁ, এটুকুই বলেছেন, সবাই ছেলেবেলার আকর্ষণটা ছাড়তে পারছেন না। আচ্ছা দেখি পরের লিখেছেন রিন্টু প্রামাণিক, লিখছেন কোথা থেকে, ভাকুড়ি থেকে। হ্যাঁ, উনি লিখছেন ছুটি মানে অ্যালার্মের শব্দ ছাড়া সকাল, ছুটি মানে সোমবারের টেনশন নেই, বসের মেল নেই, ডেডলাইনের তাড়া নেই, আছে শুধু জানালার পাশে বসে চায়ের কাপে চুমুক। ছুটি মানে মায়ের হাতের পায়েস, দুপুরে ভাত ঘুম, বিকেলে ছাদে হাওয়া, মানে পুরনো বন্ধুকে ফোন করে বলা কিরে চলে আয়, মানে না পড়ে থাকা বইটা শেষ করা, না দেখা সিনেমাটা চালিয়ে দেওয়া। অনেকে পাহাড়ে যায়, অনেকে সমুদ্রে, কিছু ছুটির আসল ঠিকানা ঘর, যেখানে তুমি তুমি হতে পারো। পাঞ্জাবি না শার্ট, চুলা আছড়াবে কি না কেউ দেখার নেই, ছুটি মানে রিচার্জ, ফোনের মতো আমরাও লো ব্যাটারি হয়ে যাই, ছুটিটা হলো সেই চার্জার, দুদিন প্লাগ ইন করে নিলে আবার দৌড়ানো যায় মাসের বাকি 28টা দিন। তাই ছুটি পেলে কাজ খুঁজো না, কিচ্ছু না করার আনন্দটা উপভোগ করো। ভাকুড়ি থেকে লিখলেন জিন্টু প্রামাণিক, বাহ দারুণ করে লিখেছেন, সত্যিই তাই। আর ছুটি মানে ওই নিজেকে একটুখানি চার্জড হতে হবে, তাই না? একদম, ভালো থাকুন, সঙ্গে থাকুন। এরপর আচ্ছা, ওই যে বন্ধু বললেন যে ছুটি মানে এদিক সেদিক, দীঘা পুরী, আর আমাদের বাঙালির তো আছে দীঘা পুরী, দার্জিলিং, দীপুদা, আমাদের বাঙালির যে অনেকেরই সীমিত সামর্থ্য, আর্থিক সামর্থ্য, তো সেই সামর্থ্যের মধ্যে আমরা দীঘা পুরী দার্জিলিংয়ে মাঝে মধ্যে ঘুরতে যেতে পছন্দ করি, তাই না? তাই চলুন একটুখানি দার্জিলিং ঘুরে আসি।

না, আপনাদের যে গানটা শোনাবো ভাবলাম সেটা একটু ভুল হয়ে গেল তাই। আচ্ছা, আবার সেটা না হয় পরে শোনাচ্ছি। আমি একটু বন্ধুর সাথে সরাসরি কথা বলি। 9434921300-তে কে রয়েছেন বন্ধু? হ্যালো, হ্যালো।

0: একটিগুলো কেমন? হ্যাঁ, আমি আপনাদের যে গানটা শোনাতে চাইলাম আমি একটু ভুল করে ফেলেছিলাম, বোধ হয় সে গানটা খুঁজে পেয়েছি। দেখি সঠিক গানটা শোনাচ্ছি কিনা, চলুন শুনি।
1: এই ঘন্টু, এই দোয়েল, তোরা কোথায় রে? তাড়াতাড়ি ছুটে আয়, এবার পূজোর ছুটিতে দার্জিলিং এ নিয়ে যাবো বলেছিলাম তোদেরকে, তোরা কি যাবি? তাহলে চলো।

বকবক করছো তোমরা, এবার শোনো আর গাও।

0: ফাজলামি করছো, এবার যদি ফাজলামি করো তাহলে তোমাদেরকে স্টেশনে নামিয়ে দেবো।
1: দার্জিলিং এসে গেছি, প্রজাপতি ধরবো, কত কিছু করবো দেখি। বন্ধু কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো,
2: হ্যাঁ নমস্কার দিদি।
1: নমস্কার।
2: হ্যাঁ, আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দিদি।
1: বলুন বলুন।
2: হ্যাঁ, শুভ সকাল।
1: শুভ সকাল।
2: হ্যাঁ দেখুন, ছুটি কিন্তু শুধু মজার নয়। হ্যাঁ, ছুটি হচ্ছে এই যে দীর্ঘ অবকাশ, সেটাতে কিন্তু কিছু শিক্ষার আছে, প্রকৃতি থেকে শিক্ষার। যেমন ধরুন, আজকের কাল ছেলে মেয়েরা যদি মানে গাছ গাছালি ভরা কোনো গ্রামে যায়, মামার বাড়ি, হ্যাঁ, সেখানে তাদেরকে যেটা শেখাতে হবে, প্রকৃতির সঙ্গে আস্তিক সম্পর্ক যেটা, সেটা তাদেরকে শেখাতে হবে। এখনকার বাচ্চারা অনেকেই হ্যাঁ বিভিন্ন ধরনের গাছের সঙ্গে পরিচিত নয়। হ্যাঁ, তাহলে আমাদেরকে সেটা করতে হবে, মানে আমাদের অভিভাবকদের সেটা দায়িত্ব যে সেই গাছ, সেই গাছগুলোকে তাদের চেনানো। বিভিন্ন ধরনের, যেমন ধরুন শাক সবজির গাছ, পুকুর পাড়ে যে গাছগুলো হয়, হ্যাঁ পুকুর পাড়ে যে ফুলগুলো হয়, সেগুলো শুধু ছুটিতে যদি তাদেরকে আমি শেখাই, তাহলে প্রকৃতির সঙ্গে তাদের একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠবে, এবং সেই গাছটা সম্পর্কে বা সেই শাকগুলো সম্বন্ধে হ্যাঁ তাদের মনে একটা ধারণা জন্মাবে, এবং তাদের উপকারিতা সম্বন্ধে তাদেরকে যদি আমরা অবহিত করি, হ্যাঁ তাহলে তারাও কিন্তু বুঝতে শিখবে যে না, হ্যাঁ শুধু এই টনিক বা অন্য কোনো ইয়েতে কাজ হবে না।
1: তার মানে বন্ধু, আপনি আপনার ছুটিটাকে ওই ছোটদেরকে নিয়ে কাটাতে চান, ওদের দায়িত্বটা ওদের বুঝিয়ে দিতে চান, তাই তো?
2: একদম একদম দিদি।
1: সঙ্গে থাকুন, ভালো থাকুন, কেমন? আর এই দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করতে

0: করতে পারুন সেই কামনাই করি, সঙ্গে থাকুন। বার্তায় আসি এবার। বার্তা লিখেছেন রীনা রায় মণ্ডল, বহরমপুর গোড়াবাজার থেকে। বিষয় ছুটির মজা, শুধু ছুটি শুধু মজাই নয়, এটা বিশেষভাবে প্রয়োজন। শুধু জীব নয়, জড় পদার্থেরও বিশ্রাম প্রয়োজন। ছুটি বিভিন্ন ধরনের হয়, কাজের মাঝে মাঝে একদিন, অর্ধেক দিন, অথবা টানা দু তিন দিন, গরমের ছুটি, পুজোর ছুটি, বেশ কয়েকদিন, আর ছুটি হয় কর্মজীবনের শেষে অবসর, আর জীবনের শেষে চিরবিশ্রাম। না, আমি অবসর বা চিরবিশ্রামের কথা বলবো না, হ্যাঁ আমরাও শুনবো না, কিন্তু আজকে প্রথমেই বলেছি না, শুধু মজার কথাই শুনবো। বেশ, তারপর আপনি লিখছেন, একটানা অনেকদিন কাজের পর, পড়াশোনার পর যে ছুটি, সেই ছুটির আনন্দ আজকে আমরা উপভোগ করব। ছুটি হলো ভ্যাপসা গরমের পর এক পশলা বৃষ্টির মতো, দম বন্ধ পরিস্থিতিতে মাঝে দক্ষিণের খোলা জানালা দিয়ে আসা শীতল স্নিগ্ধ বাতাস। ছুটি পেলে একসঙ্গে সবাই মিলে ট্রেনে করে বেড়াতে যেতে সব থেকে ভালো লাগে বলে মনে হয়, কারণ ভারী চা খাওয়ার সুখ আকাশেতে নেই, সেই স্বাদ পাওয়া যায় রেলগাড়িতেই। তাই তো বলি, আমাদের ছুটি ছুটি চল নেবুলুটি আনন্দ ঝর্ণায়। রীনা রায় মণ্ডল গোড়াবাজার বহরমপুর থেকে লিখলেন। বাহ, সঙ্গে থাকুন বন্ধু, খুব ভালো লাগলো আপনার বার্তা। এরপরের বার্তাটি লিখছেন সৌভিক ঢাকুরিয়া থেকে। ছুটির দিন মানেই যেন মন ভরা আনন্দের এক টুকরো আকাশ, সকালের তাড়াহুড়ো নেই, নেই কোনো পড়াশোনার চাপ বা কাজের ক্লান্তি, একটু দেরি করে ঘুম থেকে ওঠা, পরিবারের সাথে গল্প করা, বন্ধুদের সাথে আড্ডা কিংবা পছন্দের গান শোনা, সব মিলিয়ে ছুটির দিন হয়ে ওঠে বিশেষ। কখনো বেড়াতে যাওয়া, কখনো প্রিয় খাবার খাওয়া, আবার কখনো শুধু অলসতা, বিকেল কাটানো, অলস বিকেল কাটানো। এই ছোট ছোট মুহূর্তগুলোই নতুন করে সতেজ করে তোলে, জীবনের ব্যস্ততার মাঝে এনে দেয় স্বস্তির পরশ। তাই ছুটির দিন শুধু বিশ্রামের নয়, আনন্দ আর ভালোবাসার স্মৃতি গড়ে তোলারও এক সুন্দর সময়। লিখলেন সৌভিক ঢাকুরিয়া থেকে। হ্যাঁ বন্ধু, মাঝে মাঝে ওই এক বন্ধু বলছিলেন না যে নিজেকে চার্জ করে নিতে হবে, তো এই ছুটির এই কাজগুলো যে আপনি বলছেন আপনার পছন্দের কাজ, সেগুলো দিয়ে আবার নতুন উদ্যমে নতুন করে চলার শক্তিটুকু পাওয়া। এরপর বার্তা লিখেছেন রজত বিশ্বাস চাঁদপুর বানপুর নদিয়া থেকে। লিখছেন ছুটি শুনলেই মনটা কেমন নেচে ওঠে, ছোট থেকে বড় কে চায় না ছুটি, ছোটদের আর বড়দের ছুটি কাটানো পদ্ধতি একটু আলাদা, ছোটরা খেলাধুলো আনন্দ করে কাটায় আর বড়রা সবার সাথে সময় কাটায়। আমিও যখন ছোট ছিলাম এই গরমের ছুটিতে চলে যেতাম মামার বাড়ি। হ্যাঁ, মামার বাড়ির আকর্ষণটা কিন্তু সকলের আমাদের, তাই না? হ্যাঁ, তারপর আপনি লিখছেন ওখানে গেলে অনেক আনন্দ হতো, এখন দিন বদলেছে, সময় অতিবাহিত হয়েছে, এখন ছুটির ধরন আলাদা। রজত বিশ্বাস চাঁদপুর বানপুর নদিয়া থেকে লিখলেন। আর দুটো আছে বার্তা, সেটা আমি পড়ি, তারপর সরাসরি বন্ধুর কাছে যাব। সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে লিখছেন সুপ্রভাত, শুভ সকাল শ্রোতা বন্ধুদের, সুস্বাগতম। ছুটির মজা, দিদিভাই, ছুটি বলতে কোনো নির্দিষ্ট কাজের মাঝে বা নির্দিষ্ট সময়ের শেষে কর্মের সমাপ্তি, যাকে বলি কর্মের অবসর নেওয়া। এবং ছুটির মজা বলতে এক একজনের কাছে এক এক রকম। ছাত্রছাত্রীদের স্কুল জীবনের দুটি বড় ছুটি, গ্রীষ্মকালীন এবং পূজোর ছুটি। এছাড়া যারা চাকুরিজীবী তাদের ছুটি বলতে সরকারি নিয়ম অনুযায়ী ফাঁকফোকর দেখে কোথাও বেড়াতে যাওয়া, অন্যান্য সকলের কখনোই ছুটি পাওয়া যায় না। আচ্ছা, ফাঁকফোকর দেখে কোথাও বেড়াতে যাওয়া অন্যান্য সকলের মতো ছুটি পাওয়া যায় না। আমার অবসর জীবনে ছুটি কাটানো, সমাজ উন্নয়নমূলক কাজে নিজেকে ব্যস্ত রাখা, আজ রবিবার বিজ্ঞান মঞ্চ মেধা পরীক্ষায় কৃতি ছাত্রদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সক্রিয় অংশগ্রহণ, আন্তরিক শুভেচ্ছা সহ লিখলেন সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে। হ্যাঁ, আপনি আপনার মতন এই যে কর্মকাণ্ডে, সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রাখছেন, এটাও একটা দারুণভাবেই যেন ছুটি কাটানো, সঙ্গে থাকুন। আর শেষ বার্তাটি লিখছেন শুভেন্দু সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। লিখছেন ছুটি মানে বাড়িতে ভালো মন্দ খাওয়া, বিশেষ করে মাংস, সকালবেলা কিছু খেয়ে পাখির বাসায় কটি ডিম পেড়েছে, কোন বাসায় পাখির বাচ্চা হয়েছে, কখন ফুটবল, কখন কখনো ক্রিকেট খেলা, শেষে দুপুরবেলা স্নানের সময় পুকুর জুড়ে সাঁতার কাটা, বিকালে যোগব্যায়াম ছবি আঁকা, কখনো আবার চুরি করে আম জাম লিচু পেয়ারা খেজুর পাড়া, এটাই আপনার ছুটি কাটানো। আর এই ছুটি কাটানোটা বোধ হয় এবেলার নয়, বোধ হয় ছোটোবেলার। শুভেন্দু সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন, অনেকক্ষণ বন্ধু অপেক্ষা করছেন, আমার উপর খুব রেগে যাবেন, দেখি কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ
1: কাশিম বাজার পালপাতের মনোরাজ বলছি।
0: হ্যাঁ বলুন।
1: ছুটি বলতে মানুষের জীবনে তো হয় অবসর টাইমে, বয়স হয়ে গেলে।
0: এখন আপনি কিভাবে ছুটি কাটান?
1: আমি আমার ছুটি রাত্রি আটার পর।
0: আচ্ছা,
1: রাত্রি আটার পর আমার ছুটি, ছোলা মটর দিয়ে মুড়ি দিয়ে খাই।
0: হ্যাঁ হ্যাঁ,
1: তারপরে ভাত খাই, খেয়ে শুয়ে পড়ি।
0: আচ্ছা,
1: আর বাস্তব ছুটিও ফাঁকা নেই।
0: আচ্ছা, সেই ছুটির কথা প্রথমেই বলেছি, আজকে নয়, আজকে শুধু মজার ছুটির কথা। সঙ্গে থাকুন। এবার একটু চাকরির কথা জানিয়ে দিই, আমাদের যুবা বন্ধুরা যারা চাকরির খোঁজ করছেন তারা একটু খবর নিতে পারেন এই ব্যাপারে। ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কর্তৃপক্ষ 2026 সালের জন্য সহকারী লোকো পাইলটের শূন্যপদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আহ্বান করছে। মোট শূন্যপদের সংখ্যা 11,127। পয়লা জুলাই 2026 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 30 বছর। তপশিলি ওবিসি ও প্রাক্তন সমরকর্মীরা যথানির্দিষ্ট নিয়মে বয়সের ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ ও নির্দিষ্ট ট্রেডে আইটিআই অথবা মাধ্যমিক সহ সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ অথবা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিগ্রি অথবা ডিপ্লোমা। প্রার্থী নির্বাচন হবে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের ফলাফলের মাধ্যমে। বেতনক্রম কেন্দ্রীয় সরকারের পে লেভেল 2 অনুসারে মূল বেতন মাসে 19,900 টাকা থেকে 63,200 টাকা। আবেদন প্রক্রিয়া চলবে আগামী 14 জুন 2026 তারিখ পর্যন্ত। ইতিমধ্যে প্রক্রিয়া কিন্তু 15 মে থেকে শুরু হয়ে গেছে। বিশদে জানতে এবং অনলাইন আবেদন করতে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটে www.rrbappli.gov.in। আরও একবার বলছি, www.rrbappli.gov.in। তাহলে চাকরির কথার পর আবার সরাসরি বন্ধুর কাছে যাব। আচ্ছা, একটু ল্যান্ডলাইনে দেখি তো পাই কিনা বন্ধুকে। নমস্কার। হ্যালো, হ্যালো, না ওটি রাগ করে বসে আছেন। দেখি 9434923300। শুভ সকাল।
2: শুভ সকাল। ছুটির মজা আমাকে খুব আনন্দ লাগছে ছোটবেলাকার কথা শুনে। যে ছোটবেলায় রবিবার ছুটি হবে, বাবা বলতেন, আমি জালালপুর বেলডাঙ্গা থেকে শ্যামল মাস্টার বলছি, বর্তমানে আমি এসএসকে শিক্ষক, আর সময় বেশি নাই। বললেন 62 বছর পার হয়ে গেল আমাদের, 65 বছর বয়স, কিন্তু ছুটি আমাকে খুব ভালো লাগে। এই রাস্তাঘাটে ছেলে দেখে বলছে, রে ছুটি, গরমে ছুটি পড়ে গেছে, বাড়িতে পড়িস, পড়াশোনা করিস।
0: আহা, আচ্ছা দেখুন, এই আপনার ভারী অন্যায়, ছুটির দিনেও আপনি পড়াশোনার কথা বলবেন, কোথায় বলবেন, একটু খেলিস পড়াশোনার ফাঁকে ফাঁকে।
2: আমি ওই আমার কাকাতে বাড়ি জগত বল্লভপুর হাওড়া গেছিলাম ছুটির মজা কাটাতে। সেখানে যে অনেক, যে আমার একটা ছোট কাকার ছেলে, চাচাতো ভাইয়ের সঙ্গে অনেক বলতাম, এর ছুটির দিনে বসে থাকিস নি, ছুটিতে মজা, ছুটির পরে আবার স্কুল খসবে। তখন যেন সে আমাদের সময় লিখতে হইতো 30 পাতা, অঙ্ক 30 পাতা, বাংলা ইংরেজি এগুলা লেখ, এগুলা পড়। ওকে আমি বলি, আমি ওকে সহযোগিতা করতাম, 2-4 দিন থেকে আবার বাড়ি ফিরে আসতাম, এসে তখন নিজেরও কাজ করতাম। এই বলতে বলতে ধরুন কখন ছুটি শেষ হয়ে গেছে, একবার গরমের ছুটি আর পুজোর ছুটি, দুই ছুটি মিলে আমাদের জন্য কত আনন্দ হতো। ছুটি আছে তো থাক, বাবা বলতো আজ মাঠে যেতে হবে, গরুর লেগে গমা কেটে আনতে হবে, এগুলা বলতেন। আজ ছুটি, আজ কোথাও যাস নি, আজ কাজ করতে হবে সংসারে, কাজের সময় করতাম, নাহলে ছুটির মজাতে যে গঙ্গা নদীতে, আমাদের ভাগীরথী নদীতে যে অনেক সময় যে অনেকক্ষণ ধরে সাঁতার কাটতাম, খেলা করতাম, ধরুন চলে আসতাম ছুটির দিন, খুব ভালো লাগে।
0: বেশ, আপনি ছোটবেলায় যেমন কাটিয়েছেন এখনো একটুখানি বেশ মজা করে কাটান, কেমন ভালো থাকুন, সঙ্গে থাকুন। আচ্ছা, আপনাদের একটা ভালো খবর শোনায়। ভালো খবর বলতে, দেখুন আমরা তো সমাজবদ্ধ জীব, আমাদের সমাজের অনেক প্রতিবন্ধকতা রয়েছে, আর এই প্রতিবন্ধকতা কাটিয়ে জীবনে এগিয়ে যাওয়া সেটাও একটা দারুণ ব্যাপার। একজনের কথা বলবো, অনুভব পাল। অনুভব পাল ছেলে হয়ে জন্ম নিলেও, শরীরে ছেলে হলেও তার মনটা ছিল মেয়েদের, এবং আপনারা জানেন যে এই সব ক্ষেত্রে প্রচুর প্রতিবন্ধকতা থাকে, প্রচুর মানসিক যন্ত্রণা থাকে, কিন্তু অনুভব সেই প্রতিবন্ধকতা কাটিয়ে নিজের চেষ্টাই, বেশিরভাগটাই নিজের চেষ্টাই ও লিঙ্গ পরিবর্তন করে, করে হয় আলিয়া। আর আলিয়া মাধ্যমিক পাশের পর এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একমাত্র তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী হিসেবে 65% নম্বর নিয়ে পাশ করেছে। আর এই অনুভব, বলুন অনুভব যে আলিয়ায় পরিণত হয়েছে, আলিয়ার পাশে কিন্তু তার পরিবারও থাকেনি, কিন্তু তার ঠাকুমা ছিলেন সঙ্গে, আর ছিলেন তার স্কুলের মাস্টারমশাইরা, তাকে যেন কোনো বাচ্চা হেনস্থা না করতে পারে, তার প্রতি কোনো কটূক্তি প্রয়োগ করতে না পারে, সেদিকে কিন্তু সজাগ দৃষ্টি দিয়েছেন মাস্টারমশাইরা, এবং নিশ্চয়ই অন্যান্য বাচ্চাদেরও তাঁরা শেখাতে পেরেছেন যে এটি একটি স্বাভাবিক আর পাঁচটার মতনই ঘটনা, কাজেই আর পাঁচজন বাচ্চা যেমন সেও তাই। আর এত কিছুর পর এটিই আনন্দের খবর, সে আলিয়া 65% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছে। কি খবর, ভালো খবর, তাই না বন্ধু? দেখি, সময় তো দৌড়চ্ছে, একেবারেই সময় নেই। আমার কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
2: ঠিক আছে, আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ।
0: আচ্ছা, আপনি লাইনে থেকে গেছেন, পরের বন্ধুর কাছে, পরের বন্ধুর কাছে যাব, দেখি কে আসছেন তার মাঝে। আচ্ছা বন্ধু এসেছেন, এটা গান শুনবো ভাবছিলাম, কিন্তু সময় বড় কম, গান শোনার হয়তো সময় পাওয়া যায় না। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? এক্ষুনি সেই কথাটা বলতাম, ঠিক আছে বলুন।
3: আমি শীষ মোহাম্মদ বলছি।
0: বলুন।
3: ছুটির মজা, ছুটি দেখুন কার না ভালো লাগে। আমি একটা দিনের কথা বলছি, ছুটির দিনে কাজ করতে হবে বেশি করে। আমি তো দেখছি ছুটির দিনে বেশি কাজ করতে, আমাদের লেখাপড়া যা বাকি থাকতো হোম টাস্ক, সেগুলো ছুটির দিনেই করতে হতো বেশি। বাবা বলতেন যে ছুটির দিন সেই জন্যই রাখা হয়েছে, আমার না ছুটির দিনে পুরো ফুললি এনজয়, কিন্তু তা নয়, ছুটির দিনে বেশি কাজ করতে হয়। এখন সংসারে দেখেছি, আমার অনেক বয়স হলো, দেখলাম ছুটির দিনে অনেক লন্ড্রি যাওয়া, কাপড়গুলো নিয়ে আসা বা ইস্ত্রি করা, জুতো পরিষ্কার করা, এগুলো ছুটির দিনে করতে হয়। তাহলে ছুটির মজা ঠিক, ছুটির দিনে খাওয়া দাওয়াটা একটু ভালো হয়, বাকি কাজ একটু বেশিই থাকে। আর এখন তো অবসর, ছুটি ছুটি, 15 বছর অবসর হয়ে গেল আমার, 75+ আমার বয়স এখন। দিদি নমস্কার,
0: সঙ্গে থাকুন, নমস্কার, খুব ভালো লাগলো কথা বলে। হ্যাঁ, আপনি যে বলতে চাইলেন যে ছুটিটা শুধু হুল্লোড় করে কাটানো নয়, অনেক কাজগুলোকেও গুছিয়ে নিতে হয়, সত্যি তো। দেখুন, কর্মব্যস্ততার মধ্যে আমাদের বাড়িঘরগুলো নোংরা হয়ে যায়, আশেপাশটা জঙ্গল হয়ে যায়, আমরা ছুটির দিনের জন্য অপেক্ষা করি যে এই সময় একটু ছুটি পেলে আমরা এইটুকুকে গুছিয়ে নেব, কারণ সুন্দরভাবে গুছিয়ে যদি আমাদের পরিবেশটাকে না রাখি তাহলে তো আমাদের মনটাও ভালো থাকে না, তাই না? তাই দীঘা পুরী দার্জিলিংয়ে যাই, গরমের ছুটিতে মামার বাড়ি যাই, যেখানেই যাই না কেন আমার ঘরটিকে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। সেখানে হয় দুদিন দিনের ছুটি পাই, কখনো তার একটু বেশি পাই, কখনো কাছে পিঠে ঘুরিয়ে ঘুরে আসি, কখনো ঘর গুছাই, এভাবেই আমাদের ছুটিগুলো কাটতে থাকে, তাই না? আর এই যে গরমের ছুটি পড়ে গেছে, আমিও ভাবছি একটু বেরিয়ে পড়ব। পাহাড় বড় প্রিয়, আপাতত মনে হচ্ছে একটু পাহাড়ের কোলেই নির্জনতায় কাটাবো। এই নির্জনতা যাপনটাও কিন্তু জীবনের এক অনন্ত সুখ, অনন্ত মজা। তাই মজাই কাটুক সকলের দিন। যারা কোনোভাবেই এই মুহূর্তে ছুটি পাচ্ছেন না, তারাও ছুটির অপেক্ষায় থাকুন, নিশ্চয়ই ছুটি মিলবেই মিলবে। আর মজার ছুটি, ব্যস্ততার ছুটি, অলসতার ছুটি, অন্য কাজের জন্য ছুটি, দায়িত্ব থেকে একটুখানি ছুটি, এমন অনেক ছুটি আমরা চাই। আর আমাদের সেই ইচ্ছার ছুটি যেন আমরা পেতে পারি সবাই, সেই কামনায় আজকের এই ছুটির মজার আড্ডা কিন্তু থামাতে হচ্ছে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, আপনাদের বন্ধু তাপসী চাকীন্দ্র, আর কারিগরি সহায়তায় ছিলেন সুদীপ্ত রায়। তাহলে গান শুনতে শুনতে বিদায় নেব এই ছুটির মজার আড্ডা থেকে। সকলে ভালো থাকুন আর মজাই কাটান ছুটি।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে হিন্দিতে সংবাদ এবং 9:05 ইংরেজিতে সংবাদ। এরপর 9:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: ঐশিক খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইল, ঐশিক বন্দ্যোপাধ্যায়, খুব ভালো হয়েছে। আচ্ছা, এবার আমরা আমাদের পরের বন্ধুকে ডেকে নিই, গান শুনব, এসো।
1: আমার নাম অভিরূপা কুণ্ডু, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি,
0: শুরু করো।

0: হরবায়ু বয় বেগে খুব সুন্দর করে গেয়েছে অভিরূপা। অভিরূপার গান শুনলাম, চমৎকার গান। এবারে দীপান্বিতা আসছে। এসো এসো দীপান্বিতা, পুরো নাম বলো।
1: আমার নাম দীপান্বিতা সেনগুপ্ত, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইবো।

0: দীপান্বিতা রবীন্দ্রসঙ্গীত গাইল। আচ্ছা পিয়াসা, তুমি আমাদের আরেকটা গান যদি শোনাও। পিয়াসা যশশ্রী অদিতা ঐশিকী ঐশিক অভিরূপা দীপান্বিতা, এই কজনকে নিয়েই আমরা আজকে বসেছি। তো একটা করে গান আর যশশ্রীর একটা কবিতা তো আমরা শুনে ফেলেছি, যদি আরেক রাউন্ড হয় আর কি, মন্দ হয় না বলো? একটু তো সময় আছে, পিয়াসা আরেকটা গান পারবে তো?
1: আমার নাম পিয়াসা বসু, আমি আরেকটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।

0: পিয়াসা আরেকটা গান শোনালো, রবীন্দ্রসঙ্গীত, খুব ভালো হয়েছে, খুবই সুন্দর গেয়েছে। এবারে কিন্তু যশশ্রী আসছে আর একটা কবিতা বলবে বলে, কি বলবে তো? কোন কবিতা?
1: আমার নাম যশশ্রী দাস, আমি সুকুমার রায়ের কাতুকুতু বুড়ো কবিতাটি আবৃত্তি করে শোনাবো। আর যেখানে যাও না রে ভাই সপ্ত সাগর পার, কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার, সর্বনেশে বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ি, কাতু কুতুর কুল পিখে ছেড়বে পেটের নারী, কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে, একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে, বিদঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশি, শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি, না আছে তার মুন্ডু মাথা না আছে তার মানে, তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে, কেবল যদি গল্প বলে তাও থাকা যায় শুয়ে, গায়ের ওপর সুর সুরে দেয় লম্বা পালক লয়ে, কেবল বলে হো হো হো কেষ্ট দাসের পিসি, বেচতো খালি কুমড়ো কচু হাঁসের ডিমার তিসি, ডিমগুলো সব লম্বা মতন কুমড়োগুলো বাঁকা, কচুর গায়ে রং বেরঙের আলপনা সব আঁকা, অষ্ট প্রহর গাইতো পিসি আওয়াজ করে মিহি, ম্যাও ম্যাও ম্যাও বাকুম বাকুম ভৌ ভৌ ভৌ চিহি, এই না বলে কুটুত করে চিমটি কাটে ঘাড়ে, খ্যাংরা মতন আঙুল দিয়ে খোঁচায় পাজর হাড়ে, তোমায় দিয়ে সুরসুরে সে আপনি লুটোপুটি, যতক্ষণ না হাসবে তোমার কিচ্ছুতে নাই ছুটি।
0: কবিতা বলল আমাদের বন্ধু যশশ্রী, সুকুমার রায়ের কবিতা, মজার কবিতা, কাতুকুতু বুড়ো, খুব সুন্দর হয়েছে, খুব মিষ্টি। আচ্ছা এবারে তো নজরুল গীতি শুনবই।
2: আমি আদিত্য দাস, আমি আরেকটি নজরুল গীতি গাইছি,
0: গাও।

0: আদিৎশা নজরুলগীতি শোনালো দূর দ্বীপবাসিনী, খুব সুন্দর। আর এবারে কিন্তু আমরা পরপর রবীন্দ্রসঙ্গীত শুনব। প্রথমে আসছে এবার ঐশিকি। এসো ঐশিকি, এসো।
1: আমার নাম ঐশিকি বন্দ্যোপাধ্যায়, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইব।
0: গাও।

0: ওই শিখিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইল, এরপর আবার রবীন্দ্রসঙ্গীত। কে আসছে এবারে? এবারে আসছে ঐশিক, ঐশিক বন্দ্যোপাধ্যায়। তোমরা কি দুই ভাই বোন নাকি ঐশিকি আর ঐশিক? ওমা কিচ্ছু বলছে না, শুধু হাসছে। খুব ভালো গাও কিন্তু তোমরা দুজন। আচ্ছা বলো ঐশিক, বলো।
1: আমার নাম ঐশিক বন্দ্যোপাধ্যায়, আমি আরেকটি রবীন্দ্রসঙ্গীত শোনাতে চলেছি,
0: গাও।

0: ঐশিক খুব সুন্দর গাইলো, এবারেও খুব ভালো হয়েছে। আচ্ছা অভিরূপা আর দীপান্বিতা, তোমরাও তাহলে আরেকটা করে গান শুনিয়ে দাও। কে আসবে প্রথমে? অভিরূপা এসো, চটপট এসো। রবীন্দ্রসঙ্গীত, তাই তো?
1: আমার নাম অভিরূপা কুণ্ডু, আমি আরেকটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।

0: বাহ সুন্দর হয়েছে। অভিরূপা রবীন্দ্রসঙ্গীত গাইল, আর সব শেষে আমরা দীপান্বিতার কাছ থেকে আরো একটা গান শুনব।
1: আমার নাম দীপান্বিতা সেনগুপ্ত, আমি আরেকটি রবীন্দ্রসঙ্গীত গাইব।

দীপান্বিতার সুন্দর গান দিয়েই আজকের গান কবিতার আসর শেষ, সেই সঙ্গে শিশুমহলও শেষ। পিয়াসা, যশশ্রী, আদিত শাহ, ঐশিকী, ঐশিক, দীপান্বিতা আর অভিরূপা জমিয়ে দিয়েছিল আজকের এই শিশুমহল। নিশ্চয়ই ছোট্ট বন্ধুরা যারা আসর শুনলে তাদেরও ভালো লেগেছে, আমার তো দারুণ লাগলো। সবাই খুব ভালো থেকো, আবার আগামী সপ্তাহে কথা হবে। অনেক অনেক আদর, ভালোবাসা, শুভেচ্ছা রইল সকলের জন্য। আজকে টাটা, সঙ্গে ছিলাম তোমাদের সুচিস্মিতা পিসমনি। শিশুমহল শিশুলো, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গে শ্রাবন্তী মৈত্র।

নমস্কার, আজকের গানের ভেলায় সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আপনারা একটু আগেই যার গান শুনলেন, বাংলা সঙ্গীত জগতের সেই অবিস্মরণীয় কণ্ঠ, যার গায়কের বিরহ ও অভিমান শ্রোতার মনকে ছুঁয়ে যেত আন্তরিকভাবে। নিজের অধিকাংশ গানই সুর দিয়েছিলেন যিনি নিজেই। শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিলেই যার ঝোঁক ছিল বাংলা আধুনিক গানে, এবং সেই সুর নিয়ে বহু পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে অসাধারণ সব গান যিনি উপহার দিয়ে গেছেন, আজও যার গান শুনলে বাঙালির মন নস্টালজিয়ায় আক্রান্ত হয়। হ্যাঁ, অখিল বন্ধু ঘোষ, তাকে নিয়েই, তার গানেই সাজানো আজকের গানের ভেলা।

0: অখিল বন্ধু ঘোষের জন্ম 1920 সালের 20শে অক্টোবর। এক সাক্ষাৎকারে তাঁর স্ত্রী জানিয়েছিলেন যে অখিল বন্ধুর আদি বাড়ি নদিয়ার রানাঘাটের কাছে হলেও আসলে তাঁরা বালির বিখ্যাত ঘোষ পরিবারের বংশধর। শিল্পীর বড় হওয়া জাগদান মামা বাড়িতে, আর কয়েক বছর পর কলকাতার ভবানীপুরে চলে আসা, সেখান থেকেই শিল্পী অখিল বন্ধুর গড়ে ওঠার সূচনা। তার প্রথম সঙ্গীত শিক্ষক তার মামা কালিদাস গুহ। কলকাতায় এসে তালিম পেলেন একে একে নিরাপদ মুখোপাধ্যায়, সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী, পণ্ডিত চিন্ময় লাহিড়ির মতো গুণীজনদের কাছে। শাস্ত্রীয় সঙ্গীতে তিনি গভীর দক্ষতা অর্জন করেছিলেন, কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত তাঁর ছায়াসঙ্গী হয়ে রইল ঠিকই, তার সঙ্গে নিজস্ব ধরনের আধুনিক বাংলা গানে তিনি হয়ে উঠলেন অনন্য। আমরা শুনব অখিল বন্ধু ঘোষের কণ্ঠে আরো গান, তার আগে একটি বিজ্ঞাপন।
1: On the occasion of World Hypertension Day, we have with us Dr. Shoshti Narayan Chakraborty from Durgapur with us. How does cholesterol contribute to heart attack?
2: Yeah, that's a very interesting question. Cholesterol, had good cholesterol, bad cholesterol. So whenever in our body bad cholesterol increases, then probability of getting heart disease is more and more. So getting good control of that bad cholesterol and increment of the good cholesterol and have a balance will be very good for our patient.
1: A public awareness initiative for Healthy India.

हेलो हेलो হ্যালো, একজন শ্রোতা বন্ধু এসেছিলেন। আমরা শুনছি অখিল বন্ধু ঘোষের কণ্ঠে বিভিন্ন স্বাদের গান। আসুন এবারে তার কণ্ঠে শুনি একটি নজরুল গীতি। বহু নজরুল গীতিতে অখিল বন্ধু নিজস্ব ভাবমাধুর্যে ভাস্বর। এই প্রসঙ্গে এখানে যে গানটি শোনাব সেটি বিশেষ উল্লেখযোগ্য।

0: occasion of World Hypertension Day, we have with us Dr. Shrushti Narayan Chakraborty from Durgapur with us.
1: Hello, my name is Dr. Shrushti Narayan Chakraborty. I am practicing around Durgapur, a city of West Bengal.
0: Can hypertension actually trigger a heart attack, doctor?
1: Yeah, definitely. High blood pressure not only trigger the heart issues, it also trigger many other organ-related issues, like it affects kidney, it can affect your heart, it can affect your brain, nervous system, it can affect your eyes, but definitely it can trigger heart problems if not treated or they're not timely managed.
0: A public awareness initiative for Healthy India.
2: Hello.
3: Hello.
2: Hi, Namaskar, bolun.
3: Hi, Namaskar. আমি আলমদাগার থেকে বলছি, সোমপুরসাথী বন্দ্যোপাধ্যায়।
2: হ্যাঁ বলুন, ভালো আছেন তো?
3: আপনার সঙ্গে অনেকদিন পরে কথা হচ্ছে, আপনি নিশ্চয়ই ভালো আছেন।
2: হ্যাঁ,
3: এবারে বলুন যে আপনি একটু আগে যে গানটি শোনালেন রসকুমসান, দুই ধরনের গানে রকিন বন্ধু বোস নিজেকে এমন ভাবে প্রমাণ করেছিলেন, এটা সমসাময়িক অনেকেই এই ধরনের গান খুব একটা গাইতে অনুবাদ দেন না রকিন বন্ধু বোসের জন্য, এটা অনেকেই তাদের লেখাতে বলেছেন। যেমন আমার সহেলী ঘুমায় মারুতে হাজি করেছিলেন, দরবারি কানাডাতে আমি কেন রহিলাম, শঙ্করা বাগের উপরে ডিকোনা কারে, বা ওগো শ্যান্তি হলে পিরুর উপরে, জয় জয়ন্তীর উপরে আমি মুখোপাধ্যায় এবং অখিল বন্ধু ঘোষ দুজনেই ছিলেন চিন্ময় লাইব্রেরির শিষ্য, এবং দুজনে একবার ঠিক করলেন যে একটা মানে গানের উপরে তারা কিন্তু দুজনেই একটা রাগের উপরে তারা রেকর্ড করবেন, সেটা হচ্ছে মাছ খাম্বাজ, এবং মাছ খাম্বাজের উপরে অখিল বন্ধু ঘোষ করলেন তোমার ভুবনে ফুলের মেলা আমি কাছে টাকা দেয়, আর প্রতিনাথ মুখোপাধ্যায় করলেন তোমার এই ফুলিতে ওকে বলো না মুখে, দুটি গানে কিন্তু লোকেরা সে বছর নিয়েছিল।
2: সমস্ত কসরত বা সবকিছু ছাপিয়ে কিন্তু ওই যে বিরহী মনে যে হাহাকারটা, সেটা আমাদের মনকে একদম ছুঁয়ে যায়, এটা কিন্তু একটা অদ্ভুত বিষয়, তাই না?
3: একটা গানের গল্প বলে শেষ করি, এটা 1954 সালের ঘটনা। তো গৌরীপ্রসন্ন মজুমদার অখিল বন্ধু ঘোষ কোনো একটা অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছেন, রাস্তার ধারেতে লাইট পোস্টে আলো হচ্ছে, সেখানে দুজনে দাঁড়িয়ে আছেন, এবং অখিল বন্ধু বললেন যে একটা বেশ রোম্যান্টিক গান করলে কেমন হয়। গৌরীপ্রসন্ন সঙ্গে সঙ্গে বললেন যে তার মাথায় কয়েকটা গানের লাইন এসে গিয়েছে, এই বলে তিনি বাড়ি চলে গেলেন। পরের দিনে একটি গান লিখে নিয়ে গৌরীপ্রসন্ন মজুমদার অখিল বন্ধু ঘোষের বাড়িতে এলেন, এবং সঙ্গে সেই গান হলো পিয়াল শাখার ফাঁকে ওঠে একখানি চাঁদ বাঁকা, ওই ইতিহাস সৃষ্টি করলো সেই গান। ধন্যবাদ আপনাকে।
2: আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।

0: On the occasion of World Hypertension Day, we have with us Dr. Shushti Narayan Chakraborty from Durgapur with us. Can poor sleep habit damage our heart over time?
1: Poor sleep, it breaches our normal circadian rhythm. It puts unnecessary stress, and a good sleep can reduce your stress as well as can manage your high blood pressure. So have a very good sound sleep, at least 7 to 8 hours sound sleep will be very helpful. Otherwise, it will be very difficult to manage your high blood pressure, apart from other whatever measurement we are taking, like BP and lifestyle medication, etc., etc.
0: A public awareness initiative for Healthy India.
2: অখিল বন্ধু ঘোষ খানদানি শাস্ত্রীয় সঙ্গীতে যিনি শিক্ষিত ছিলেন, ঠুংরি কাজরি বা চৈতির সূক্ষ্ম কাজ যাঁর গলায় অনায়াস ছিল, সেই তিনি কয়েকটি গানে সুর নির্মাণ ও গায়কিতে এমন এক অভিনবত্ব এনেছিলেন যা তাঁর আধুনিক মনস্কতা ও নিজস্বতার পরিচায়ক। এই 30 মিনিট সময়ে অখিল বন্ধু ঘোষের মতো গায়কের সেই প্রতিভাকে ছুঁয়ে যাওয়াটাও বোধ হয় ধৃষ্টতা। তবু আমাদের চেষ্টা থাকে, তবু সময়ে এসে কড়া নাড়ে দরজায় যে পরের অনুষ্ঠানে সময় হয়ে আসছে। তাই এবারে শোনাই আজকের গানের ভেলার শেষ গানটি অখিল বন্ধু ঘোষের কণ্ঠে।

লোকসঙ্গীতের আঙ্গিকে গাওয়া সন্তোষ মুখোপাধ্যায়ের সুরে এই গানটি মনে করায় আমাদের শচীন কর্তাকে। অনেক গান শোনানো বাকি থেকে গেল, নিশ্চয়ই হবে আবারও কোনো দিন। আজকের গানের ভেলা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে ছিলাম শ্রাবন্তী মৈত্র।

0: প্ল্যাটফর্ম নম্বর 2 তে চলনে ওয়ালি সুপারফাস্ট এক্সপ্রেস কে যাত্রী
1: আমি এখানে
2: দিদি তোকে নয় এটাকে মোবাইলটা চার্জ করতাম
1: বুদ্ধিতে চার্জ দে
3: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে
1: দেখলি
2: বাবা দাঁড়াও আমি পে করছি সিগন্যালই নেই
3: এবার কি করবে
2: আছে তো ফ্রি ওয়াইফাই
1: বোকা শুধরে যা
3: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই
2: মানে জালিয়াতিকে বলো বাই বাই
3: আরবিআই এ কথা বলে
4: শুরু করো সঠিকভাবে স্মার্ট হও আর্থিকভাবে
5: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান যুববাণী পোস্ট বক্স উপস্থাপনায় সৈকত গুপ্ত এবং মৌলি সরকার

0: আজকের দিনটা ছুটির দিন, একটু আলসে বলা যেতে পারে কারণ আজকে রবিবার, কিন্তু পুরোটা হয়তো আলসেমিতে আমরা নেই, কারণ ছুটির দিন হলেও সময়টা কিন্তু চিঠি পড়ার।
1: হ্যাঁ, চিঠি পড়ার, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা তোমায় মনে করিয়ে দিই মৌলি, যে ছুটির দিনগুলো আসলেই বোধহয় সবচেয়ে কম ছুটি থাকে, কারণ ছুটির দিনগুলোতেই যাবতীয় যত কাজকর্ম পেন্ডিং থাকে সেগুলো আমরা বসে পড়ি।
0: সেরকম এটা ঠিক পেন্ডিং কাজ বলা চলে না, এই যে আমরা যে চিঠিপত্র নিয়ে আজকে চলে এসেছি বা এই পোস্ট বক্সের আড্ডায়, এটাকে পেন্ডিং কাজ বলা যায় না, কারণ এটা আমাদের দায়িত্ব যে তোমরা আমাদেরকে এতদিন ধরে যে লেখাগুলো পাঠাও সেগুলো আমরা একটা অনুষ্ঠানে পড়বো, সেটা একমাত্র আমাদের ওয়াইভি পোস্ট বক্স। তো অবশ্যই আজকে তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু মৌলি, এবং আমার সঙ্গে রয়েছে
1: আমি সৈকত। আর আমরা দুজনে আজকেই গোটা একটা ঘন্টা বা এক ঘন্টা এখনো রয়েছে, আমরা আড্ডা দেবো তোমাদের সঙ্গে, তোমাদের পাঠানো চিঠিগুলো তোমাদেরকেই পড়ে শোনাবো, এবং যারা যারা অনুষ্ঠান শুনছো, যদি অনুষ্ঠান ভালো লাগে, কোন চিঠিটা তোমার সবচেয়ে ভালো লাগছে, তোমরা কিন্তু আমাদের জানাতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা, YUVAVANIKOLKATA, সেখানে এসে আমাদের আজকের অনুষ্ঠানের যে পোস্টার রয়েছে সেই পোস্টারের নিচে কিন্তু কমেন্ট করে জানাতে পারো।
0: একদম। আর এই যে আমরা এত এত চিঠি পড়বো, শুধু তো চিঠি পড়বো না, সেই সঙ্গে একটা সারপ্রাইজও রয়েছে বলা যায়। অ্যাজ ইউজুয়াল তোমরা জানোই যে আমাদের প্রত্যেক মাসেই একজন বেস্ট লেটার রাইটার আমাদের সঙ্গে থাকে, সেরকমই এই মাসের বেস্ট লেটার রাইটারও কিন্তু আমাদের সঙ্গে আছে, কিন্তু সেটা এখন সাসপেন্স। তো যে রয়েছে আমাদের সঙ্গে তার কাছে আমরা পরে আসবো, তার সঙ্গে পরে আলাপ করাবো তোমাদের। তার আগে, সব চিঠি পড়ার আগে, চিঠি যে গানটা দিয়ে শুরু না হলে চিঠির পড়াটা ঠিক আর কি, মানে কি বলে সৈকতটা, যে মুডে আসছে না, ঠিক জমছে না। হ্যাঁ,
1: সবকিছু মানে কেমন বলতো, সবকিছু রান্না বান্না শেষ, কিন্তু শেষ তড়কা দেওয়াটা তখন।
0: একদম একদম, এই গানটা ঠিক ওই তড়কা দেওয়ার মতোই। তো তোমাদের জন্য রইলো সোহম চক্রবর্তীর কণ্ঠে এই গানটা। ফিরছি একটা গানের পরে, সঙ্গে থেকো, শুনতে থাকো।

0: না লেখা চিঠি তো ঠিক বলা যাচ্ছে না, কারণ লেখা চিঠিগুলো নিয়েই আমরা আজকে এসেছি পোস্টবক্সের আড্ডায়। অবশ্যই তোমাদের সঙ্গে রয়েছে আমি তোমার যুববাণীর বন্ধু মৌলি, এবং আমার সঙ্গে রয়েছে সৈকত। আর আমরা পড়বো আজকে ওয়াইভি পোস্টবক্সে তোমাদের পাঠানো চিঠিগুলো। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। বরং
1: আমরা শুরু করব
0: একদম।
1: এবার আমরা প্রথমে যে চিঠিটা দিয়ে শুরু করব সেটা আমাদেরকে কে লিখছে? আমাদের লিখছে সায়ন কংসবণিক নবদ্বীপ নদিয়া থেকে।
0: বেশ,
1: তিনি যে চিঠিটি লিখেছেন নাম হচ্ছে মা পড়ি। জ্বরের রাতের শীতল পাটি তুমি, তোমার স্নেহের আঁচল বুলিয়ে দাও মাথায়। মা হওয়া তো মুখের কথা নয়, নিজে বৃষ্টি ভিজে আমায় রাখো ছাতায়। একা হাতেই সামলে ওঠো সব, যদি আমি খেলেই তোমার খাওয়া হয় তাহলে দিন দরিদ্র মানুষগুলো কেন খিদের জ্বালায় এত অসহায়? তুমি মুখ দেখেই মন পড়তে পারো, বলো মনের ব্যথা লুকোই কেমন করে? ডিগ্রি ছাড়া ডাক্তার নি তুমি, সুস্থ আমি 27 বছর ধরে। যখন ক্লান্ত আমি এলিয়ে দিই মাথা, তোমার কোলে রয়েছে স্বর্গ সুখ, ঘরে ফিরে মন জুড়িয়ে যায় যখন দেখি তোমার মায়া ভরা মুখ। সারা জীবন আমার মা হয়েই থেকো, মা হওয়া তো মুখের কথা নয়, 1000 বছর বেঁচে থেকো তুমি, যেন আমার সবটুকু আয়ু তোমার হয়।
0: এই চিঠিটা আমাদেরকে পাঠিয়েছে সায়ন কংসবণিক নবদ্বীপ নদিয়া থেকে। অনেক অনেক ধন্যবাদ সায়ন, খুব সুন্দর একটা লেখা হয়েছে, খুব সুন্দর একটা কবিতা,
1: এবং তার পাশাপাশি আমাদের প্রত্যেকের মনের কথা এটা।
0: একদম একদম, অবশ্যই। আর অবশ্যই বেশ কিছুদিন আগেই আমরা পালন করলাম আন্তর্জাতিক মাতৃদিবস, সেই উপলক্ষেই সায়ন হয়তো এই কবিতাটি তার মাকে উদ্দেশ্য করে লিখেছে। আর এই একই এই যে একটা পর্যায়ে গেল না কিছুদিন আগে মাতৃদিবসের যে ব্যাপারটা, এই সময় কিন্তু অনেকেই টুকটাক এটা ওটা আমরা লিখি, মাকে নিয়ে কবিতা, মাকে নিয়ে গল্প, মানে যেটা তোমার সারা বছর বলা হয় না সেই জিনিসটা কবিতা লেখালেখি এগুলোর মধ্যে দিয়ে একটু আধটু আমরা প্রকাশ করি। সায়নও সেরকমই আমাদেরকে একটা কবিতা লিখে পাঠিয়েছে, এবং সেই রকমভাবেই আরও একটা কবিতা আমরা পেয়েছি দীপ দাস চৌধুরীর থেকে। দীপ দাস চৌধুরী আমাদেরকে কৃষ্ণনগর নদিয়া থেকে একটি চিঠি পাঠিয়েছে, সেটাও তার মাকে নিয়েই লেখা। সেটা পড়ি তাহলে সৈকত? বেশ। আমাদের মাঝে নেই কোনো কৃত্রিমতার দেওয়াল, তুমি তো আমার জীবনের প্রথম সকাল। জীবনের প্রতিটি কঠিন বাঁকে তুমি ছায়া, স্বার্থপর দুনিয়ায় তুমি খাঁটি মায়া। তোমার ঋণ শোধ করার নেই ক্ষমতা, প্রতিটি জন্মে যেন পাই তোমার মমতা। জীবনের পথে তুমি তো আমার পরম আশ্রয়, ভেঙে পড়লে তোমার স্নেহেই কাটে সংশয়। আমার হাসি দূর করে মনের সব কালো, আমার পৃথিবীতে তুমি শুধু আলো। ঠাকুরের চরণে সঁপেছ মনের ঘর, তাঁরই ভরসায় লড়ছ তুমি জীবনভর। পরের জন্মেও যেন তোমার কোলেতেই আসি, সন্তান হয়েই যেন তোমায় ভালোবাসি। সকল মায়ের স্নেহের স্পর্শে ধন্য হোক ধরা, লড়াই সব বন্ধ হোক শান্তি থাকুক ভরা। গত 10ই মে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃদিবস। ক্যালেন্ডারের পাতায় দিনটি নির্দিষ্ট হলেও সন্তানের কাছে প্রতিটি দিনই মাতৃদিবস। সকল মায়ের চরণে জানাই আমার অন্তরের গভীর ভালোবাসা আর সশ্রদ্ধ প্রণাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই সুস্থ কামনায় দীপ দাস চৌধুরী কৃষ্ণনগর নদিয়া থেকে আমাদেরকে এই চিঠিটা দিয়েছে।
1: আচ্ছা মৌলি, এই প্রথম দুটো চিঠিতেই আমাদের মনটা কেমন মা মা করছে?
0: মা মা করছে, একদম একদম একদম।
1: বিষয়টা ভেবে দেখো, আমরা মাতৃদিবস পেরিয়ে এসেছি, কিন্তু এই গোটা মাস জুড়ে যেটা চলে, দেখো সারা বছর ধরে আমরা দেখো এটা সবাই বলে যে মায়ের আবার একটা নির্দিষ্ট দিন কি, মাদার্স ডে আবার একদিন কি, কিন্তু তবু তুমি ভেবে দেখো সারা বছর তো এই মানুষগুলোর যে প্রতিদান আমাদের জীবনে সেগুলো সম্পর্কে কিছু বলা হয় না, সেগুলো নিয়ে এভাবে
0: সময় পাওয়া যায় না,
1: লড়াই করা হয়
0: না, কখনো
1: সময় পাওয়া যায় না। কিন্তু এই কটা দিন, এই একটা দিন বা এই দিনটাকে ঘিরে আরো যতগুলো দিন সম্ভব যদি সেটুকু করা যায়, তাতে ক্ষতি কি? ক্ষতি তো কিছু নেই।
0: একদম অবশ্যই। এই যে আমাদের বন্ধুরা আমাদেরকে মাতৃদিবস চলে যাওয়ার পরেও এই চিঠিগুলো পাঠিয়েছে, সেটাও তো একটা উদযাপন, মানে সেটাও তার মায়ের প্রতি তার শ্রদ্ধার্ঘ্য বলতে পারো, বা পৃথিবীর যে সমস্ত মায়েরা আছেন আমাদের প্রত্যেকের, তাদের প্রতি একটা শ্রদ্ধার্ঘ্য বলতে পারো। তো এটা একটা কি বলবো, একটা ইমোশন, সবার ক্ষেত্রেই একই রকম ভাবে কাজ করে যে ইমোশনটা, এটা সেটাই।
1: একদমই তাই, আমাদের ক্ষেত্রেও সেরকম ভাবেই কাজ করছে। তবে এই মুহূর্তের সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির, বিরতির পর ফিরছি আড্ডায়, আর শুনতে থাকো আমাদের ওয়াইফি পোস্ট বক্স।
2: On the occasion of World Hypertension Day, we have with us Dr. Shoshti Narayan Chakraborty from Durgapur with us. How does cholesterol contribute to heart attack?
3: Yeah, that's a very interesting question. Cholesterol, had good cholesterol, bad cholesterol. So whenever in our body bad cholesterol increases, then probability of getting heart disease is more and more. So getting good control of that bad cholesterol and increment of the good cholesterol and have a balance will be very good for our patient.
2: A public awareness initiative for Healthy India.
1: শ্রেয়া ঘোষাল এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা রইল তোমার জন্য। গানের পর আবার ফিরছি আজকের ওয়াইফি পোস্টবক্সের আড্ডায়।

0: মনে পড়ে নানা রঙের রং পেন্সিলে সাজানো একটা বাক্সর কথা, অথবা রেজাল্ট ভালো করার উপহার হিসেবে পাওয়া সেই ব্যাডমিন্টনটা, টিউশন ব্যাচে পাওয়া সেই প্রথম চকলেটটাও আজও যত্ন করে রাখা। তবে তার রং গন্ধ সবটাই আজ স্মৃতির পাতায়। স্মৃতির সরণি পেয়ে হাঁটলে এমন অজস্র মুহূর্ত জড়ো হয় আমাদের কাছে, কোথাও চেনা রোদ্দুর, আবার কোথাও হঠাৎ হওয়া মন কেমন, যা নিয়মের বেড়াজাল পেরিয়ে আজও সুন্দর, আজও সহজ।
1: নিশ্চয়ই তোমার কাছেও সযত্নে রয়েছে এমন কিছু মুহূর্ত যা আজও স্মৃতিমেদুর। এই নিয়েই লিখে পাঠাও আমাদের অনধিক 300 শব্দে, কারণ মে মাসের বলতে চাই এর বিষয় স্মৃতিমেদুর। আমাদের ঠিকানা যুববাণী বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়া সরাসরি মেল করতে পারো আমাদের। আমাদের মেল আইডি yuvavanikolkata@gmail.com, অর্থাৎ yuvavanikolkata@gmail.com।
0: লেখা পাঠানোর শেষ তারিখ 25 মে 2026। তাহলে যেতে যেতে আরো একবার বলে যাই, মে মাসের বলতে চাই এর বিষয় স্মৃতিমেদুর।

0: ফিরলাম বিরতি এবং গান সবটা শুনিয়েই তোমাদের কাছে আবার ওয়াইভি পোস্ট বক্স নিয়ে। আর আমরা অলরেডি দুটো চিঠি পড়েছি এবং দুটোই মাকে নিয়ে লেখা চিঠি ছিল। এবার আমরা নেক্সট চিঠিতে যাব সৈকত।
1: এরপরের চিঠিটি আমাদের লিখছে অর্ণব সাহা, বনগাঁ উত্তর চব্বিশ পরগনা থেকে। চিঠির নাম সময়ের অভিমান। এই কলকাতা শহর এক কথায় বলতে গেলে সব থেকে বেশি আমার থেকে যেটা কেড়ে নিয়েছে সেটা সময়। যখনই শহরে প্রথম আসতাম ছোটবেলায়, তখন বাবা বলতো ট্রেনে করে যেতে 3-4 ঘন্টা সময় লাগবেই। আমি ট্রেনে উঠে স্টেশন গুনতাম, বাবাকে জিজ্ঞেস করতাম,
0: বাবা আর কটা স্টেশন, আর কতক্ষণ লাগবে?
1: বাবা বলতো তুই একটু ঘুমিয়ে নে, আর ঘুম না আসলে জানলার বাইরের দিকে চেয়ে থাক, দেখবি স্টেশন ঠিক চলে এসেছে। তখনই মনে হতো কলকাতা আমার থেকে সব থেকে বেশি যেটা নিয়েছে সেটা আমার সময়। পরে যখন বড় হলাম, তখন নিজের খুব পছন্দের একটা কাজ পেলাম কলকাতায়। সেই কাজের জন্য যখন আমাকে রোজ যেতে হতো, বা এখনও যেতে হয়, তার জন্য আমাকে অন্তত 2-3 বা 3 দিন আগে থেকে প্রিপারেশন নিতে হয়। এই দূরত্বের জন্য অনেক কাজ হাতছাড়া হয়ে যায়, অনেক আনন্দ হাসি মজা হাতছাড়া হয়ে যায়। কলকাতা আমার প্রাণের খুব কাছের একটা জায়গা, সব বাঙালিরই তাই, কিন্তু সে এতটাই দূরে থাকে যে ইচ্ছে করলেও আমার কোনোদিন রাতের কলকাতা দেখা হয়ে ওঠে না। এই যেমন ধরুন বইমেলার সময় আমি গিয়েছিলাম অনেক সকালবেলায় উঠে, অনেকটা জার্নি করে বইমেলায় পৌঁছেছিলাম, প্রচুর বই কিনেছি, প্রচুর ঘুরেছি। তারপর যখন প্রিয় লেখকের সঙ্গে দেখা করার সময় এলো, তখন সন্ধে হয়ে এসেছে। কলকাতা বইমেলা থেকে যতটুকু আকাশ দেখা যাচ্ছিল সেটা অলরেডি তখন কমলা রং ধরে নিয়েছে। স্টলে খোঁজ নিয়ে জানতে পারলাম প্রিয় লেখক আসবেন সন্ধেবেলায়। অগত্যা প্রিয় লেখকের বই তার সই ছাড়া আবারও কিনে আনতে হলো, প্রত্যেক বছরই তাই হয়। এদিকে যদি প্রিয় লেখকের বই যদি তার সই সমেত এবং তার সঙ্গে একটা ছবি সমেত আমাকে বাড়ি ফিরতে হতো সেদিন, সেক্ষেত্রে বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে যেত। তাই এক ব্যাগ বই আর হতাশা নিয়ে বইমেলা থেকে বাড়ি ফিরে আসি। এই যে কলকাতা আবার আমার থেকে কেড়ে নিল আমার প্রিয় লেখককে। জানি না কখনো কলকাতার সঙ্গে আমার এই দূরত্ব ঘুঁচবে কি না, বা কলকাতা এই যে আমার থেকে যা যা কেড়ে নিচ্ছে সেগুলো আমাকে আর কোনোদিনও ফিরিয়ে দিতে পারবে কি না। আশা রাখি পারবে, কোনোদিন হয়তো পারবে। আপাতত আমার আর কলকাতার মধ্যে শুধুমাত্র সময়ের অভিমানই জমা রইল।
0: বড্ড অভিমানী একটা লেখা, মানে বলতে পারো হ্যাঁ একদম যে শিরোনামটা রয়েছে লেখার সেটা খুবই উপযুক্ত একটি শিরোনাম। আমরা পড়লাম এই লেখাটা, লেখা সময়ের অভিমান, আমাদেরকে পাঠিয়েছে অর্ণব সাহা বনগাঁ উত্তর চব্বিশ পরগনা থেকে। আর এই যে ব্যাপারটা আমরা পড়লাম এই চিঠিতে, এটা কিন্তু মানে সবার ক্ষেত্রেই হয়, যারা দূরে থাকে, যারা অনেকটাই দূরে থাকে, যাদের ক্ষেত্রে হয়তো সব সময় কলকাতাকে ছোঁয়া সম্ভব হয়ে ওঠে না। তো এই মানে লেখাটা যখন সৈকত পড়ছিল তখন আমার একটা গান খুব মনে পড়ছিল, সেটা হচ্ছে চন্দ্রবিন্দুর আদরের নৌকো। আমি সৈকতকে রিকোয়েস্ট করছি, সৈকত তুমি কি বাজাবে গানটা?
1: তুমি বললে আমি না বাজি থাকতে পারি, তুমি বলো।

0: On the occasion of World Hypertension Day, we have with us Dr. Shoshti Narayan Chakraborty from Durgapur with us.
1: Hello, my name is Dr. Shoshti Narayan Chakraborty. I am practicing around Durgapur, a city of West Bengal.
0: Can hypertension actually trigger a heart attack, doctor?
1: Yeah, definitely. High blood pressure not only trigger the heart issues, it also trigger many other organ related issues, like it affects kidney, it can affect your heart, it can affect your brain, nervous system, it can affect your eyes, but definitely it can trigger heart problems if not treated or not timely managed.
0: A public awareness initiative for Healthy India.
2: আইবি পোস্ট বক্স ফিরে এলাম আবারও আজকের আড্ডায়। সঙ্গে রয়েছি সৈকত আর মৌলি। আর আজকের অনুষ্ঠানে, আজকের ওয়াইবি পোস্ট বক্সের আড্ডায় আমরা অলরেডি বেশ কিছু চিঠি পড়ে ফেলেছি এবং হাতে এখন আরও অনেক চিঠি রয়েছে, সেই সব কিছু নিয়ে আমরা রয়েছি। এবং এবার আর বেশি দেরি না করে মৌলি পরের চিঠিটা শুনে নেওয়া যাক নাকি?
3: একদম। পরের চিঠিটি আমাদের লিখছে শিল্পানন্দী আরামবাগ থেকে। প্রাণ সখা রবি ঠাকুর, কৃষ্ণকলি বহুদিন পরে আপনাকে চিঠি লিখছে। ডায়েরিতে নীরব চিঠি লেখার মধ্যে একটা সাবেকি সুখ আছে। আপনার লেখা এক গোছা চিঠির মধ্যে থেকে ধরে নিলাম একটা চিঠি আপনি আমাকেই লিখেছেন। এইটুকু শান্তি মনে রেখে আজও আপনাকে অজস্র চিঠি লিখি। লিখতে লিখতে ঘর ভরা দুপুরে কত কথা যে আপনাকে বলি। যেদিন প্রিয় মানুষটির প্রেমে পড়েছিলাম সেদিন আপনার কাছেই প্রথম বলেছিলাম

কদিন আগে আবারও শেষের কবিতা পড়লাম, বুঝলাম অমিত ও লাবণ্যের মিল না হওয়ার মধ্যেও একটা গভীর প্রেম লুকিয়ে আছে, সেই প্রেমেরও অদ্ভুত প্রশান্তি আছে। রক্তকরবি পড়ে মনে হয়েছে অপেক্ষা করার মধ্যেও অবাধ সুখ আছে। জানেন, এটা ভেবে গর্ব হয় যে দিনের শেষে বাঙালির

সঙ্গী, শরতের আকাশ দেখে মেঘ বিলাসী হওয়ার সঙ্গী, কিংবা চৈতালি চাঁদনি রাতে জ্যোৎস্নার নীরব চুপ কথা শোনার সহচর। আপনি শিখিয়েছেন অন্তর ছুঁতে পারার ভাষা, শৈল্পিক সংযমের আক্ষরিক সৌন্দর্য অনুভবের উপায়, কিংবা ব্যথাকে আপন করার কৌশল। আপনি কখনো পুরনো হন না, পুরনো হয় না পঁচিশে বৈশাখ, পুরনো হয় না সকালের আলোতে শিশুদের সুর করে সহজ পাঠ পড়ার পরম্পরা। আমি জানি আপনার সঙ্গে আমার ঠিক একদিন দেখা হবে, তখন সব চিঠি আপনাকে দিয়ে বলবো, রক্তকরবীর নন্দিনীর সঙ্গে একবার দেখা করিয়ে দেবেন, তারপর দেখব সবুজ ধান ক্ষেতের মধ্য দিয়ে ধানি রঙের শাড়ি পরে নন্দিনী আসছে, যার গলায় রক্তকরবীর মালা, চোখে যার বিশ্বাস আর চির সবুজ থাকার মন্ত্র। তারপর বৈশাখী সন্ধে নামবে, আমার সঙ্গী হবে তানপুরা আর রবীন্দ্রসঙ্গীতের ডায়েরিটা। মনে হবে রাবীন্দ্রিক আবহে আকাশ বাতাস জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে সেই লাইনগুলো, অন্তর মম বিকশিত কর অন্তরতর হে।

ফিরলাম আরেকটা গানের পর, এবং তার আগে একটি চিঠি পড়ছিলাম যেটা আমাদেরকে পাঠিয়েছিল শিল্পা নন্দী আরামবাগ হুগলি থেকে। রবি ঠাকুরকে নিয়ে একটি চিঠি আমরা পড়লাম, খুবই সুন্দর লিখেছে শিল্পা, অনেক ধন্যবাদ শিল্পাকে। আর এইবার আমরা চলে যাব পরের চিঠিতে। পরের চিঠিটা আমাদের পাঠিয়েছে সৌমিলি কুণ্ডু গোবরডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা থেকে। প্রিয় মা, কেমন আছো? জানি এই প্রশ্নের উত্তরে তুমি সেই চিরাচরিত হাসিটাই হাসবে। আজ হঠাৎ জানলার বাইরের দিকে তাকাতেই কেন জানি ছোটবেলার সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছিল, তাই ভাবলাম তোমাকে একটা চিঠি লিখি। আসলে বড় হয়ে যাওয়ার এই এক মস্ত বড় জ্বালা, শৈশবের সেই নিশ্চিন্ত দিনগুলো শুধু স্মৃতির পাতায় ধুলো জমায়। মনে পড়ে মা সেই ছোটবেলার বিকেলগুলো, স্কুল থেকে ফিরে যখন ক্লান্ত হয়ে বায়না ধরতাম, তুমি কত ধৈর্য ধরে আমার সব আবদার সহ্য করতে। আমার সর্দি জ্বর হলে তোমার সেই নির্ঘুম রাত কাটানো, কপালে জলপট্টি দেওয়া আর পরম মমতায় হাত বুলিয়ে দেওয়া, সেই স্পর্শগুলো আজও আমাকে পৃথিবীর সবথেকে বেশি নিরাপত্তা দেয়। তোমার আঁচল ধরে ঘুরে বেড়ানো সেই ছোট্ট আমিটা আজ হয়তো অনেকটা পথ পেরিয়ে এসেছি, কিন্তু আজও কোনো সমস্যায় পড়লে বা খুব মন খারাপ হলে অবচেতনেই তোমার কথা সবার আগে মনে পড়ে। ছোটবেলায় যখন অ আর হস্যই দীর্ঘই শিখতাম বা বৃষ্টির দিনে তোমার হাতের গরম খিচুড়ি খেতাম, তখন বুঝিনি যে জীবনের শ্রেষ্ঠ সময়গুলো আমি তখনই পার করেছি। তোমার শেখানো ছোট ছোট নীতি কথাগুলোই আজ আমাকে এই কঠিন পৃথিবীতে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে। মা, তুমি পাশে আছো বলেই পৃথিবীটা এত সুন্দর। নিজের অজান্তেই হয়তো অনেক সময় তোমাকে কষ্ট দিয়ে ফেলি, কিন্তু বিশ্বাস করো, তোমার চেয়ে আপন এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তুমি নিজের শরীরের যত্ন নিও, সময় মতো খাওয়া দাওয়া করো, অনেক অনেক ভালোবাসা আর প্রণাম নিও। এটি তোমার স্নেহের সৌমিলি।

0: World Hypertension Day, we have with us Dr. Shoshti Narayan Chakraborty from Durgapur with us. Can poor sleep habit damage our heart over time?
1: Poor sleep, breaches our normal circadian rhythm. It puts unnecessary stress, and a good sleep can reduce your stress as well as can manage your high blood pressure. So have a very good sound sleep, at least 7 to 8 hours sound sleep will be very helpful. Otherwise, it will be very difficult to manage your high blood pressure, apart from other whatever measurement we are taking, like BP and lifestyle medication, etc., etc.
0: A public awareness initiative for Healthy India.
2: ফিরলাম আরও একটা চিঠি এবং আরও একটা গানের পর। আমরা যে চিঠিটা পড়ছিলাম সেটা আমাদেরকে পাঠিয়েছিল সৌমিলি কুণ্ডু গোবরডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা থেকে, এবং আরও একটা চিঠি অবশ্যই মাকে নিয়ে। আচ্ছা, তো এইবার যে বিষয়টা সেটা হচ্ছে, এতক্ষণ ধরে যে সাসপেন্সটা আমরা জমিয়ে রেখেছি যে এই এই যে এই মাসের ওয়াইভি পোস্টবক্সের সেরা পত্রদাতা কে কে কে,
3: সেটা তো আমাদের বলতে হবে। হ্যাঁ, সেই রহস্য হবে
2: একদম,
3: আর আমরা সেটা চেপে রাখবো না
2: একদম।
3: আমাদের সঙ্গে রয়েছে এই মাসের অর্থাৎ মে মাসের ওয়াইভি পোস্টবক্সের সেরা পত্রদাতা শ্রেষ্ঠা মুখোপাধ্যায়। শ্রেষ্ঠা, তোমাকে স্টুডিওতে স্বাগত, কেমন লাগছে বলো আগে?
4: যতবারই আকাশবাণীতে আসার সুযোগ পাই, কিংবা এই যে অনুষ্ঠানগুলো অন্য সময় মায়ের সাথে বসে রেডিওতে শুনি, সেগুলোতে নিজে এসে অংশগ্রহণ করতে পারি, ভালো তো অবশ্যই লাগে, বরং সেই ভালো লাগাটা যেন প্রতিবারই আরও অনেকটা বেড়ে যায়। আর শুধু ভালো লাগা বললে হয়তো কম বলা হবে, একটা অন্যরকমের অনুভূতি কাজ করে, যেটা হয়তো মাত্র কয়েকটা শব্দে প্রকাশ করা খুবই কঠিন আমার পক্ষে।
3: বেশ, কিন্তু তুমি কিন্তু খুব অল্প কিছু শব্দের মধ্যে তোমার লেখাটা আমাদের কাছে প্রকাশ করে ফেলেছো, এবং সেই লেখা সব লেখাগুলোর মধ্যে থেকে সেরা হয়েছে। তাহলে আর খুব বেশি দেরি না করে মলি
2: আমরা আগে শুনি
3: সেই লেখাটা, বরং শুনি
2: একদম।
3: শ্রেষ্ঠা, তোমার থেকেই শুনবো তোমার লেখা।
4: চিঠির নাম এক টুকরো আশা। একপাশ দিয়ে হেঁটে যেতে যেতে অনিমেষবাবুর হঠাৎই চোখ পড়ল এক বয়স্ক ভদ্রমহিলার দিকে। এক কোণে বসে বড় অসহায়ভাবে কাঁদছিলেন তিনি। সঙ্গে কাউকে দেখতে না পেয়ে এবার অনিমেষবাবুই ধীরে ধীরে এগিয়ে গেলেন বয়স্ক মানুষটার দিকে। পাশে বসে শান্তভাবে জিজ্ঞাসা করলেন, আপনি এভাবে কাঁদছেন কেন? বাড়ি কোথায় আপনার? অনিমেষবাবুর কণ্ঠস্বর শুনে ভদ্রমহিলা ধীরে ধীরে মুখ তুলে চাইলেন আর বললেন, আমার বাড়ি হলো গিয়ে ওই ঝাড়গ্রামের দিকে, বছর দুয়েক হলো ওখানে একাই থাকি আমি, আর এখানে আমার ছেলে বৌমা নাতনি ওরা এই কলকাতা শহরে থাকে। তবে এই কয়েকদিন আগে ছেলে হঠাৎ করেই বলল ওর নাকি অনেকগুলো টাকার দরকার, তাই গ্রামের বাড়িখানা বিক্রি করতে চায় সে, আর আমাকে ওদের সাথে এই শহরে নিয়ে এসে রাখতে চায়। প্রথমে যদিও আমি মোটেই রাজি ছিলাম না, তবে পরে ভাবলাম শহরে এলে তো অন্তত ছেলের সাথে বাকি দিনগুলো থাকতে পারব, তাই শেষমেশ রাজি হতেই ছেলে তড়িঘড়ি সব কথাবার্তা বলে বাড়িটা বিক্রি করার ব্যবস্থা করে ফেলল। আর সব কাজ মিটে গেলে আজ সকালেই সে আমাকে নিয়ে শহরে আসার ব্যবস্থাও শুরু করে দিল। কিন্তু এই যে এই স্টেশনের ট্রেনটা দাঁড়াতেই ছেলে হঠাৎ করে বলল আপাতত এখানে নেমে বাকি পথটুকু নাকি গাড়ি করে যেতে হবে, তাই আমাকে কিছুক্ষণের জন্য এখানে বসতে বলে একটা গাড়ির ব্যবস্থা করতে গেল। তবে ওই যে গেল, তারপর থেকে এতক্ষণ হয়ে গেল ওকে আর কোথাও দেখতেই পাচ্ছি না। সবটা শোনার পর যদিও আসল ঘটনাটা বুঝতে আর বিশেষ অসুবিধা হয়নি অনিমেষবাবুর, তা বলে মানুষটাকে একা একা স্টেশনে ছেড়ে যেতেও যে মন চায়নি তার, তাই স্ত্রীর সাথে কথা বলে সেই বয়স্ক ভদ্রমহিলাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা করেন অনিমেষবাবু। সেদিনের পর থেকে মানুষটা যে কেবল অনিমেষবাবুদের বাড়িতেই থাকেন এমন নয়, নিজের ছেলে বৌমার মতোই তাদের প্রতি নিয়ত চোখে হারান। তবুও সন্ধে হলেই মানুষটা রান্নাঘরের জানলার একপাশে বসে ওই সামনের রাস্তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, হয়তো নিজের ছেলের অপেক্ষায়। এদিকে গতকাল সন্ধেবেলা অনিমেষবাবু হঠাৎই তার স্ত্রীকে ডেকে বললেন, দেখো দেখো, সোশ্যাল মিডিয়ায় আমার কত বছরের পুরনো বন্ধুকে আজ খুঁজে পেলাম। সত্যি, আজকাল সোশ্যাল মিডিয়া হারিয়ে যাওয়া মানুষগুলোকেও কত সহজেই খুঁজে বের করে দেয়। কথাটা কানে যেতেই বয়স্ক মানুষটা তড়িঘড়ি রান্নাঘর থেকে দৌড়ে এসে বললেন, তাই নাকি বাবা, হারিয়ে যাওয়া সব মানুষকে খুঁজে বের করে দেয়, তাহলে আমার ছেলেটাকেও বুঝি। কথাটা শুনে অনিমেষবাবু এবং তার স্ত্রী কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইলেন, কিন্তু প্রত্যুত্তরে যে কি বলবেন তা বুঝে উঠতে পারলেন না। কারণ কেউ সত্যিকারের হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়ার একটা ক্ষীণ আশা হয়তো প্রতি মুহূর্তেই মনের মধ্যে থেকে যায়। কিন্তু যে নিজে থেকে হারিয়ে যেতে চায়, তার জন্য প্রতি মুহূর্তে অপেক্ষা করে বসে থাকা এক মাকে কি আর অত সহজে মিথ্যে আশা দেওয়া যায়?
2: শ্রেষ্ঠার লেখাটা শুনেই বোঝা যাচ্ছে যে শ্রেষ্ঠার লেখাটা কেন সব থেকে সেরা হয়েছে। খুবই খুবই সুন্দর। আচ্ছা শ্রেষ্ঠা, এই লেখাটার কথা হঠাৎ কেন মাথায় এলো যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করো।
4: আমরা জানি যে গত রবিবার আন্তর্জাতিক মাতৃদিবস ছিল, তাই আমার মা অনেকদিন ধরেই বলছিলেন যে এই মাসে পোস্টবক্সের জন্য এমন কিছু লিখতে যেটা কোনো মায়ের গল্পকে বা মায়ের জীবনকে খুব সুন্দরভাবে তুলে ধরবে। তো সেই রকম একটা ভাবনা চিন্তা থেকেই লেখাটা লিখতে বসা। আর একটা উদ্দেশ্য অবশ্যই ছিল যে আজকাল এই ধরনের ঘটনা তো আমরা সমাজে প্রায়শই লক্ষ্য করে থাকি, তাই আমরা হয়তো সবাই জানি, তবুও সমাজকে আরও একটাবার মনে করিয়ে দেওয়া যে মা তো মাই হয়, তাই এই ধরনের ঘটনাগুলো থেকে নিজেদের একটু বিরত রাখা এবং মায়েরা যেভাবে ছোটবেলা থেকে আমাদের যত্ন, সময়, ধৈর্য দিয়ে একটু একটু করে বড় করে তোলেন, আমরা যেন একটা সময় গিয়ে সেই যত্ন, সময়ের ধৈর্যটা মায়েদেরকেও ফিরিয়ে দিতে পারি, এইটুকু চেষ্টা করা।
2: বেশ বেশ
3: বেশ, তাহলে আমরা আজকে যতগুলো চিঠি পেলাম মৌলি, তার মধ্যে বেশ অনেকগুলোই না অনেকগুলোতেই আমরা মায়ের গল্প শুনলাম, মায়ের কথা শুনলাম।
2: একদম।
3: আচ্ছা শ্রেষ্ঠা, তুমি তো বেশ কয়েকবার হলো তুমি এখানে এসেছো, তুমি সেরা পত্রদাতা হয়ে এসেছো, মানে এতটাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমার পড়াশোনা কি নিয়ে?
4: আমি শ্রীরামপুর কলেজ থেকে ফিজিক্স অনার্স কমপ্লিট করেছি, এখন মাস্টার্স করার জন্য প্রস্তুতি নিচ্ছি।
3: বাহ, বিজ্ঞান নিয়ে পড়তে পড়তে তার পাশাপাশি এত সুন্দর লেখালেখি, বাহ খুব ভালো, খুব সুন্দর। আচ্ছা এবার আরেকটা অন্য প্রশ্ন করি তোমাকে, এই যে তুমি এতবার এসেছো, অনেক উপস্থাপক উপস্থাপিকাদের সঙ্গে তুমি অনুষ্ঠান শুনেছো, তোমার প্রিয় উপস্থাপক বা উপস্থাপিকা
2: কে? এইগুলো কি প্রশ্ন?
3: না না, এটা তো জানতে ইচ্ছা করতেই পারে, তাই না?
2: আচ্ছা বেশ বেশ বেশ, বলো শ্রেষ্ঠা।
4: আসলে এটা বলা খুব মুশকিল আমার পক্ষে,
2: বলতে হবে,
3: পলিটিক্যালি কারেক্ট অ্যানসার দেওয়া যাবে না, তোমাকে একদম সঠিক মন থেকে বলতে হবে।
4: আমি একটু বলি তাহলে, আমি যতবারই এখানে এসেছি কিংবা রেডিওতেও শুনেছি, তোমরা এত সুন্দরভাবে প্রত্যেকে অনুষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যাও কিংবা অনুষ্ঠানগুলোর সঞ্চালনা করো, যে প্রত্যেকে নিজের মতো করে আমার কাছে খুব প্রিয় হয়ে উঠেছে, তাই একজনের নাম বলা, নির্দিষ্টভাবে একজনের নাম বলা আমার কাছে খুব মুশকিল।
2: বুদ্ধি করে উত্তর দিয়ে দিয়েছে তোমাকে।
3: হ্যাঁ
2: সৈকত চাইছিল যে সৈকতের নামটা বলা হোক, কিন্তু
3: নাম বলতে হবে এমন কোনো ব্যাপার নেই। তবে যাই হোক, অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, ঘড়ির কাঁটা বলছে, এবার আমাদেরকে টাটা বলতে হবে।
2: একদম।
3: তো আর বেশিক্ষণ সময় নেব না, আমরা এবার আস্তে আস্তে টাটা বলি। আর তোমরা যারা রেডিও সেটের ওপার থেকে আমাদেরকে শুনছো, তোমরাও যদি ওয়াইপি পোস্ট বক্সে তোমাদের লেখা পাঠাতে চাও, তাহলে কিন্তু আমাদের মেল করতে পারো। আমাদের মেল আইডি yuvavianikolkata@gmail.com, অনধিক 300 শব্দের মধ্যে।
2: একদম একদম একদম,
3: সেখানে তোমাদের লেখা পাঠিয়ে দাও।
2: আর এছাড়াও আমাদের বলতে চাই তো রয়েছে, সেখানেও তোমরা তোমাদের লেখা কিন্তু পাঠাতে পারো। অলরেডি তোমাদেরকে এই মাসের টপিক আমরা শুনিয়ে দিয়েছি, তাহলে আজকের সময় একদমই শেষ। খুব ভালো চিঠিপত্র পড়লাম, আবার হয়তো সামনের মাসে আরও সুন্দর সুন্দর চিঠি আমরা পাবো। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো যুববাণী।
3: একদম তাই, আর অবশ্যই নিজের মুখের শুধু নয় মনের হাসিটাকেও বাঁচিয়ে রেখো। চলো তাহলে আজকের মতো গানে গানেই বলি টাটা। অনুপম রায়ের কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা।

0: শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী পোস্ট বক্স, উপস্থাপনায় সৈকত গুপ্ত এবং মৌলিক সরকার, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুরু হচ্ছে সঙ্গীত শিক্ষার আসর। আসর পরিচালনায় প্রমিতা মল্লিক।
1: সকলকে নমস্কার, আবার এসেছি সঙ্গীত শিক্ষার আসর নিয়ে। আজকে যে গানটি শেখাবো ভেবেছি সেটি বসন্তকালের একটি গান। সে গানটি অনেকেরই নিশ্চয়ই জানা, আর যারা শুনলেও ভালো করে জানে না তারা এখন শিখে নিতে পারবে। আমি এটা সবাইকেই বলছি, স্টুডিওতে যারা আমার সঙ্গে আছেন এবং বাইরের যারা শুনছেন তাদের সকলকে বলছি যে এই গানটি আমার খুব প্রিয় এবং আমার মনে হয় আপনাদের সকলেরই বোধহয় খুব প্রিয়। এই গানটি হচ্ছে ফাল্গুনী নাটকের গান। ফাল্গুনী নাটক রবীন্দ্রনাথের একটি অত্যন্ত

নাম করা অত্যন্ত উল্লেখযোগ্য একটি রূপক ধর্মী নাটক, তাতে বিশ্ব প্রকৃতি মানব প্রকৃতি পাশাপাশি যায়। তো এই গানটি বিশ্ব প্রকৃতির একটি গান, আর এই গানের রচনাকাল হচ্ছে 24 ফেব্রুয়ারি 1915, সুরুলে, অর্থাৎ শান্তিনিকেতনের খুব কাছে। এই পর্যায় হচ্ছে প্রকৃতি এবং উপপর্যায় হলো বসন্ত। তো এই গানটিও কিন্তু দাদরা, আগের গানটি যেটা শিখিয়েছিলাম সেটি ছিল কাহারবা, এটি হচ্ছে দাদরা। আর গানটি প্রথমে একটুখানি সবাই লিখে নাও, আগেরবার যেমন লিখে নিয়েছিলে সকলে, আমি একটু বলি গানটি। আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে, দ্বিতীয় লাইন। আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে, সুরের আবির হানব হাওয়ায়, সুরের আবির হানব হাওয়ায়, হানব হাওয়ায় নাচের আবির হাওয়ায় হানে। এই হলো স্থায়ী। আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে, সুরের আবির হানব হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে। চলে যাই অন্তরাতে। ওরে পলাশ, ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায়, দিকে দিকে আগুন জলাস, আগুন জ্বালাস কিন্তু নয়, জলাস সবাই লিখবে। রাঙা রঙের শিখায় শিখায়, দিকে দিকে আগুন জলাস, আমার মনের রাগ রাগিনী রাঙা হলো রঙিন তানে, রয় রনুপ্রাস। আমার মনের রাগ রাগিনী রাঙা হলো রঙিন তানে। এখানে যুগ্মদারি, এখানে অন্তরা শেষ হলো। এবারে সঞ্চারী। দক্ষিণ হাওয়ায় কুসুম বনে, বুকের কাঁপন থামে না যে, নীল আকাশে সোনার আলোয়, কচি পাতার নূপুর বাজে, দক্ষিণ হাওয়ায় কুসুম বনের, বুকের কাঁপন থামে না যে, নীল আকাশে সোনার আলোয়, কচি পাতার নূপুর বাজে। ওরে শিরীষ, ওরে শিরীষ, মৃদু হাসির অন্তরালে, গন্ধ জালে শূন্য ঘিরিস, আবার দেখে নাও। ওরে শিরীষ, ওরে শিরীষ, মৃদু হাসির অন্তরালে, গন্ধ জালে শূন্য ঘিরিস, তোমার গন্ধ আমার কণ্ঠে আমার হৃদয় টেনে আনে, তোমার গন্ধ আমার কণ্ঠে আমার হৃদয় টেনে আনে। এখানেই গানটি শেষ। আমি একবার চট করে বলে দিচ্ছি, মিলিয়ে নাও। আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে, সুরের আবির হানব হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে। অন্তরা। ওরে পলাশ, ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায়, দিকে দিকে আগুন জলাস, আমার মনের রাগ রাগিনী রাঙা হলো রঙিন তানে। অন্তরা শেষ হলো।
এবার সঞ্চারী। দক্ষিণ হাওয়ায় কুসুম বনের বুকের কাঁপন থামে না যে, নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে। ওরে শিরীষ, ওরে শিরীষ, মৃদু হাসির অন্তরালে গন্ধ জালে শূন্য ঘিরিস, তোমার গন্ধ আমার কণ্ঠে আমার হৃদয় টেনে আনে। স্বরলিপিকার ইন্দিরা দেবী, শুরু করছি গানটা।

আকাশামায় ভরলো আলোয় বলেই অন্তরায় যাবার, কিন্তু আরেকটু দু একবার তোমরা স্থায়ীটা গেয়ে নাও, তারপর আবার আমরা অন্তরায় যাব। শুরু করো। আর আরেকটা জিনিস নোটিস করেছো তো, যে ওই নাচে রাবির হাওয়ায় হানে আকাশ, এই সুরটা বদলে যাচ্ছে পরের বার, শুরুতে রে থেকে আর কি। নাও

0: আমরা এমনিতে কিন্তু গানটা শেষ করব আকাশ আমায় ভরল আলোয়। আজকে এই অবধি গানটা ভালো লাগলো শিখতে?
1: হ্যাঁ,
0: আবার তাহলে বাকিটা শিখতে চাও তো?
1: হ্যাঁ,
0: ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ। নমস্কার সকলকে।
2: সঙ্গীত শিক্ষার আসর এখানেই শেষ হলো। পরিচালনায় প্রমিতা মল্লিক, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী দেবযানী বন্দ্যোপাধ্যায়।

শুনছিলেন নজরুলগীতি শিল্পী দেবলীনা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরেই গ্রামীণ সংবাদ।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। মুখ্যসচিবের দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ত দপ্তরের অধীনে থাকা এই সড়কগুলির হস্তান্তরে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত এগোবে বলে মনে করছে প্রশাসন। রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন সংস্থা এই পদগুলির দেখভাল করবে। যে সাতটি রাস্তা হস্তান্তর করা হয়েছে তার মধ্যে অন্যতম হল NH 312, যা জঙ্গিপুর, ওমরপুর, কৃষ্ণনগর ও বনগাঁ হয়ে ঘোজাডাঙ্গা সীমান্ত পর্যন্ত প্রায় 330 কিলোমিটার বিস্তৃত। এছাড়া বিহার সীমান্ত থেকে গাজল পর্যন্ত NH 31 এবং ফরাক্কা পর্যন্ত NH 33 দায়িত্ব পাচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। অন্যদিকে উত্তরবঙ্গের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তার দায়িত্ব দেওয়া হয়েছে NHIDCL কে। এর মধ্যে রয়েছে সেভাক আর্মি ক্যান্টনমেন্ট থেকে কালিম্পং ও সিকিম সীমান্ত পর্যন্ত নতুন NH 10, হাসিমারা থেকে ভুটান সীমান্ত পর্যন্ত NH 317A, বাংলাদেশ সীমান্তমুখী NH 717 এবং শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত NH 110। রাজ্যে বিকশিত ভারত জিরামজি আইন খুব শীঘ্রই চালু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মনরেগা প্রকল্পে 100 দিনের বদলে এই প্রকল্পের অধীনে 125 দিনের কাজ সুনিশ্চিত করা হবে। বিধানসভায় অধ্যক্ষের ঘরে তিনি বলেন, আদালতের নির্দেশে দুটি জেলায় এখনই এই প্রকল্প শুরু না করা গেলেও বাকি জেলাগুলিতে আগামী মাস থেকেই তা কার্যকর করার প্রচেষ্টা চলছে। বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলি নিয়ে স্বাস্থ্য দপ্তর গতকাল

0: পর্যালোচনা বৈঠক করেছে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, বিভিন্ন সরকারি হাসপাতালের অধ্যক্ষ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মেডিকেল কলেজের সুপাররা এই বৈঠকে উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের তরফে বেঁধে দেওয়া ভাড়ায় অ্যাম্বুলেন্স পরিষেবা, হাসপাতালে শয্যা বৃদ্ধি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নদিয়ায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের তোড়জোড় শুরু হয়েছে। এলাকাবাসীর দাবি, কাঁটাতারের বেড়া বসলে নিরাপত্তা ও চাষাবাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।
1: কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলে যে 45 দিনকে যে একটা বিয়ে নিয়েছে জমি অধিগ্রহণের, সেই জমিটা যদি আমরা দেওয়ার ইচ্ছুক আমরা, যে তার কাটাটা হয়ে যায় আমাদের খুবই ভালো হয়। তার কাটার ভেতরে আমার বিজয়পুর গ্রামের প্রায় লোকেরই আছে, পিটিয়ে পিটিয়ে খুব সমস্যা হয় যাওয়া আসার। আমার নাম প্রবোধ বিশ্বাস, আমি চাষবাসী করি।
2: আমার নাম বিশ্বনাথ বিশ্বাস। কাটা তারটা যদি হয়ে যায় পাশেই বাংলাদেশ, একদম আমাদের ঠিক একদম এক্সট্রিম বর্ডার, যাতে বাংলাদেশের লোক আমাদের এখানে এখন পর্যন্ত মাঠে ঘাটে অত্যাচার করছে, কাটা তারটা হয়ে গেলে আর এই আমাদের এই সমস্যা ভুগতে হবে না। সেই জন্যই যাতে কাটা তারটা তাড়াতাড়ি হয় তার ব্যবস্থা করা হোক।
0: উত্তরবঙ্গের মাটিতে এবার বিদেশি ফল রামবুটান চাষ হবার সম্ভাবনা দেখা দিয়েছে। লিচুর মতো দেখতে লাল রঙের নরম কাঁটাযুক্ত এই ফলের বাজার দর ও চাহিদা দুই আকর্ষণীয়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় জানিয়েছে, শিলিগুড়ি লাগোয়া হাতিঘিসা এলাকায় পরীক্ষামূলকভাবে রামবুটানের চাষে সাফল্য মিলেছে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গ, বিহার, উত্তর পূর্ব ভারত এমনকি নেপাল ভুটানেও এই চাষের পরিকল্পনা নেওয়া হয়েছে। উল্লেখ্য, রামবুটান ভিটামিন সি, আয়রন, ফাইবার, পটাশিয়াম ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ একটি ফল। এর বাজার দর কেজি প্রতি হাজার টাকা। পূর্ব বর্ধমানের কাটোয়ার মুল্টিগ্রামে দুষ্কৃতীদের হামলায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বছর 21-এর শাহিদ মিদ্দা স্নাতকোত্তরের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। গতরাতে বাড়ির কাছে পুকুর পাড়ে দুই বন্ধুর সঙ্গে বসে থাকার সময় দুই দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আক্রমণ করে বলে অভিযোগ। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ দেহ ময়না তদন্তে পাঠিয়েছে, তার দুই বন্ধুকে আটক করেছে পুলিশ। আমতার কাশমলি গ্রামে আজ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান অঞ্জলি দলুইয়ের বাড়িতে ভাঙচুর করেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, 100 দিনের কাজের জন্য এবং আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে সেই টাকা আত্মসাৎ করেন পঞ্চায়েত প্রধান ও সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে জয়পুর থানার পুলিশ পৌঁছেছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। রেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনিবার্য কারণে সাবওয়ে তৈরির জন্য পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের কৃষ্ণনগর লালগোলা সেকশনে ট্রাফিক ও পাওয়ার ব্লক কর্মসূচি আজ বাতিল করা হয়েছে। সকাল 10:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত সমস্ত ট্রেন চলাচল আগের মতোই স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলছে। মহিলাদের কন্যাশ্রী কাপ ফুটবলে গতকাল ইস্টবেঙ্গল 7-0 গোলে পুলিশ এসিকে হারিয়ে দিয়েছে। সুলঞ্জনা রাউল দুটি, সিল্কি দেবী, বিশি ওরাও, সাথী দেবনাথ, রুবিনা খাতুন, সন্ধ্যা মাইতি একটি করে গোল করেছেন। দেড় বছর আগে নিখোঁজ হওয়া বেলুড় রামকৃষ্ণ মিশনের সংস্কৃতের স্নাতকোত্তর বিভাগের এক ছাত্রকে হাওড়া শ্রমজীবী হাসপাতালের সামনে থেকে উদ্ধার করল হ্যাম রেডিওর কর্মীরা। মালদার গাজলের কৃষক পরিবারের ছেলে সুসেন রাজবংশী মিশনে আসার পথে মানসিক ভারসাম্য হারায়। গতকাল শ্রমজীবী হাসপাতালের সামনের দোকানে স্থানীয় দুই যুবকের তৎপরতায় ও হ্যাম রেডিওর সহায়তায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল। পরের খবর 12:50।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলায় অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলির অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 ঘন্টার আবহাওয়া সম্পর্কিত সতর্ক বার্তায় জানানো হয়েছে, ভারী থেকে খুব ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 7 থেকে 20 সেন্টিমিটার। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 7 থেকে 11 সেন্টিমিটার। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার জেলার দু একটি জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা আছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলি দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া জেলার দু একটি অঞ্চলের উপর দিয়ে দমকা হাওয়া বয়ে যাওয়া

0: আরবিআই একথা বলে,
1: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
3: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
2: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের তিনটি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
4: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে গল্প দাদুর আসর, আসর পরিচালনায় শান্তম চক্রবর্তী।

আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই। আচ্ছা, তোমাদের কি গরমের ছুটি পড়ে গিয়েছে? তাহলে তো এখন দিদার মজা। গরমের ছুটির পড়াশুনো তো অবশ্যই থাকবে। আমাদের ছোটবেলায় কি বলা হতো বলো তো? গ্রীষ্মাবকাশে বাড়ির কাজ, আর এখন তোমরা বলো হোমওয়ার্ক, তাই তো? সেসব থাকবে, আর তার সাথে খেলাধুলো, গল্প গুজব, বেড়াতে যাওয়া, সেগুলোও থাকবে। আর তার উপর আজকে তো রবিবার, গল্প দাদুর সঙ্গে একটু গল্প করার দিন আজ। আজকেও কিন্তু তোমাদের বন্ধুরা অনেক কিছু শোনাবে বলে তৈরি হচ্ছে। এটা তো কবিপক্ষ চলছে, তোমরা জানো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ, আর তারপর থেকে 15 দিন ব্যাপী কবিপক্ষ। আর সেই সময়টায় আমরা তাঁকে স্মরণ করি, মনে করি তাঁকে। তো আজকেও তোমাদের বন্ধুরা কিছু শোনাবে, তার আগে শুরুতেই চটপট কয়েকটা বিশেষ দিনের কথা একটু বলে নেওয়া যাক, কেমন? ছোট্ট বন্ধুরা, আজকে যে আমরা শুধুমাত্র একটা স্মার্টফোন হাতে থাকলেই সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে পারি, তার মূলে রয়েছে গোটা দুনিয়া জুড়ে টেলিকমিউনিকেশন সিস্টেম। আর পরবর্তী সময়ে তার সঙ্গে যুক্ত হয়েছে ইন্টারনেট ব্যবস্থা। 17ই মে অর্থাৎ আজকের দিনটি সারা পৃথিবীতে পালন করা হয় ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে হিসেবে। ছোট বন্ধুরা, আজকে যে আমরা শুধুমাত্র একটা স্মার্টফোন হাতে থাকলেই সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে পারি, সেই বিষয়টিকে স্মরণ করা হয়। এই দিনটি আগে 1865 সালে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের প্রতিষ্ঠার স্মরণে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে বা বিশ্ব টেলিযোগাযোগ দিবস হিসাবে পরিচিত ছিল। 2006 নভেম্বরে, আজ থেকে 20 বছর আগে, তুরস্কে আয়োজিত একটি সম্মেলনে দিনটির নাম পরিবর্তন করা হয় বিশ্বব্যাপী টেলিযোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থা এবং তার সুবিধাগুলিকে সামনে রেখে এই দিনটি পালন করা হয় ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে হিসেবে। নোট করলে তো? হ্যাঁ, খাতায় কিন্তু নোট করে রাখবে। ছোট্ট বন্ধুরা, আরও একটি বিশেষ দিনের কথা তোমাদের জানাই।

প্রতি বছর 18ই মে বা তার কাছাকাছি কোনো একটি দিন পালন করা হয় ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে বা বিশ্ব জাদুঘর দিবস হিসাবে। জাদুঘর তোমরা নিশ্চয়ই চেনো, সেখানে পুরাকালের অতীত নিদর্শন সংরক্ষিত থাকে, আর সেই কর্মকাণ্ডের প্রতি সচেতনতার উদ্দেশ্যেই প্রতি বছর এই দিনটি পালন করে ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়াম বা আইকম। আন্তর্জাতিক জাদুঘর পরিষদ বা আইকমের আহ্বানে 1977 সালে প্রথম আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করা হয়, আর তারপর থেকে এই দিনটি পালন করা হয়ে আসছে সারা পৃথিবীতে। যে সপ্তাহটা কালকের থেকে শুরু হয়ে যাচ্ছে তাতে কিন্তু আরও একটা বিশেষ দিন রয়েছে। আচ্ছা, তোমরা হয়তো খাও না, অনেকেই খাও না, অনেকে যারা একটু বড় হয়ে গিয়েছো তারা হয়তো খাও। কি খাও বলো তো? না, বাড়ির বড়রা নিশ্চয়ই সকালে ঘুম থেকে উঠে খান এক কাপ চা। এই সপ্তাহে চায়ের জন্য একটা স্পেশাল দিন রয়েছে, ইন্টারন্যাশনাল টি ডে বা আন্তর্জাতিক চা দিবস। জাতিসংঘের আহ্বানে, মানে ইউনাইটেড নেশনসের আহ্বানে, সারা দুনিয়া জুড়েই পালন করা হয় এই দিনটি প্রতি বছর 21শে মে। শেন এন্টিয়ান নামে চীনের একজন শিক্ষাবিদ ও উদ্ভাবক জনপ্রিয় এই পানীয় এবং তার সঙ্গে যুক্ত কৃষক থেকে প্রস্তুতকারকদের সম্মানে এই দিনটি পালন করার প্রস্তাব দিয়েছিলেন। 2019 সালের 21শে ডিসেম্বর জাতিসংঘের একটি শাখা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন বা যাকে আমরা সংক্ষেপে বলি ফাও, এই দিনটি আন্তর্জাতিক চা দিবস হিসাবে পালন করায় সিলমোহর দেয়। আর পরের বছর থেকে অর্থাৎ 2020 সাল থেকে প্রতি বছর সারা পৃথিবীতে পালন করা হয় 21শে মে তারিখে ইন্টারন্যাশনাল টি ডে। বুঝলে, আমাদের দেশে তো বটেই, গোটা পৃথিবীতেই অত্যন্ত জনপ্রিয় পানীয় এই চা। যে চায়ের জন্ম চীন দেশে তো বটেই, কিন্তু গোটা পৃথিবীতেই তা ছড়িয়ে গিয়েছে বিভিন্ন স্বাদে, বিভিন্ন গন্ধে। আমাদের দার্জিলিং টি, তার কথা তো গোটা বিশ্বের মানুষ জানে, তাই না? তো সেই চায়ের জন্য এই বিশেষ দিন 21শে মে তারিখে। তাহলে তোমাদের গল্প দাদুর জন্য এক কাপ চা পাঠিও তোমরা। কেমন? গরম গরম, ধোঁয়া ওঠা হওয়া চাই কিন্তু।

তাহলে বিশেষ দিনগুলোর কথা তো বলা হলো, আর এবার তোমাদের ছোট্ট বন্ধুদের কাছে আমাদের চলে যেতে হবে। হ্যাঁ, ছোট্ট বন্ধুদের কাছে কিভাবে যাব বলো তো? এই যে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনের কথা বলছিলাম, 25শে বৈশাখ, আমরা কয়েকদিন আগেই সেই দিনটি ছেড়ে রেখে এসেছি, এগিয়ে এসেছি খানিকটা, আর সামনেই রয়েছে কবি কাজী নজরুলের জন্মদিন। আর সেই দুই ভাস্বর ব্যক্তিত্ব, তাঁদের নিয়ে তোমরা কি ভাবছো সেটাই কথা বলছে তোমাদের মৌসুমি পিসি, মৌসুমি সেনগুপ্ত। তোমাদের মানে ছোটদের সঙ্গে কথা বলেছে, কি বলেছেন মৌসুমি পিসি আর কি বলেছে ছোটরা, মানে তোমাদের বন্ধুরা, সেইটা একটু শোনা যাক এখন, কেমন? চলো শুনি।

0: আজকে আমি এক জায়গায় চলে এসেছি, সেখানে কিছু ছোট বন্ধু আছে, তো তাদের সাথে আমি এবার কথা বলে নেব। কারণ কি, আমাদের অনুষ্ঠানের বিষয় হলো ছোটদের ভাবনায় রবীন্দ্রনাথ নজরুল। এই দুদিন আগেই রবীন্দ্র জয়ন্তী চলে গেল, আর আসছে আরেকটি প্রিয় দিন, সেটা হলো নজরুল জয়ন্তী। এই নিয়েই আজকের আমাদের অনুষ্ঠান। জেনে নেব তারা রবীন্দ্র জয়ন্তী কিভাবে পালন করেছে, আর নজরুল জয়ন্তীতে তারা কে কি করবে, তাদের কি পরিকল্পনা, সেটা শুনে নেব। তারপর তো তারা যেমন আমাদেরকে গান আবৃত্তি শোনায়, সেটাও শুনব। চলো আমরা দেরি করব না, আমরা এই ছোট বন্ধুদের সাথে আলাপ করে নিই। বলো তোমার নাম কি?
1: আমার নাম পৃথা বেরা।
0: আচ্ছা পৃথা, তুমি কোন ক্লাসে পড়ো?
1: আমি ক্লাস 7 এ পড়ি।
0: আচ্ছা স্কুলের নাম কি?
1: স্কুলের নাম হলো কেন্দ্রীয় বিদ্যালয় সাঁতরাগাছি।
0: আচ্ছা পৃথা, তাহলে বলো যে আজকে 11 তারিখ, তো 9 তারিখে ছিল আমাদের রবীন্দ্র জয়ন্তী, তো এই রবীন্দ্র জয়ন্তীতে তুমি কি করেছিলে?
1: ম্যাম, আমি আমার রবীন্দ্র জয়ন্তীতে আমাদের স্কুলে নাচের প্রোগ্রাম ছিল, গানের প্রোগ্রাম ছিল, আমি দুটো জিনিসই ভাগ নিয়েছিলাম।
0: কি নাচ করেছো?
1: আমি আগুনের পরশমণিতে নাচ করেছি, আর গেয়েছি তোমার আইতবে সহচরী।
0: আইতবে সহচরী গেয়েছো? আচ্ছা, তো এই যে তোমাদের রবীন্দ্র জয়ন্তী হলো, তার মানে অনেক দিন ধরেই রিহার্সাল চলছে একটা, তো পড়াশোনায় কোনো অসুবিধে হয়নি?
1: না ম্যাম, পড়াশোনায় অসুবিধা হয়নি, কেন কি আমরা নাচের সাথে সাথে ম্যামেরা আমাদেরকে হেল্প করেছে। ম্যামেরা ফটো তুলে আমাদেরকে গ্রুপে সেন্ড করে, যাতে আমরা লিখতে পারি।
0: আচ্ছা আচ্ছা, মানে যে ক্লাসগুলো অফ যাচ্ছে সেগুলো তোমাদেরকে শেয়ার করে দেওয়া হতো, যেন তোমাদের কোনো অসুবিধা না হয়, তাই তো?
1: হ্যাঁ ম্যাম।
0: আচ্ছা, মানে একটা প্রস্তুতি চলছে, তারপরে তো শুরু হলো রবীন্দ্র জয়ন্তী, তো কেমন সাড়া পেয়েছো?
1: ম্যাম খুব ভালো, আমরা খুব আনন্দ করে করেছি।
0: বেশ, আর আবার কিছুদিন বাদে নজরুল জয়ন্তী আসছে, তো কোথাও কি অংশগ্রহণ করবে?
1: হ্যাঁ ম্যাম।
0: কোথায় করবে?
1: ম্যাম আমাদেরকে ম্যাম নাচ তোলাচ্ছে শুকনো পাতায়, আমি এখন ওই নাচটাতে রিহার্সাল করছি। আমরা একটা গ্রুপে ডান্স করব, সোনারপুরে ডান্স কম্পিটিশনটা হবে।
0: আর কোথাও কিছু করছো?
1: আর স্কুলে তো মানে সব জিনিসই হয়, তো নজরুল জয়ন্তীতে প্রথমে হচ্ছিল না, আমরা সবাই রিকোয়েস্ট করার সাথে সাথে তো প্রিন্সিপাল স্যার করাচ্ছে।
0: বেশ ঠিক আছে, তাহলে পৃথা তুমি বলো আজকে আমাদের ছোট বন্ধুদের জন্য কি উপহার দেবে তুমি?
1: ম্যাম আমি একটা গান শোনাবো।
0: কি গান শোনাবে?
1: আজকে আমি একটা নজরুল গীতি করব।
0: বেশ চলো ছোট বন্ধুরা, আমরা পৃথার এই নজরুল গীতি শুনে নিই।

0: আমরা পৃথার নজরুল গীতি শুনে নিলাম, খুব ভালো লাগলো। পৃথা, পৃথার পাশেই আরেক বন্ধু বসে রয়েছে, চলো আমরা তার সাথে একটু আলাপ করে নিই, তারপরে শুনে নেব তার কথা। বলো, তোমার নাম কি?
1: আমার নাম অনুষ্কা সাহা,
0: আচ্ছা, কোন ক্লাসে পড়ো অনুষ্কা?
1: আমি ক্লাস 7-এ পড়ি।
0: আচ্ছা, বলো তাহলে, যে কিছুদিন আগেই তো গেল আমাদের রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তীটা তুমি কিভাবে পালন করেছিলে?
1: আমি যেখানে আবৃত্তি শিখি সেখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নির্জনের স্বপ্নভঙ্গ কবিতাটি প্রথমে একটা স্টুডিওতে অডিও রেকর্ডিং করেছি, তারপর রানাঘাটে একটা পার্কে ভিডিও রেকর্ডিং করেছি, খুব সুন্দর পরিবেশে নদীর ধারে।
0: এইভাবেই তার মানে রবীন্দ্র জয়ন্তীটা পালন করলে। তো
1: হ্যাঁ,
0: আসছে 11ই জ্যৈষ্ঠ, তাই তো? 11ই জ্যৈষ্ঠ হলো নজরুল ইসলামের জন্মদিন, তো ওই দিন তুমি কি করবে?
1: ইতিমধ্যে নজরুল জন্মজয়ন্তীর প্রস্তুতিও শুরু হয়ে গেছে। ওই দিন রানাঘাট নজরুল মঞ্চের সামনে আমাদের অনুষ্ঠান হবে, সেখানে নজরুলের প্রতিকৃতিতে মাল্যদানও করব, আবার আবৃত্তিও করব।
0: তাহলে আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হলো ছোটদের চোখে রবীন্দ্র নজরুল। তো তাহলে তুমি কি শোনাবে বলো আজকে?
1: হ্যাঁ, আমি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থের জন্মান্তর কবিতাটি শোনাবো।
0: বেশ, শুরু করো।
1: আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক, আমি নাইবা গেলাম বিলাস নাইবা পেলাম রাজার খিলাস, যদি পরজন্মে পায়রে হতে ডোজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পড়ায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, ওরে বিহার হলো জাগরে ভাই ডাকে পরস্পরে, ওরে ওই যে গভীমন্ত ধ্বনি উঠল ঘরে ঘরে, হ্যার মাঠের পথে ভেনু চলে উড়িয়ে গোখুর রেনু, হ্যার আঙিনাতে ব্রজের বধু দুগ্ধ দহন করে, ওরে বিহার হলো জাগরে ভাই ডাকে পরস্পরে, ওরে সামন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে এপার ওপার আধার হলো কালিন্দিরি কূলে, ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরীর পরে, হ্যার কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে, ওরে শালন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে, যবে দোলার ফুল রাশি দিবে নিপ শাখায় কষি, যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, তোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে, আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলোক, যদি ননী ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোন জন্মে পারি হতে ব্রজের গোপ বালক, তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক।
0: আমরা অনুষ্কা সাহার কাছ থেকে শুনে নিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। খুব ভালো হয়েছে, মন ছুঁয়ে গেছে। আমি জানি আমাদের দূরের শ্রোতা বন্ধুদেরও ভীষণ ভালো লেগেছে আজ আমাদের এই অনুষ্কার আবৃত্তি। চলো, অনুষ্কার পাশে আরেক বন্ধু বসে রয়েছে, সে আমাদের কি উপহার দেয় দেখে নি। বলো, তোমার নাম কি?
2: আমার নাম অনামিত্র বোধক।
0: আচ্ছা, অনামিত্র, বাহ খুব ভালো নাম। আচ্ছা অনামিত্র, তুমি কোন স্কুলে পড়ো?
2: আমি ডন বস্কো স্কুল পার্ক সার্কাসে পড়ি।
0: আচ্ছা অনামিত্র, তোমার পাশের বন্ধুর কাছ থেকে শুনে নিলে যে কিভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করলো তারা, আর কিভাবে তারা নজরুল জয়ন্তী পালন করবে। এবার তুমি বলো, তুমি কি কি করেছো রবীন্দ্র জয়ন্তীতে?
2: আমাদের স্কুলে ফাংশন হয়েছিল, যেখানে নাটক হয়েছিল, গান হয়েছিল আর নাচও হয়েছিল। আমি তিনটে গান গেয়েছি।
0: তিনটে গান গেয়েছো? কি কি গান গেয়েছো তুমি?
2: ফুলে ফুলে, ঢলে ঢলে, একলা চলো রে, আর পাগলা হাওয়া।
0: বাবা বাবা, তোমার সাথে কি আরো কেউ গান গিয়েছে নাকি তুমি একাই গিয়েছো?
2: সবাই মিলে গেয়েছি।
0: আচ্ছা, আর কতদিন ধরে তোমরা রিহার্সাল করেছো এর জন্য?
2: 1 মাস ধরে।
0: 1 মাস ধরে? ভারী মজা হতো তখন, না?
2: হ্যাঁ না,
0: আচ্ছা, আর নজরুল জয়ন্তীতে তুমি কি করবে?
2: নজরুল জয়ন্তীতে আবার স্কুলে ফাংশন হবে,
0: আচ্ছা
2: সেখানে আবার আমি গান গাইবো, নাচও হবে
0: হ্যাঁ,
2: আর নাটকও হবে।
0: আচ্ছা সেখানে তুমি নাটকে অংশগ্রহণ করবে নাকি গানে করবে?
2: আমি গানে করব।
0: আচ্ছা কি গান করবে?
2: আমি প্রজাপতি প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা গাইবো।
0: আচ্ছা এবার বলো যে আজকে তুমি আমাদেরকে কি শোনাবে?
2: আজকে আমি তোমাদেরকে দূর দ্বীপবাসিনী শোনাবো।
0: বেশ, তাহলে চলো আমরা এবার অনামিত্রের এই গানটি শুনে নিই। রবীন্দ্র জয়ন্তীতে সে কিন্তু তিন তিনটে গান সকলকে শুনিয়ে দিয়েছে, আমাদেরকে আজকে দূর দ্বীপবাসিনী শোনাবে। চলো আমরা অনামিত্রের গান শুনে নিই।

0: আমরা অনামিত্রের গান শুনে নিলাম দুর্দীপবাসিনী, খুব ভালো হয়েছে অনামিত্র। এরপর আমরা অনামিত্রর পাশেই আরেক ছোট বন্ধু বসে রয়েছে, তার সাথে কথা বলে নিই।
1: বলো তোমার নাম কি?
2: আমার নাম সৃজন কর্মকার,
1: আচ্ছা সৃজন, তুমি কোন ক্লাসে পড়ো?
2: আমি ক্লাস 7-এ পড়ি।
1: বেশ, তাহলে আমাদের 3 জন বন্ধু আছে ক্লাস 7-এ, বেশ ভালো কথা। সৃজন বলো এবার যে রবীন্দ্র জয়ন্তীতে তুমি কি করলে?
2: প্রতি বছরই আমি 25শে বৈশাখ পালন করি, এবছরও করেছি। আবৃত্তি চর্চা আমার শখ, তাই আমি আমার আবৃত্তির ভিডিও রেকর্ডিং করে বাবা মায়ের সাহায্যে তাদের ফেসবুকে আপলোড করি। বিদ্যালয়ে গরমের ছুটি চলার জন্য 25শে বৈশাখ বা নজরুল জয়ন্তী ওই দিনে পালন করা না হলেও অন্য দিন পালিত হয়, আমি সেখানেও অংশগ্রহণ করি। পাড়ায় বা স্থানীয় ক্লাবে আমি রবীন্দ্র নজরুল আবৃত্তি করি।
1: বেশ, এবার কি করছো? রবীন্দ্র জয়ন্তী তো হয়ে গেল, তো এবার নজরুল জয়ন্তীতে কি করছো, কোন আবৃত্তিটা করছো?
2: আমি নজরুল জয়ন্তীতে কুলি মজুর আবৃত্তিটা করছি।
1: বেশ, আজকে আমাদের কি শোনাবে?
2: আজকে কুলি মজুর শোনাবো।
1: শুরু করে দাও তাহলে।
2: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সর্বহারা কাব্যগ্রন্থের কবিতা কুলি মজুর। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাব, তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগতে জুড়িয়া মার খাবে দুর্বল, যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে। বাবু সাব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ? চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল। রাজপথে তব চলিছে মটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো প্রতি ইঁটে আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে বেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালায় ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শিরোড়া বেতে তালার পরে আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতার আসে, এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে। তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনা আর্ত পীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারণ। আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঠুকুক এ বুকে খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদীর মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাসী। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেথা একের অসম্মান। নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান, মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান। ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান।
1: আমরা
3: ছোটদের ভাবনায় রবীন্দ্র নজরুল, তোমাদের বন্ধুদের সঙ্গে কথা বললেন মৌসুমী সেনগুপ্ত, তোমাদের মৌসুমী ম্যাম, মৌসুমী পিসি। আর এইবারে কিন্তু রয়েছে আবৃত্তির আসর, ছোট্ট ছোট্ট বন্ধুরা অপেক্ষা করে রয়েছে, তারা আমাদের শোনাবে কিছু। কি শোনাবে সেইটা একটুখানি শোনা যাক তাহলে, কেমন? কে আসছো একদম শুরুতে? সময় একদম নেই হাতে, অনেকেই রয়েছে অপেক্ষা করে, ছোট্ট ছোট্ট বন্ধুরা। দেখা যাক প্রথমে কে।
4: আমার নাম সমুদ্র মাইতি, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মনে পড়া কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি।
3: শোনাও।
4: মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুন গুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আসি নেতে ভোরে শিউলি বনে, শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আনতো মা সেই ফুলের সাজি বয়ে, পূজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসি গিয়ে শোবার ঘরের কোণে, জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে, কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে।
3: বাহ, এরপর কি আসছো?
5: আমার নাম পূজা দাস, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিজ্ঞ কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি।
3: বিজ্ঞ, বেশ।
5: খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ, ও ভেবেছে তারা উঠেছে বুঝি আমরা যখন উড়িয়েছিলাম ফানুষ, আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি, ও ভাবে বা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় মা পুরি, সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো, দুহাত দিয়ে পাতা ছিঁড়তে বসে, তোমার খুকির পড়া কেমন তর? আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে, ও ভাবে বা এলো জুজু বুড়ি, আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিল খিলিয়ে হাসে, খেলা করছি মনে করে ও কি, সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকেতে চায়, তোমার খুকি এমনি বোকা হাবা, ধোবা এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা, আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা, তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ, তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ।
3: বেশ, এরপরে কে আসছো আবৃত্তির আসরে?
6: আমার নাম রিফাত সর্দার, আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা লিচুচোর কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোতা না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়েই সে ছিল গাছের আড়েই, বেটা ভাই বড় নচ্ছার ধুমাধুম গোটা দুচ্চার দিলে খুব কিলো খুশি একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপড় দে হাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিংনু দেয়াল দেখি এক ভিটিরে শেয়াল, আরে ধ্যাত শেয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে ওঠা দেখে যেই আঁতকে ওঠা কুকুরও জুড়লে ছোটা, আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে ঢুকি গে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাব ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিঁচা সে কি ভাই যাই রে ভুলা মালির ওই পিটনি গুলা, কি বলিস ফের হপ্তা তওবা নাক খপ্তা।
3: বাহ, এরপর কে আসছো আবৃত্তির আসরে আজকে?
4: আমি সুকুমার রায়ের হারিয়ে পাওয়া কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি।
3: সমুদ্র
4: ঠাকুর দাদার চশমা কথা, ওরে গনসা হাবুল ঘোতা, দেখ না হেথা দেখ না হোথা, খোঁজ না নিচে গিয়ে কই কই কই, কোথায় গেল টেবিল টানো ডেস্কো ঠেলো, ঘর দোর সব উল্টে ফেলো খোঁচা ও লাঠি দিয়ে, খুঁজছে মিছে কুঁজোর পিছে জুতোর ফাঁকে খাটের নিচে, কেউ বা জোরে পর্দা খিঁচে বিছনা দেখে ঝেড়ে, লাফিয়ে ঘুরে হাঁপিয়ে ঘেমে ক্লান্ত সবে পড়ল থেমে, ঠাকুর দাদা আপনি নেমে আসেন তেড়ে মেড়ে, বলেন রেগে চশমাটা কি ঠ্যাং গজিয়ে ভাগলো নাকি, খোঁজার নামে কেবল ফাঁকি দেখছি আমি এসে, যেমন বলা দারুণ রোষে কপাল থেকে অমনি খসে, চশমা পরে তক্ত পোষে সবাই ওঠে হেসে।
3: সমুদ্র মাইতি শোনালো, তারপর কি আসছো?
6: আমি কবি সুকুমার রায়ের লেখা গোঁফ চুরি কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি।
3: ঋষভ সর্দার।
6: হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যাম কেউ কখনো জানতো, দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে, আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল, তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে দে তুলিশ, ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন ওরে আমার গোঁফ গিয়েছে চুরি, গোঁফ হারানো আজব কথা তাও কি হয় সত্যি, গোঁফ জোড়া তো তেমনি আছে কমেনি এক রত্তি, সবাই তারে বুঝিয়ে বলেন সামনে ধরে আয়না, মোটেও গোঁফ হয়নি চুরি কখনো তা হয় না, রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, কারো কথার ধার ধারি নে সব বেটাকেই চিনি, নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোঁফ তো রাখত জানি শ্যামবাবুদের গয়লা, এ গোঁফ যদি আমার বলিস করব তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবাই, ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায়, আফিসের ওই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর, ইচ্ছে করে এই বেটাদের গোঁফ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি, গোঁফকে বলে তোমার কেনা, গোফের আমি গোফের তুমি, তাই দিয়ে যায় চেনা।
3: বেশ, এরপরে কি আসছ?
7: আমার নাম অনুভব চৌধুরী।
3: আচ্ছা।
7: আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যমা কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি।
3: শোনো।
7: আমার মা না হয়ে তুমি, আর কারো মা হলে ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে, মজা আরো হতো ভারী, দুই জায়গায় থাকতো বাড়ি, আমি থাকতেম এই গায়েতে তুমি পারের গায়ে, এইখানেতেই দিনের বেলা যা

0: কিছু সব হতো খেলা, দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই। হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম, বল দেখি কে, তুমি ভাবতে চেনার মতো চিনি নে তো তবু। তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে, আমায় তোমার চিনতে হবেই, আমি তোমার অবু। ওই পাড়েতে যখন তুমি আনতে যেতে জল, এই পাড়েতে তখন ঘাটে বল দেখি কে বল। কাগজ গড়া নৌকোটিকে ভাসিয়ে দিতেম তোমার দিকে, যদি গিয়ে পৌঁছতো সে বুঝতে কি সে কার। সাঁতার আমি শিখি নিজে, নইলে আমি যেতেম নিজে, আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পাড়। মায়ের পাড়ে অবুর পাড়ে থাকতো তফাত, কেউ তো কারে ধরতে গিয়ে পেত না কো, রইত না একসাথে। দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে, সন্ধে বেলায় মিলে যেত অবুতে আর মাতে। কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হতো মার আজি। ঘরে তোমার প্রদীপ জেলে ছাতের পরে মাদুর মেলে বসতে তুমি, পায়ের কাছে বসতো ক্ষান্ত বুড়ি। উঠতো তারা সাত ভাইতে ডাকতো শিয়াল ধানের খেতে, উড়োছায়ার মতো বাদুর কোথায় যেত উড়ি। তখন কি মা দেরি দেখে ভয় হতো না থেকে থেকে, পার হয়ে মা আসতে হতোই অবু যেথায় আছে। তখন কি আর ছাড়া পেতে দিতেম কি আর ফিরে যেতে, ধরা পড়ত মায়ের ওপার অবুর পাড়ের কাছে।
1: বাহ, এরপর কি শুনবো, কে শোনাবে?
2: আমার নাম পূজা দাস।
1: হুম,
2: আমি সুকুমার রায়ের লেখা হাতুড়ি কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি।
1: শোনো।
2: একবার দেখে যাও ডাক্তারি কেরামত, কাটা ছেঁড়া ভাঙা চেরা চটপট মেরামত। কয়েছেন গুরু মোর, শোনো শোনো বৎস, কাগজের রোগী কেটে আগে করো মকস। উৎসাহে কিনা হয় কিনা হয় চেষ্টায়, অভ্যাসে চটপট হাত পাকে শেষটায়। খেটে খুটে জল হলো শরীরের রক্ত, শিখে দেখে বিদ্যেটা নয় কিছু শক্ত। কাটা ছেঁড়া ঠুকঠাক কত দেখো যন্ত্র, ভেঙে চুরে জুড়ে দেই তারও জানি মন্ত্র। চোখ বুঝে চটপট বড় বড় মূর্তি, যত কাটি ঘ্যাস ঘ্যাস তত বাড়ে ফুর্তি। ঠ্যাং কাটা গলা কাটা কত কাটা হস্ত, শিরিষের আঠা দিয়ে জুড়ে দেই চোস্ত। এইবারে বলি তাই রোগী চাই জ্যান্ত, ওরে ভোলা গোটা ছয় রোগী ধরে আনত। গেঁটে বাতে ভুগে মরে ও পাড়ার নন্দী, কিছুতেই সারাবে না এই তার ফন্দি। একদিন এনে তারে এইখানে ভুলিয়ে, গেঁটে বাত ঘেঁটে ঘুঁটে সব দেব ঘুলিয়ে। কার কানে কটকট কার নাকে সর্দি, এসো এসো ভয় কিসে, আমি আছি বদ্দি। শুয়ে কেরে ঠ্যাং ভাঙা ধরে আন এখেনে, স্ক্রু দিয়ে এঁটে দেব কিরকম দেখেনে। গাল ফোলা কাঁদো কেন, দাঁতে বুঝি বেদনা, এসো এসো ঠুকে দেই আর মিছে কেঁদো না। ওই পাশে গোটা দুই ওই এই পাশে তিনটে, দাঁতগুলো টেনে দেখি কোথা গেল চিমটে। ছেলে হও বুড়ো হও অন্ধ কি পঙ্গু, মোর কাছে ভেদ নাই কলেরা কি ডেঙ্গু। কালা জ্বর পালা জ্বর পুরনো কি টাটকা, হাতুড়ির এক ঘায়ে একেবারে আটকা।
1: বেশ, এবারে কে আসছো?
3: আমার নাম আহির মুখার্জি। আজ আমার নিবেদন কবি সুকুমার রায়ের লেখা কবিতা বুঝিয়ে বলা।
1: শোনো,
3: ও শ্যামা দাস, আয় তো দেখি, বস তো দেখি একে নে, সেই কথাটা বুঝিয়ে দেব, পাঁচ মিনিটে দেখে নে। জ্বর হয়েছে? মিথ্যে কথা, ওসব তোদের চালাকি। এই যে বাবা চেঁচাচ্ছিলে, শুনতে পাইনি, কালাকি। মামার ব্যামো, বদ্যি ডাকবি? ডাকিস না হয় বিকেলে, না হয় আমি বাতলে দেব, বাঁচবে মামা কি খেলে। আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাবো, না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোঁজাবো। কোন কথাটা তাও ভুলেছিস? ছেড়ে দিচ্ছিস হাওয়াতে? কি বলছিলাম, পরশু রাতে বিষ্টু বসের দাওয়াতে? ভুলিস নি তো, বেশ করেছিস। আবার শুনলে খেতি কি? বড় যে তুই পালিয়ে বেড়াস, মারাস নে যে এদিকে। বলছি দাঁড়া, ব্যস্ত কেন, বস তাহলে নিচুতেই। আজকালের এই ছোকরাগুলোর তর সয় না কিছুতেই। আবার দেখো বসলি কেন, বইগুলো আর নামিয়ে, তুই থাকতে মুটের বোঝা, বইতে যাব আমি। সাবধানে আন, ধরছি দাঁড়া, সেই আমাকেই ঘামালি, এই খেয়েছে, কোনাক কেলে শব্দ কষ্টা নামালি, ঢের হয়েছে, আয় দেখি তুই, বস তো দেখি এদিকে। ওরে গোপাল, গোটা কয়েক পান দিতে বল খেঁদিকে। বলছিলাম কি, বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে, অর্থাৎ কি না লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে, গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরু শিকরে। অর্থাৎ কি না এই মনে কর, রোদ পড়েছে ঘাসেতে, এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে। আবার দেখো এরই মধ্যে হাঁই তোলবার মানে কি, আকাশ পানে তাকাশ খালি, যাচ্ছে কথা কানে কি। কি বললি তুই, এসব শুধু আবোলতাবোল বকুনি, বুঝতে হলে মগজ লাগে, বলেছিলাম তখনই, মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুটে শুকিয়ে, যায় কে দিবা কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে। ও শ্যামা দাস, উঠলি কেন, কেবল যে চাস পালাতে, না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে। তক্ত কথা যায় না কানে যতই মরি চেঁচিয়ে, ইচ্ছে করে ডন পিটেদের কন মুলে দি পেঁচিয়ে।
1: বেশ, এইবারে কি আসছো?
4: আমার নাম ধৃতি মণ্ডল।
1: আচ্ছা,
4: আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাকাল।
1: বলো।
4: গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল, জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল, গুরুমশাই বলেন তারে বুদ্ধি যে নেই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা ছ মাস ধরে নাকাল, রেগে মেগে বলেন বাঁদর নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকি যুগল ভুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু, হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায় এ কি, সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু, কোলের পরে বসিয়ে দাদা বলেন কানি কানি, গুরুমশাই গাল দিয়েছে বুঝিস নে তার মানে। রাখাল বলে কখনো না, মাঝে আমায় বলেন সোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো এখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে, বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে, বললে দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো, তুমি শেষে বলতে কি চাও গাল ফলেছে গাছে। মাকাল আমি, বলে রাখাল দু হাত তুলে নাচে, দোয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায়, লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়, খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়।
1: বেশ, আমাদের ছোট্ট বন্ধুদের আবৃত্তির আসর শুনতে শুনতে কিন্তু আজকের মতো আসর শেষ করার সময় এসে গেল, মানে গল্প দাদুর আসর শেষ করার সময়। এবার বিদায় নিতে হবে তোমাদের গল্প দাদুকে, আবার দেখা হবে পরের রবিবার, কথা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো হয়ে থেকো, পড়াশোনা করো, খেলাধুলা গান বাজনা সবই করো, আর মা বাবার কথা শুনো, কেমন? আজকের মতো তাহলে আসি, ভালো থাকো সবাই। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্প দাদু।

গল্প দাদুর আসর এখানেই শেষ হল। আসর পরিচালনায় শান্তম চক্রবর্তী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই খবর।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আজ আলোচনা করবেন। উভয় নেতা রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে ভাষণ দেবেন। ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। মূল্যবান বিভিন্ন ধাতুর উপর উচ্চহারী সীমা শুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির উপর বিধিনিষেধ আরোপ করেছে। পাঁচটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে 2027 সালের জনগণনার প্রথম ধাপে গৃহতালিকা ও আবাসন গণনার ফিল্ড পর্যায়ের কাজ চলেছে। আইপিএল ম্যাচে আজ ধর্মশালায় পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। পাঁচ দেশ সফরে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেনে দুদিনের সফরে গোথেনবার্গে পৌঁছবেন। তার এই সফরের ফলে নতুন দিল্লি ও স্টকহোমের মধ্যে গভীরতর মৈত্রীর পথে এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে। প্রধানমন্ত্রী মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। এই আলোচনার মূল লক্ষ্য হবে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক পর্যালোচনা করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক প্রযুক্তি, স্টার্ট আপ, স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু কার্যক্রম এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্রের অন্বেষণ করা। এছাড়াও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গে যৌথভাবে দুই প্রধানমন্ত্রী ইউরোপের শীর্ষস্থানীয় ব্যবসায়িক নেতাদের মঞ্চ ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে ভাষণ দেবেন। এর আগে নেদারল্যান্ডসের হেগেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনের মধ্যে অনুষ্ঠিত বিস্তারিত আলোচনার পর ভারত ও নেদারল্যান্ডসের দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নত করতে সক্ষম হয়েছে। এই আলোচনার সময় দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, জল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেন। অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বেশ কিছু চুক্তিও স্বাক্ষরিত হয়। পারস্পরিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে গত এক দশকে ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্কের ক্ষেত্রের উল্লেখযোগ্য অগ্রগতি। তিনি নেদারল্যান্ডসকে ভারতের অন্যতম প্রধান ইউরোপীয় অংশীদার হিসাবেও অভিহিত করেন।
1: হাম নেদারল্যান্ড কো ভারত কে সবসে মহত্বপূর্ণ পার্টনার মে সে মানতে হ্যায়। নেদারল্যান্ড ভারত কে টপ 5 ইনভেস্টরস মে সে এক হ্যায়। হমারে হিস্টোরিক্যাল কালচার আর পিপল টু পিপল টাইজ ভি বহুত গহরে হ্যায়। ডেমোক্রেটিক ভ্যালুজ, মার্কেট ইকোনমি আর রেসপন্সিবল বিহেভিয়ার ইয়ে হমারি সাজি সোচ কা হিসা হ্যায়। হমে নেদারল্যান্ড কি এক্সপার্টিজ আর ভারত কে স্পিড আর স্কেল কো হর ক্ষেত্র মে জোড়না চাহিয়ে।
0: ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল আন্তর্জাতিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পরেই শ্রী হরিশ এই মন্তব্য করেন। সোমালিয়া থেকে যাত্রা করা ওই জাহাজটিতে 14 জন নাবিককেই ওমানি কর্তৃপক্ষ উদ্ধার করেছে, তবে হামলাকারীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। সিন্ধু জলচুক্তির আওতায় বেআইনিভাবে গঠিত সালিসি আদালতের রায়কে ভারত খারিজ করে দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের জানান, এই আদালতের গত শুক্রবারের দেওয়া রায়ে সিন্ধু জলচুক্তির আওতায় সর্বাধিক সংখ্যক জলাধারকে যুক্ত করার যে কথা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। ওই সালিসি সংস্থার আইনি বৈধতাকে ভারত স্বীকৃতি দেয় না বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। আইন ও বিচার মন্ত্রক কর্তৃক প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা সংক্রান্ত আইন 1956 সংশোধন করে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেছেন। এই সংশোধনের ফলে ভারতের প্রধান বিচারপতি সহ দেশের সর্বোচ্চ আদালতে মোট বিচারপতির সংখ্যা বেড়ে 38 দাঁড়াবে। মূল্যবান বিভিন্ন ধাতুর উপর উচ্চহারে সীমা শুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির উপর বিধিনিষেধ আরোপ করেছে। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশনালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে এই বিধিনিষেধের আওতায় রূপা এবং সোনা ও প্ল্যাটিনামের প্রলেপযুক্ত রূপাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ ইএসআই মধ্যপ্রদেশের ধার জেলার ভোজশালা চত্বরে অবস্থিত মন্দিরে হিন্দুদের অবাধ প্রবেশের অনুমতি দিয়েছে। উপাসনা এবং অন্যান্য উদ্দেশ্যে এই অনুমতি বলে মধ্যপ্রদেশ হাইকোর্ট এক রায় জানিয়েছে। এর রায় ঠিক একদিন পরেই ইএসআই তাদের এই সিদ্ধান্ত জানালো। উল্লেখ্য, ধারের ভোজশালা হল দেবী সরস্বতীর মন্দির। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 2027 সালে জনগণনার প্রথম ধাপে 5টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহতালিকা ও আবাসক গণনার ফিল্ড পর্যায়ের কাজ শুরু হয়েছে। দেশব্যাপী জনগণনা প্রক্রিয়ার অংশ হিসাবে এই রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল রাজস্থান, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লি পৌর নিগম এলাকা। এদিকে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহতালিকা তৈরির কাজ চালাচ্ছেন। আজ সকালে মধ্যপ্রদেশের রাতলামে একটি বড় রেল দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। 1-2-4-3-1 থিরুবনন্তপুরম হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের B1 কোচে আগুন লেগে যায়। কোটা ডিভিশনের লুনি, রিছা এবং বিক্রমগণ অ্যালোট স্টেশনের মাঝখানে ভোর 5:20 নাগাদ এই ঘটনা ঘটে। রাতলাম রেল ডিভিশনের জনসংযোগ আধিকারিক মুকেশ কুমার জানিয়েছেন যে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। কোচটিতে থাকা সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে আরব সাগরের কিছু অংশ, বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে। IMD পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের 26 তারিখে মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ ও বিদর্ভ অঞ্চলে আগামীকাল তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। নেপালি পর্বতারোহী কামি রীতা শেরপা 32 বারের মতন মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন।

প্রাঙ্গণে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। উভয় নেতা রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে ভাষণ দেবেন। ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছে। মূল্যবান বিভিন্ন ধাতুর উপর উচ্চহারে সীমা শুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির উপর বিধিনিষেধ জারি করেছে। কেন্দ্র 5টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে 2027 সালের জনগণনার প্রথম ধাপে গৃহতালিকা ও আবাসন গণনার ফিল্ড পর্যায়ের কাজ চলেছে। আইপিএলে ম্যাচে আজ ধর্মশালায় পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। অন্য ম্যাপে দিল্লির অরুণ জ্যোতি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আগামীকাল নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক বসছে। চলতি বছরের জুলাই মাসে রাজ্যে চালু হতে চলেছে বিকশিত ভারত জি রামজি প্রকল্প। রাজ্য সরকার জনসাধারণের জন্য ভর্তুকি মূল্যে মা ক্যান্টিনে সপ্তাহে দুই দিন মাছ ভাত চালু করার পরিকল্পনা নিয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের আধিক্যের কারণে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় গরমে অস্বস্তিকর আবহাওয়া। সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল এফসি আজ মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য সরকার আগামীকাল নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বসছে। এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আরজিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সচিবালয় সূত্রে জানা গেছে। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত জমিতে কাঁটাতার দেওয়া এবং আউটপোস্ট তৈরির জন্য বিএসএফকে 45 দিনের মধ্যে জমি দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা নিয়েও মুখ্যমন্ত্রী অন্য আরেকটি বৈঠক করবেন। উপস্থিত থাকবেন বর্তমান মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, প্রাক্তন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী সহ বিএসএফ এর অন্যান্য আধিকারিকেরা। এরপর বিকেলে মুখ্যমন্ত্রীর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এই বছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইসিএসই পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার কথা। বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক চিকিৎসক ইন্দ্রনীল খাঁ আজ বিদ্যাসাগর হাসপাতাল পরিদর্শন করে সেখানকার পরিকাঠামো নিয়ে সুপারের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি জানান, এটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল হিসেবে তৈরি করার জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে। এদিকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম গতকাল বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মেডিকেল কলেজের সুপার ও অধ্যক্ষদের সঙ্গে বৈঠকের পর আরজিকর সহ কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ পরিদর্শন করেন এবং সুপারদের সঙ্গে কথা বলেন। রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। মুখ্যসচিবের দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ত দপ্তরের অধীনে থাকা এই সড়কগুলির হস্তান্তরে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত এগোবে বলে মনে করছে প্রশাসন। রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন সংস্থা এই পথগুলির দেখভাল করবে। জুলাই মাস থেকে চালু হতে চলেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা জিরামজি প্রকল্প। কেন্দ্র সরকার এক নির্দেশিকায় জানিয়েছে, কাজ শুরুর আগে নথিভুক্ত সব শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা সবিস্তার তথ্য যাচাই করতে হবে। রাজ্যের পঞ্চায়েত দপ্তর সেই মর্মে কাজ শুরু করতে জানিয়ে দিয়েছে আধিকারিকদের একটি প্রতিবেদন।
1: আগের সরকারের আমলে দীর্ঘ রাজনৈতিক বিতর্কের অবসানে অবশেষে এ রাজ্যে চালু হতে চলেছে 100 দিনের কাজ। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা জি রামজি চালু করেছে।

0: কেন্দ্রীয় সরকার, যেখানে 125 দিনের কাজ নিশ্চিত করতে বলা হয়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ ইতিমধ্যেই জানিয়েছেন, জব কার্ড আছে এমন প্রত্যেককেই ব্যাংক অ্যাকাউন্টের KYC কার্যকর করে ফেলার নির্দেশ এসেছে কেন্দ্র থেকে এবং সেই মর্মে আধিকারিকদের জানিয়েও দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিগত সরকারের আমলে এই প্রকল্পে বিপুল দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেখানে স্বচ্ছতা আনতেই এবার কড়া অবস্থান নিচ্ছে প্রশাসন। প্রকল্পের মূল লক্ষ্য স্থায়ী সম্পদ তৈরি করা। এখানে কেন্দ্রীয় সরকার দেবে 60% ও রাজ্য দেবে 40% বলে জানা গেছে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: নবম দশম শ্রেণীতে তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSE। এক নির্দেশিকায় জানানো হয়েছে, জাতীয় শিক্ষানীতি 2020 সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় ভাষাগুলিকে R1, R2 এবং R3 হিসেবে চিহ্নিত করা হয়েছে। R1, R2 বিভাগে দুটি ভারতীয় ভাষা পড়ানো হবে, R3 বিভাগে যে কোনো বিদেশি ভাষা বেছে নেওয়া যাবে। 1 জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সমস্ত রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ রাজ্য সরকার দিয়েছে বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অশোকবাবু বলেন, উদ্বাস্তু মতুয়াদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না, তবে তার জন্য মতুয়াদের অবিলম্বে CAA-তে আবেদন করার পরামর্শ দিয়েছেন তিনি। রাজ্যের ডিজিটাল পরিকাঠামো মজবুত করা এবং টেলিকম ব্যবস্থার বিস্তারে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। গ্রামীণ এলাকায় ভারত নেট প্রকল্পের গতি বাড়াতে কেন্দ্র সরকারের টেলিকমিউনিকেশন আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এর ফলে রাস্তা বা সরকারি জমির ওপর দিয়ে অপটিক্যাল ফাইবার লাইন নিয়ে যাওয়ার ক্ষেত্রে দ্রুত ছাড়পত্র মিলবে। এই প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে রাজ্যের গ্রামীণ এলাকার শিক্ষা, টেলিমেডিসিন, ই গভর্নেন্স এবং কুটির ও ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্য সরকার জনসাধারণের জন্য ভর্তুকি মূল্যে মা ক্যান্টিনে সপ্তাহে 2 দিন মাছ ভাত চালু করার পরিকল্পনা নিয়েছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, বাকি 5 দিন ডিম ভাত ছাড়াও তরকারি দেওয়া হবে। পাশাপাশি সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে রান্না করা খাবারের মান বাড়ানোর উপরে জোর দেওয়া হবে বলেই তিনি জানিয়েছেন। আগামী দিনে এই প্রকল্পের নাম পরিবর্তনের চিন্তাভাবনা করা হচ্ছে বলেও তিনি জানান। উল্লেখ্য, রাজ্যে 300-এর বেশি মা ক্যান্টিন থেকে প্রতিদিন 5 টাকায় ডিম ভাত ডাল খাওয়ানো হয়। রাজ্যে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের আইনি সাহায্য দিতে দলবিশেষ কমিটি তৈরি করেছে। গতকাল কালীঘাটে দলের আইনজীবী নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন দলনেত্রী মমতা ব্যানার্জি। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অশোক দেব, বৈশ্যনাথ চট্টোপাধ্যায় প্রমুখ। শিয়ালদার পর হাওড়া স্টেশন চত্বরকেও অবৈধ দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছে। হাওড়া স্টেশনের বাইরের ফুটপাতে প্রায় 150টি অবৈধ দোকানকে সরিয়ে দিয়েছে প্রশাসন। তাদের আগেই নোটিশ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই হাওড়া স্টেশনে বেআইনি দখল নিয়ে ক্ষোভ ছিল নিত্যযাত্রীদের মধ্যে। হাওড়ার আমতার কাশমুলি গ্রামে আজ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান অঞ্জলি দলুইয়ের বাড়িতে ভাঙচুর করেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, 100 দিনের কাজের জন্য এবং আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে সেই টাকা আত্মসাত করেন পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে জয়পুর থানার পুলিশ পৌঁছেছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। পূর্ব বর্ধমানের কাটোয়ার মুল্টিগ্রামে দুষ্কৃতীদের হামলায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বছর 21-এর শাহিদ মিদ্দা স্নাতক স্তরের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। গতরাতে বাড়ির কাছে পুকুর পাড়ে দুই বন্ধুর সঙ্গে বসে থাকার সময় 2 দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আক্রমণ করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ দেহ ময়না তদন্তে পাঠায়। তার 2 বন্ধুকে আটক করেছে পুলিশ। পশ্চিম বর্ধমানের আসানসোলে গতকাল বিকেলে মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে এক স্কুল ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গুরুতর আহত আরও একজন। জানা গেছে, গতকাল বিকেলে বার্নপুরের রিভারসাইড স্কুল সংলগ্ন মাঠে ছাত্ররা ফুটবল খেলছিল, সে সময় বাজ পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেখ ফিরোজের মৃত্যু হয়। বিবেক ঘোষ নামে আহত ছাত্রটির এখনও চিকিৎসা চলছে। গতকাল হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। কলকাতা মেট্রোর ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে রেক ঘোরানোর ব্যবস্থা চালু করার কাজের জন্য আজ বেশ কিছুটা অংশে ট্রাফিক ব্লক থাকছে। এই সময় শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনো ট্রেন চলাচল করবে না। তবে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ বা মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের আধিক্যের কারণে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় গরমের অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে। সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে দমকা হাওয়া থাকবে 40-50 কিলোমিটার গতিবেগে। পশ্চিমের জেলাগুলিতেও বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও পশ্চিম বর্ধমানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট ওয়েস্টবেঙ্গল আজ ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। একটি প্রতিবেদন,
2: ISL ডার্বিতে আজ এগিয়ে থেকেই শুরু করবে লাল হলুদ ব্রিগেড। এই প্রথম লীগ তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে পিছনে রেখে মাঠে নামবে ইস্টবেঙ্গল। টুর্নামেন্টে দু দলের শেষ কয়েকটি ম্যাচ যদি বিশ্লেষণ করা যায় তাহলে এটা স্পষ্ট বোঝা যাবে দলগত শক্তিতে এগিয়ে ইস্টবেঙ্গল। নিজেদের শেষ দুটি ম্যাচ ড্র করায় মানসিকভাবে কিছুটা পিছিয়ে সবুজ মেরুন দল। দু দলেরই পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে অস্কার বুজোর দল। তবে ফুটবল বিশেষজ্ঞরা মনে করেন মাঝমাঠের নিয়ন্ত্রণ করবে কোন দল তার উপর নির্ভর করছে ম্যাচের ভাগ্য। মোহনবাগানের কোচ সেরজিও লোবেরো বলেছেন এই ধরনের স্নায়ুচাপের ম্যাচ জেতাই যে কোনো কোচের কাছে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজো বলেছেন ড্র করার মানসিকতা নয়, গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগানকে 90 মিনিটে মাঠের লড়াইয়েই হারানো তার লক্ষ্য। আজকের মহারণায় যে দল জিতবে খেতাব জয়ের লক্ষ্যে তারা অনেকটাই এগিয়ে থাকবে। রাজ্য রাজনীতিতে পট পরিবর্তনের পর ISL এর ট্রফি জয়ের ভাগ্যেও কোনো পরিবর্তন আসতে চলেছে কিনা সময়ে তার উত্তর দেবে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আগামীকাল নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক বসছে। চলতি বছরের জুলাই মাসে রাজ্যে চালু হতে চলেছে বিকশিত ভারত জি রামজি প্রকল্প। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর বিকেল 5:10।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
4: কম সময় বেশি না, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
5: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী সুপ্রীতি ঘোষ।

শুনলেন রজনীকান্তের গান, শিল্পী হৈমন্তী শুক্লার কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17/6/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 700012 বেলা 11:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা যাবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1/6/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, ADPS ব্র্যাকেটে CS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিআর এভিনিউ কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in adpgcowb@gmail.com বা pg.wb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিট এর মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নম্বর 0332120250 অথবা 0332120612 অথবা 0332120500 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত এই শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে অনুরোধের আসর। অনুরোধের আসরে আজ আধুনিক গান শুনবেন। প্রথম গানটি শিপ্রা বসুর কণ্ঠে। অনুরোধ করেছেন ধীরেন বসাক, অখিল বসাক, সনত বসাক, কৃষ্ণ প্রামাণিক। ফুলিয়া চটকাতলা, নদিয়া থেকে শিল্পী শিপ্রা বসু।

এবারের গানটি শিল্পী মান্না দে অনুরোধ করেছেন মৌমিতা ভট্টাচার্য ও অদ্রিতা ভট্টাচার্য, সাটুই মুর্শিদাবাদ থেকে। শিল্পী মান্না দে।

পরের গানটি শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। গানটির জন্য অনুরোধ করেছেন কালীপ্রসন্ন সাউ, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে।

0: কাজে দেব।
1: অনুরোধের আসরের এরপর হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন আধুনিক গান। গানটির জন্য অনুরোধ করেছেন সত্যদর্শন দত্ত, বর্ধমান গোলাহাট, গোলাহাট বর্ধমান থেকে। শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

এতক্ষণ কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রেলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টজে। এখন শুনবেন দ্বিজেন্দ্রগীতি অতুল প্রসাদী রজনীকান্ত সেনের গান এবং নজরুলগীতির অনুরোধের আসর। শুরুতেই শুনবেন দ্বিজেন্দ্রগীতি শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ থেকে শান্তনু রায়চৌধুরী এবং বন্দনা রায়চৌধুরী।

অনুরোধের আসরে এবারে শুনবেন নতুল প্রসাদী গান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা, মৌ, তাথৈ এবং কৌশিক।

এবারে শুনবেন রজনীকান্ত সেনের গান, শিল্পী ছবি বন্দ্যোপাধ্যায়। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন সাটুই মুর্শিদাবাদ থেকে মৌমিতা ভট্টাচার্য, রুবি ভট্টাচার্য, আশিস ভট্টাচার্য এবং অদৃতা ভট্টাচার্য।

অনুরোধের অনুষ্ঠানে এবারে শুনবেন নজরুল গীতি শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন সুন্দরপুর ওরাহার ভগবানগোলা মুর্শিদাবাদ থেকে অদিতি দাস, অনুদাস এবং তপন দাস।

এতক্ষণ শুনলেন দ্বিজেন্দ্রগীতি অতুল প্রসাদী, রজনীকান্ত সেনের গান এবং নজরুল গীতির অনুরোধের আসর, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন অনুষ্ঠান সবুজের মেলা।

0: সোনা বন্ধুরা, কেমন আছো তোমরা? সবুজের মেলা মন দিয়ে শুনছো তো? না শুনলে হবে কেমন করে? এটা তো তোমাদেরই অনুষ্ঠান, আর তোমাদের অনুষ্ঠানটা আমরা ভরিয়ে দিতে চাই নানান ধরনের গানে, কবিতায়, ছড়ার গানে। আর আজকে আমরা সেসবই তোমাদের শোনাব। কিন্তু তার আগে বলো তো, এই যে তোমরা এখন হাতে একটা নতুন জিনিস পেয়েছো, তাই না? সেটা হলো মোবাইল। নতুন নয়, মানে একটু বড় হলেই তোমাদের হাতে মোবাইলটা ছেড়ে দেওয়া হয়। আর দেখো, যারা ছোট্ট, অনেক সময় তোমাদেরকে দোষ দেব না, তোমাদের মা বাবারা করেন কি, তাদেরকে খাওয়ানোর জন্যই হোক বা তাদেরকে চুপ করে বসিয়ে রাখার জন্যই হোক, হাতে মোবাইলটা ধরিয়ে দেন। তোমাদের কি মনে হয়, ওখানে যে জগৎটা তোমরা দেখতে পাচ্ছ সেটা তোমাদের জন্য ভালো? একদমই না। আসলে কি হয় বলো তো, ওই যে ছোট্ট একটা ফোন, তার মধ্যে সারাক্ষণ যদি চোখ দিয়ে রেখে দেওয়া হয় তাহলে চোখটা তো যাবেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু নানান ধরনের সমস্যা হবে। কি হবে বলো তো? কোনো কিছুই তোমাদের করতে ভালো লাগবে না। একটু খেলাধুলা, একটু বাইরে যাওয়া, লাফালাফি করা, এটা খুব দরকার। যতই বড়রা বকুক না কেন, তোমরা কিন্তু দুষ্টুমিটা করবে, তবে দেখবে দুষ্টুমিতে যেন অন্যের ক্ষতি না হয়। গল্প তো তোমাদের সঙ্গে করবই, কিন্তু তার মাঝে প্রথমেই যেটা আমাদেরকে করতে হবে, আবৃত্তি শুনতে হবে। আর কে করবে বলো তো? আমাদের ছোট্ট বন্ধু দেবলক্ষ্মী কর্মকার।
1: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দান। ভেবেছিলাম চেয়ে নেব, চাইনি সাহস করে, সন্ধে বেলায় যে মালাটি গলায় ছিলে পরে, আমি চাইনি সাহস করে। ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাবে চলে, ছিন্নমালা শয্যাতলে রইবে বুঝি পরে, তাই আমি কাঙালের মতো এসেছিলাম ভরে, তবু চাইনি সাহস করে। এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি, জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী, এ যে তোমার তরবারি, অরুণ আলো জানলা বেয়ে পড়ল তোমার শয়ন ছে, ভোরের পাখি সুধায় কে, কি পেলি তুই নারী, নয়ে মালা নয়ে থালা গন্ধ জলের ঝাড়ি, এ যে ভীষণ তরবারি, তাই তো আমি ভাবি বসে এ কি তোমার দান, কোথায় এরে লুকিয়ে রাখি নাই যে হেন স্থান, ওগো এ কি তোমার দান, শক্তিহীনা মরি লাজে, এ ভূষণ কি আমায় সাজে, রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ, তবু আমি বইব বুকে এই বেদনার মান, নিয়ে তোমারই এই দান। আজকে হতে জগৎ মাঝে ছাড়ব আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়, আমি ছাড়ব সকল ভয়, মরণকে মোর দোসর করে রেখে গেছে আমার ঘরে, আমি তারে বরণ করে রাখব পরাণময়, তোমার তরবারি আমার করবে বাঁধন ক্ষয়, আমি ছাড়ব সকল ভয়, তোমার লাগি অঙ্গ ভরি করব না আর সাজ, নাই বা তুমি ফিরে এলে ওগো হৃদয় রাজ, আমি করব না আর সাজ, ধুলায় বসে তোমার তরে কাঁদব না আর একলা ঘরে, তোমার লাগে ঘরে পড়ে মানব না আর লাজ, তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ, আমি করব না আর সাজ।
0: দেবলক্ষ্মী কর্মকার, আমাদের ছোট্ট বন্ধু, আমাদের আবৃত্তি করে শোনাচ্ছে।
1: আমার দ্বিতীয় কবিতা কবি সুকুমার রায়ের লেখা সৎপাত্র। শুনতে পেলুম পোস্তাগে, তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন, বিদ্যে বুদ্ধি বলছি মশায়, ধনী ছেলের অর্ধবসায়, 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে, বিষয়াশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়, মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পা

0: এতক্ষণ আমাদের একটা ছোট্ট সোনা বন্ধু পৌলমী দাস রবীন্দ্রসঙ্গীত করে শোনালো। তাহলে ছোট্ট সোনা বন্ধুরা, শুনলে তো এই যে আবৃত্তি করা, গান করা, ছড়া বলা, এগুলো সবাই হয়তো খুবই ভালো পারে না, সবার পক্ষে সেটা সম্ভব না, কিন্তু এগুলো করলে দেখবে মনটা খুব ভালো লাগে। আমি জানি না যে তোমাদের সকলের ভালো লাগে কি না, অনেকের অনেক রকম ভালো লাগা থাকতে পারে। যেমন ধরে নাও কেউ খুব ভালো গাছে চাপতে পারো, হ্যাঁ, আর গাছে চাপলেই তোমাকে খুব বকাবকি করা হয়, এটা ঠিক, গাছে চড়াটা সবসময় ভালো না, কিন্তু এই যে সবার যেটা পারে না তার থেকে একটু আলাদা করতে পারছো, সেটাও তো একটা ভালো দিক। আর সবসময় মনে রাখবে তোমার মধ্যে এমন কিছু আছে যা অন্য কারোর মধ্যে নেই। তাই যতই লোকে বলুক না কেন, অনেক সময় বড়রা বলেই থাকে, এই তুই কিচ্ছু পারিস না, তোর দ্বারা কিচ্ছু হবে না, একদম সেটা মনে নেবে না। জানি একটা সময় গিয়ে তুমি নিজেই দেখতে পাবে যে তুমি কতটা এগিয়ে এসেছো। বড়দের মতো অনেক অনেক কথা হচ্ছে, এবার ছোটদের কাছে যাই। কিন্তু ওই যে বলছিলাম, প্রথমেই যেটা বলছিলাম, মোবাইলের গল্প। মোবাইলে লক্ষ্য করবে যে যখন একটা জিনিস আমরা দেখি, তখন কি হয়, আশপাশ থেকে তুমি হয়তো জানোই না যে এটা তোমার দেখার বিষয় না, সেটা চলে আসে। আর তোমরা যারা ছোট্ট ছোট্ট বন্ধু, যেগুলো তোমাদের দেখার কথাই নয়, যেগুলো জানার কথাই নয়, সেগুলো যদি জেনে যাও, সেটা কি ভালো লাগে? একদমই না। আর বড়দেরকে বলবো, আপনারা যদি শুনছেন এই অনুষ্ঠান, অবশ্যই ছোটদেরকে ফোনের ব্যাপারে উৎসাহিত করবেন না। ছোটরা যদি ফোন চাই, একটু বাধা দেবেন, প্রয়োজনীয় ফোন তো দেখতেই হবে, কিন্তু চেষ্টা করবেন যাতে না দেখে। আচ্ছা, এবারে আমরা আবৃত্তিতে চলে যাই। আবৃত্তি শোনাবে শেখ মাজুজা।
1: আমার প্রথম কবিতা কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে, খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত, উত্তোলিত উদ্ভাসিত কি একদূর বদ্ধ প্রতিজ্ঞায়, সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার।

0: আমি কিন্তু মনে মনে বুঝেছি সেই ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে, ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে। চলে যেতে হবে আমাদের, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার, অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তের নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস।
1: আমাদের আবৃত্তি শোনাচ্ছে আমাদের ছোট্ট বন্ধু শেখ মাজুজা।
0: আমার দ্বিতীয় কবিতা লুকোচুরি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটো পুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে, স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পূজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে, আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ভুয়ে ছড়ে, আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলে কোথা, আমি বলবো বলবো না সে কথা।
1: এতক্ষণ আবৃত্তি শোনালো আমাদের ছোট্ট একটা বন্ধু শেখ মাজুজা। এবারে আবারও কিন্তু আমরা আবৃত্তিতেই চলে যাব, আবৃত্তি শোনাবে ঐন্দ্রিল সেন।
2: নমস্কার, কবিতা জন্মকথা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। খোকা মাকে সুধাই ডেকে, এলেম আমি কোথা থেকে, কোন খেনে তুই কুড়িয়ে পেলি আমারে, মা শুনে কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে, ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে, ছিলি আমার পুতুল খেলায় ভোরে শিব পূজার বেলায়, তোরে আমি ভেঙেছি আর গড়েছি, তুই আমার ঠাকুরের সনে ছিলি পূজার সিংহাসনে, তাঁরই পূজায় তোমার পূজা করেছি, আমার চিরকালের আশায় আমার সকল ভালোবাসায়, আমার মায়ের দিদি মায়ের পরাণে পুরানো এই মোদের ঘরে গৃহদেবীর কোলের পরে, কত কাল যে লুকিয়েছিলি কে জানে, যৌবনেতে যখন হিয়া উঠেছিল প্রস্ফুটিয়া, তুই ছিলি সৌরভের মতো মিলায়ে, আমার তরুণ অঙ্গে অঙ্গে জড়িয়েছিলি সঙ্গে সঙ্গে, তোর লাবণ্য কোমলতা বিলায়ে, সব দেবতার আদরের ধন নিত্যকালের তুই পুরাতন, তুই প্রভাতের আলোর সমবয়সী, তুই জগতের স্বপ্ন হতে এসেছিস আনন্দ স্রোতে, নূতন হয়ে আমার বুকে বিলসী, নির্নিমেষে তোমায় হেরে তোর রহস্য বুঝি নেড়ে, সবার ছিলি আমার হলে কেমনে, ওই দেহে এই দেহ চুমি মায়ের খোকা হয়ে তুমি মধুর হেসে দেখা দিলে ভুবনে, হারাই হারাই ভয় গো তাই বুকে চেপে রাখতে যে চায়, কিদে মরি একটু সরে দাঁড়ালে, জানিনে কোন মায়াই ফেঁদে বিশ্বের ধন রাখবো বেঁধে আমার এখিন বাহু দুটির আড়ালে।
1: ঐন্দ্রিল সেন আমাদের আবৃত্তি শোনাচ্ছে আমাদের ছোট্ট একটা বন্ধু।
2: আমার দ্বিতীয় নিবেদন কবিতা হিংসুরীর গান, কবি সুকুমার রায়। আমরা ভালো লক্ষ্মী সবাই, তোমরা ভারী বিশ্রী, তোমরা খাবে নিমের পাঁচন আমরা খাব মিশ্রি, আমরা পাবো খেলনা পুতুল আমরা পাবো চমচম, তোমরা তো তা পাচ্ছ না কেউ পেলেও পাবে কম কম, আমরা শোবো খাট পালঙে মায়ের কাছে ঘেষ্টে, তোমরা শোবে অন্ধকারে একলা ভয়ে ভেস্তে, আমরা যাব জাম দাঁড়াতে চড়বো কেমন ট্রেইনে, চেঁচাও যদি সঙ্গে নে যাও বলবো কলা এই নে, আমরা ফিরি বুক ফুলিয়ে রঙিন জুতোয় মচমচ, তোমরা হাঁদা নোংরা ছিছি হ্যাংলা নাকে ফচ ফচ, আমরা পড়ি রেশমি জড়ি আমরা পড়ি গয়না, তোমরা সেসব পাও না বলে তাও তোমাদের সয় না, আমরা হব লাট মেজাজি তোমরা হবে কিপটে, চাইবে যদি কিচ্ছু তখন ধরবো গলা চিপটে।
1: এতক্ষণ আবৃত্তি করে শোনালো ঐন্দ্রিল সেন। আরও একটা কথা বলছিলাম যে প্রত্যেকের মধ্যেই কিন্তু নানান ধরনের গুণ রয়েছে যেটা হয়তো আমরা বুঝতে পারছি না, পরে দেখা যাবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। সুতরাং এই ছোটর থেকেই হেরে যাবে না কখনো, যে যাই বলুক না কেন সবসময় ভাববে না আমিও পারবো, আর আমিও পারবো যদি বিশ্বাস করো না দেখবে নিশ্চয়ই পারবে। আবৃত্তি করে শোনাবে মেঘান্তিকা সাহা।
0: আমি এখন তোমাদের দুটো কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। আমার প্রথম কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃখহারি। মনে করো তুমি থাকবে ঘরে, আমি যেন যাব দেশান্তরে, ঘাটে আমার বাধা আছে তরি, জিনিসপত্র নিয়েছি সব ভরি, ভালো করে দেখ তো মনে করি, কি এনে মা দেব তোমার তরে, চাস কি মা তুই এত এত সোনা, সোনার দেশে করবো আনাগোনা, সোনামতি নদী তীরের কাছে সোনার ফসল মাঠে ফলে আছে, সোনার চাপা ফোটে শেথায় গাছে, না কুড়িয়ে আমি তো ফিরব না, পড়তে কি চাস মুক্ত গেথে হারে, জাহাজ বেয়ে যাব সাগর পাড়ে, সেখানে মা সকাল বেলা হলে ফুলের উপরে মুক্তগুলি দোলে, টুপটুপে পড়ে ঘাসের কোলে, যত পারি আনবো ভারে ভারে, দাদার জন্যে আনবো মেঘে ওড়া, পক্ষীরাজের বাচ্চা দুটি ঘোড়া, বাবার জন্যে আনবো আমি তুলি, কনকলতার চারা অনেকগুলি, তোর তরি মা দেব কৌটা খুলি, সাত রাজার ধন মানিক একটি জোড়া।
1: আমাদের আবৃত্তি করে শোনাচ্ছে মেঘান্তিকা সাহা।
0: আমার দ্বিতীয় কবিতা কবি সুকুমার রায়ের সঙ্গীহারা। সবাই নাচে ফুর্তি করে সবাই গাহে গান, একলা বসে হারি চাচার মুক্তি কেন ম্লান, দেখছো নাকি আমার সাথে সবাই করে আড়ি, তাই তো আমার মেজাজ খ্যাপা মুক্তি এমন হাড়ি, তাও কি হয় ওই যে মাঠে শালিক পাখি ডাকে, তার কাছে কই যাও নি তো ভাই শুধাও নি তো তাকে, শালিক পাখি বেজায় ঠেটা চেঁচায় মিছিমিছি, হল্লা শুনে হাড় জ্বলে যায় কেবল কিচিমিচি, মিষ্টি সুরে দোয়েল পাখি জুড়িয়ে দিল প্রাণ, তার কাছে কই বসলে না তু শুনলে না তার গান, দোয়েল পাখির ঘ্যান ঘ্যানানি
3: আর কি লাগে ভালো, যেমন রূপে তেমন গুণে, তেমনি আবার কালো। রূপ যদি চাও যাও না কেন মাছরাঙার কাছে, অমন খাসা রঙের বাহার আর কি কারো আছে। মাছরাঙা তারেও কি আর পাখির মধ্যে ধরি, রকম সকম সঙের মতন দিমাগ দেখে মরি। পায়রা ঘু ঘু কোকিল চড়াই চন্দনা টুনটুনি, কারে তোমার পছন্দ হয় সেই কথাটি শুনি। এইগুলো সব ছ্যাবলা পাখি নেহাত ছোট জাত, দেখলে আমি তফাতটি অমনি পঁচিশাত। এতক্ষণে বুঝতে পারি ব্যাপারখানা কি যে, সবার তুমি খুঁত পেয়েছ নিখুঁত কেবল নিজে। মনের মতন সঙ্গী তোমার কপালে নাই লেখা, তাই তো তোমায় কেউ পোছে না, তাই তো থাকো একা।
1: এতক্ষণ আমাদের ছোট্ট বন্ধু মেঘান্তিকা সাহা আমাদের আবৃত্তি করে শোনাল। তাহলে ছোট্ট বন্ধুরা, এই যে ছোটদের অনুষ্ঠানে এসেও তোমাদের মাঝে মাঝে এই বড়দের মতো কথা বলছি কেন বলো তো? কারণ তোমরাই তো বড় হবে, তাই বড়দের মতো কথা শুনতে শুনতেই যদি বড় হয়ে যাও তাতে তো ক্ষতি নেই, তাই না? আর এই বড়দের কথা শুনতে শুনতেই আমার মনে হচ্ছে যে একটুখানি ছড়ার গান শুনে নিলে মন্দ হয় না, তাই না? এই ছড়ার গানের মধ্যে কিন্তু ছোটরা ছোটদের খুঁজে পায়, তাই এবারে আমরা শুনবো ছড়ার গান। আর ছড়ার গান শোনাবে পৌলমী দাস।

এতক্ষণ আমাদের ছড়ার গান করে শোনালো আমাদের ছোট্ট বন্ধু পৌলবী দাস। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, গান আবৃত্তি শোনাতে শোনাতে সময় কখন বলল আমি তো আর নেই, আমি এবার যাব, তাই আমাদেরকেও যেতে হবে। এতক্ষণ তোমাদের সঙ্গে আমি কথা বললাম, আমার নাম সৈয়দা মুসাররাত নাসরিন, আর সম্পাদনায় ছিলেন উজ্জ্বল বন্ধু। অনুষ্ঠানটি প্রযোজনা করল আকাশবাণী মুর্শিদাবাদ। যেতে হবে, সবাই খুব খুব ভালো থাকবে, আর চাইবো সবাই যেন সুস্থ থাকুক।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সবুজের মেলা, আকাশবাণী মুর্শিদাবাদ। আর কিছুক্ষণের মধ্যেই প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং তার পরে পরেই দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

0: जैसे कि आप जानते हैं विविध भारती हर महीने करता है अपनी एक महफिल सृजन भारती। इस बार सृजन भारती लेकर आ रहा है लोक संगीत की भीनी खुशबू और कुछ दिलचस्प बातों का गुलदस्ता। और ये कार्यक्रम होगा एक मुक्ताकाशी रंगमंच पर 21 मई शाम 6:30 पर लोक संगीत और कुछ।
1: এতক্ষণ শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের আসরে আজকের প্রথম গানটি শুনবেন আশা ভোসলের কণ্ঠে।

শ্রীকান্ত আচার্যের কণ্ঠে এই গানটির সঙ্গে সঙ্গেই শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুলগীতি। নজরুলগীতির আসরে আজকের প্রথম গানটি গেয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়।

গানখানি শুনলেন খেয়া চট্টোপাধ্যায়ের কণ্ঠে, আর এই সঙ্গেই শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। লোকগীতির আসরে প্রথম শিল্পী রুনা লায়লা।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। লোকগীতির আসরে এবারের গানটি শুনবেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।

এই গানটির সঙ্গে সঙ্গে শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। একটু পরেই দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं सर फिरोजी। प्रधानमंत्री नरेंद्र मोदी अपनी 5 देशों की यात्रा के तीसरे चरण में स्वीडन के गोथेनबर्ग पहुंच गए हैं। स्वीडन के प्रधानमंत्री उल्फ क्रिस्टर्सन ने प्रधानमंत्री मोदी का गर्मजोशी से स्वागत किया। स्वीडन की 2 दिवसीय यात्रा के दौरान प्रधानमंत्री मोदी आज अपने स्वीडन के प्रधानमंत्री उल्फ क्रिस्टर्सन के साथ द्विपक्षीय वार्ता करेंगे। दोनों नेता आपसी संबंधों के सभी पहलुओं की समीक्षा करेंगे, साथ ही व्यापार, पर्यावरण अनुकूल विकास, आर्टिफिशियल इंटेलिजेंस, उभरती प्रौद्योगिकी, स्टार्टअप, मजबूत आपूर्ति श्रृंखला, रक्षा, अंतरिक्ष, जलवायु संरक्षण के प्रयास और आपसी संपर्क जैसे क्षेत्रों में सहयोग के नए अवसरों पर भी चर्चा करेंगे। दोनों प्रधानमंत्री यूरोपीय आयोग की अध्यक्ष उर्सुला फॉन डेर लेन के साथ यूरोपियन राउंड टेबल फॉर इंडस्ट्री को भी संयुक्त रूप से संबोधित करेंगे। गोथेनबर्ग रवाना होने से पहले नीदरलैंड्स के प्रधानमंत्री रोब येटेन स्वयं एम्स्टर्डम हवाई अड्डे पहुंचे और प्रधानमंत्री मोदी को विदाई दी। नीदरलैंड्स की 2 दिवसीय यात्रा के दौरान प्रधानमंत्री मोदी ने नीदरलैंड्स के प्रधानमंत्री रोब येटेन के साथ द्विपक्षीय वार्ता की। दोनों देशों ने रक्षा, महत्वपूर्ण खनिजों और अन्य प्रमुख क्षेत्रों में सहयोग बढ़ाने के लिए 17 समझौतों पर हस्ताक्षर किए। दोनों नेताओं ने पश्चिम एशिया की स्थिति और उसके वैश्विक ऊर्जा आपूर्ति तथा व्यापार नेटवर्क पर पड़ रहे प्रभाव को लेकर गहरी चिंता भी व्यक्त की। सोशल मीडिया पोस्ट में प्रधानमंत्री मोदी ने कहा कि उनकी नीदरलैंड्स यात्रा ने द्विपक्षीय संबंधों को नई गति दी है। प्रधानमंत्री मोदी ने प्रधानमंत्री रोब येटेन के साथ प्रसिद्ध अफ्सलाउटाइक बांध का भी दौरा किया। ये यात्रा गुजरात की महत्वाकांक्षी कल्पसर परियोजना के लिए भारत नीदरलैंड्स तकनीकी सहयोग की दिशा में महत्वपूर्ण कदम मानी जा रही है। इस परियोजना के तहत खंबात की खाड़ी पर 30 किलोमीटर लंबा बांध बनाकर विशाल मीठे पानी का जलाशय तैयार किया जाएगा। गृह और सहकारिता मंत्री अमित शाह ने आज गुजरात के गांधीनगर स्थित राष्ट्रीय डिजाइन संस्थान में नवाचार और इंक्यूबेशन केंद्र का उद्घाटन किया। इस अवसर पर श्री शाह ने राष्ट्रीय डिजाइन संस्थान के महत्व का उल्लेख करते हुए कहा कि एक ऐसा संस्थान है जो रचनात्मकता को उद्यमिता से जोड़ता है। उन्होंने कहा कि NID जैसे संस्थान युवाओं को नवाचार और कौशल विकास के लिए सही मंच प्रदान करते हैं। केंद्रीय मंत्री पीयूष गोयल भी इस कार्यक्रम में उपस्थित थे। रेल मंत्री अश्विनी वैष्णव ने आज वर्चुअल माध्यम से बेंगलुरु और मुंबई के बीच नई एक्सप्रेस रेलगाड़ी को झंडी दिखाकर रवाना किया। इस अवसर पर श्री वैष्णव ने कहा कि दक्षिण और उत्तर कर्नाटक के लोगों की लंबित मांगें अब पूरी हो रही हैं। उन्होंने कहा कि बेंगलुरु और मुंबई के बीच वंदे भारत स्लीपर रेलगाड़ी जल्द ही शुरू होने की उम्मीद है। रेल मंत्रालय ने त्रिवेंद्रम नई दिल्ली राजधानी एक्सप्रेस के 2 पिछले डिब्बों में लगी आग की उच्च स्तरीय जांच के आदेश दिए हैं। मंत्रालय ने बताया कि डिब्बे की सुरक्षा प्रणाली के कारण ट्रेन स्वतः रुक गई। घटना में कोई भी यात्री घायल नहीं हुआ। जनगणना 2027 के लिए मकानों की गिनती का पहला चरण 5 राज्यों में शुरू हो गया है। इसके तहत राजस्थान, मेघालय, महाराष्ट्र, झारखंड और दिल्ली में मकानों की सूची तैयार की जाएगी। एक रिपोर्ट।
1: घर घर जाकर सूची तैयार करने का काम आंध्र प्रदेश, अरुणाचल प्रदेश, बिहार, चंडीगढ़, छत्तीसगढ़, दादरा और नगर हवेली तथा दमन और दीव, हरियाणा, मध्य प्रदेश, पंजाब, तेलंगाना और उत्तराखंड में भी चल रहा है। स्वगणना सुविधा आज से गुजरात, जम्मू कश्मीर, लद्दाख और पुदुचेरी में भी शुरू की गई है। ये सुविधा 31 मई तक उपलब्ध रहेगी। स्वगणना सुविधा उत्तर प्रदेश में भी जारी है जो 21 मई तक उपलब्ध रहेगी। दीपेंद्र की रिपोर्ट के साथ समाचार कक्ष से फरहत नाज।
0: भारत ने कहा है कि हॉर्मुज जल डमरू मध्य में व्यावसायिक जहाजों पर हमले स्वीकार्य नहीं है। संयुक्त राष्ट्र में भारत के स्थायी प्रतिनिधि पर्वत नैनी हरीश ने कहा कि चालक दल के सदस्यों को निशाना बनाने और जहाजों की मुक्त आवाजाही में रुकावट को जायज नहीं ठहराया जा सकता। ईरान ने घोषणा की है कि रणनीतिक रूप से महत्वपूर्ण हॉर्मुज जल डमरू मध्य से सैन्य उपकरणों से लदे शत्रु पोतों को गुजरने की अनुमति नहीं दी जाएगी। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
2: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন অনুষ্ঠান সুস্থ থাকুন।
3: অনুষ্ঠান সুস্থ থাকুন।
4: নমস্কার, সুস্থ থাকুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা এখন শহর থেকে গ্রাম, যে কোনো বয়সের, সে পুরুষ বা নারী নির্বিশেষে সবাই ভুক্তভোগী, হয় সে নিজে এই অসুখটায় ভোগে, তা নইলে বাড়ির কেউ। সেটা হচ্ছে হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার। এই বিষয়টা যতটা শুনতে সহজ, বিষয়টা কিন্তু অতটা সহজ নয়। আমাদের মেটাবলিক, আমরা যেটাকে বলি, আমাদের যে মেটাবলিজম অর্থাৎ সুস্থ থাকার জন্য যে বিষয়গুলো দরকার, তার মধ্যে এটা অন্যতম। এ সম্পর্কে যদি আমরা একটু সচেতন না হই, তাহলে আমরা আমাদের নিজেদের শরীরের বিপদ নিজেরাই ডেকে আনব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের জেলার বিশিষ্ট চিকিৎসক ডক্টর রামকৃষ্ণ ব্রহ্মচারী। তার কাছ থেকে আমরা এই বিষয়ে কয়েকটা কথা জেনে নেব। প্রথমেই ডক্টর ব্রহ্মচারী, আপনাকে ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে আসার জন্য।
5: ধন্যবাদ আকাশবাণী মুর্শিদাবাদকে। আমি ডক্টর রামকৃষ্ণ ব্রহ্মচারী, সহকারী অধ্যাপক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমি উপস্থিত থেকে আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই।
4: ধন্যবাদ। আচ্ছা ডাক্তারবাবু, এই যে হাই প্রেশার কথাটা আমরা বলি, হাই প্রেশার, লো প্রেশার, এটা আসলে কী?
5: আমরা ব্লাড প্রেশার বা রক্তচাপ শব্দটি প্রথমে আমাদের আগে জানা দরকার। তো আমাদের যখন হার্ট কন্ট্রাক্ট করে, কন্ট্রাকশান করে, এবং হার্টের দুটি ফেজ থাকে, একটা কন্ট্রাকশান ফেজ আর একটা হচ্ছে রিল্যাক্সেশন বা হার্টটা যখন প্রসারিত হয়, ডায়াস্টোলিক ফেজ। তো হার্ট যখন কন্ট্রাকশান করে তখন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ব্লাড, যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় স্ট্রোক ভলিউম বলে জানি, সেই ব্লাডটা হার্ট থেকে বেরিয়ে মহাধমনীর মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গের আটারি বা ধমনীর মধ্যে সেই ব্লাডটা প্রবাহিত হয়, এবং হার্ট ব্লাড ফ্লোটা হচ্ছে একটা ল্যামিনার ফ্লো, এবং সেই ব্লাড ফ্লোটা হার্টের দুটি ফেজেই, কন্ট্রাকশান ফেজ বা সিস্টোলিক ফেজ এবং ডায়াস্টোলিক বা ফেজে ব্লাড ফ্লোটা সর্বদাই প্রেজেন্ট থাকে। এবং এই যে ব্লাড ফ্লো আটারি বা ধমনীর এবং আরও সরু সরু যে ধমনীগুলো রয়েছে, অর্থাৎ স্মল সাইজ বা মিডিয়াম সাইজ আটারিজ, এবং সর্বশেষ সব থেকে সরু যে ধমনীগুলো সেগুলোকে আমরা বলি রমনী জালক বা ক্যাপিলারিজ, তাদের ওয়ালে একটি প্রেশার সৃষ্টি করে। সেটাকেই আমরা যখন প্রেশার মাপার যন্ত্র, সাধারণত আমরা স্ফিগমোম্যানোমিটার বলি, আগের দিনে মার্কারি স্ফিগমোম্যানোমিটার ব্যবহৃত হতো প্রেশার মাপার জন্য, সেই যন্ত্রের মাধ্যমে এখন অটোমেটেড বা নন মার্কারি আমরা ব্লাড প্রেশার যন্ত্রের মাধ্যমে এই আটারির প্রেশারটাকে আমরা পরিমাপ করি, এবং এর একটা বয়স অনুযায়ী এবং লিঙ্গভেদ অনুযায়ী এর একটা নর্মাল মাত্রা রয়েছে।
4: হ্যাঁ, সেটা একটু যদি বলে দেন।
5: সেই নর্মাল মাত্রাটা একজন প্রাপ্তবয়স্ক মহিলা বা পুরুষের ক্ষেত্রে, অর্থাৎ যাদের বয়স 18 বা 18-এর ঊর্ধ্বে, নর্মাল ব্লাড প্রেশার কখন বলবো আমরা, যখন কোনো একজন প্রাপ্তবয়স্ক মানুষ বা সেটা মহিলা বা পুরুষের ক্ষেত্রে যদি তার ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার অর্থাৎ উপরের ব্লাড প্রেশারটি 120-এর নিচে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80 mm অফ মার্কারি নিচে থাকে, তাহলে সেটা হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার। আর আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন যে হাই ব্লাড প্রেশার, আর তারপর হচ্ছে সিমিলারলি
4: লো ব্লাড প্রেশার,
5: লো ব্লাড প্রেশার বা আমরা ডাক্তারি ভাষায় বলি হাই ব্লাড প্রেশারকে হাইপার টেনশন, আর লো ব্লাড প্রেশারকে আমরা বলি হাইপোটেনশন। হাইপো অর্থাৎ কম, হাইপার মিন্স বেশি, বেশি উচ্চ রক্তচাপ এবং কম উচ্চ রক্তচাপ। যখন নর্মালের থেকে ব্লাড প্রেশার, এই যে নর্মাল ভ্যালুটা আমি বললাম যে নর্মাল ভ্যালু হচ্ছে 120 এবং 80 mm মার্কারির নিচে, এর থেকে একটা নির্দিষ্ট কাট অফ ভ্যালু ঠিক করা হয়েছে, যে ব্লাড প্রেশারে গেলে একটি মানুষের প্রেশার কমে যাওয়ার জন্য কিছু সিমটম, লক্ষণ দেখা যায়, যেমন ডিজিনেস বা মাথা ঘোরা বা ভাটাইগো, সেটা ব্রেনে রক্ত চলাচল কমে যায়, তার নিচে ব্লাড প্রেশার নেমে গেলে এবং সেই কাট অফ ভ্যালুটা 90 mm মার্কারি বাই ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 60 mm মার্কারির নিচে নেমে গেলে মানুষের বিভিন্ন অর্গানে, ভাইটালস অর্গান যেগুলো, যেমন ব্রেন, হার্ট ইটসেলফ, কিডনি, এই সমস্ত অর্গানে রক্ত চলাচল কমে যায় এবং সেগুলোর মধ্যে প্রধানত বিপি বা হাইপোটেনশন বা নিম্ন রক্তচাপ হলে একটি মানুষ সে প্রথমে মাথা ঘোরা বা মাথা ঝিমঝিম করছে, ডিজিনেস, গিডিনেস, ভাটাইগো এই ধরনের অনুভূতি তার মধ্যে হয়, লাইট হেডেডনেস, এবং সেটা যদি আনডিটেক্টেড থাকে, তার যদি সঠিক সময়ে সুচিকিৎসা না হয়, সেক্ষেত্রে একটি মানুষ তার কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে যেতে পারে এবং তার পক্ষা পড়ে যেতেও পারেন। এবং এই কন্ডিশনটাকে আমরা ডাক্তারি পরিভাষায় সিনকোপ বলে থাকি। এবং হাইপোটেনশন বা লো ব্লাড প্রেশার একটা ওয়ান অফ দ্য কমনেস্ট কজ অফ সিনকোপ বা ট্রানজিয়েন্ট লস অফ কনসাসনেস। তো আজকে আমরা মেনলি খুব সচেতন হওয়া দরকার সেই বিষয়টি, আজকের আলোচনার বস্তু সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন। এটির একটা নির্দিষ্ট লেভেল রয়েছে। সেই যদি কোনো অ্যাডাল্টের ক্ষেত্রে অর্থাৎ যাদের

0: 18-এর ঊর্ধ্বে তাদের যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 130 বা 130 মিলিমিটার মার্কারির বেশি হয় অথবা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80 মিলিমিটার মার্কারির বেশি হয় তখন তাদেরকে আমরা বলবো যে তাদের উচ্চ রক্তচাপ রয়েছে। আর এই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশান এর আমরা পরিমাপ অনুযায়ী আমরা বিভিন্ন স্টেজে শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশান করে থাকি। যেমন স্টেজ ওয়ান হাইপারটেনশান, অর্থাৎ যাদের ব্লাড প্রেশার 130 থেকে 139 মিলিমিটার মার্কারি এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80 থেকে 89 মিলিমিটার মার্কারি তাদেরকে আমরা বলি স্টেজ ওয়ান হাইপারটেনশান। এবং স্টেজ টু হাইপারটেনশান, অর্থাৎ যাদের ব্লাড প্রেশার সিস্টোলিক ব্লাড প্রেশার 140 অথবা তার থেকে বেশি এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার এবং অথবা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 মিলিমিটার মার্কারির থেকে বেশি তাদেরকে আমরা স্টেজ টু হাইপারটেনশান হিসাবে সূচিহ্নিত করি। এই যে স্টেজিংটা করা হচ্ছে এর উপরে এর কিন্তু অনেক ইমপ্লিকেশানস রয়েছে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের, কারণ হাইপারটেনশান বা উচ্চ রক্তচাপ আমাদের একটা খুব ওয়ান অফ দ্য মোস্ট কমন খুব কমন পাবলিক হেলথ কনসার্ন বা প্রবলেমস ইন ইন্ডিয়া। হ্যাঁ, নট অনলি ইন আওয়ার ডিস্ট্রিক্ট লাইক মুর্শিদাবাদ অর ইন আওয়ার স্টেট, ইট ইজ এ গ্লোবাল পাবলিক হেলথ প্রবলেম অর কনসার্নস। এবং হাইপারটেনশান যাদের যে সমস্ত হাইপারটেনশান যাদের বা উচ্চ রক্ত যারা ভুগছেন তাদের বেশিরভাগই মানুষ আনওয়্যার থাকে, কোনো এটা হাইপারটেনশান অনেক দিন পর্যন্ত কোনো সিমটম বা লক্ষণ দেখা যায় না, সেই জন্য মানুষ অনেক মানুষ এটা তাদের যে নিজস্ব হাইপারটেনশান রয়েছে এই ব্যাপারে তারা জানেই না আনওয়্যার থাকে, এবং এর জন্য কনসাসনেস বা সচেতনতার যথেষ্ট প্রয়োজন রয়েছে আমাদের জেলায় বা আমাদের রাজ্যে এবং আমাদের দেশে। এবং কেননা হাইপারটেনশন এখন নাও আমাদের ইন্ডিয়াতে এবং গ্লোবালি ইট ইজ এ এপিডেমিক ডিজিজ।
1: আচ্ছা, এবার আপনাকে যে কথাটা জিজ্ঞেস করবো একটু সেটা হচ্ছে যে এই যে প্রেশার বেশি বা প্রেশার কম এটা কেন হয়?
0: এই ব্লাড প্রেশারটা আমাদের শরীরে নিয়ন্ত্রিত হয় সাধারণত বিভিন্ন এর জন্য বিভিন্ন সিস্টেম রয়েছে, যেমন নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা নার্ভাস সিস্টেমকে দুটো, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে অটোনোমিক নার্ভাস সিস্টেম বলে যে কম্পোনেন্টটা রয়েছে তার আবার দুটো শাখা বা ব্রাঞ্চ রয়েছে, একটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেগুলো আমাদের শারীরবৃত্তীয় বিভিন্ন প্রক্রিয়া যেমন হার্ট রেট, হার্টটা পার মিনিট প্রতি মিনিটে কতবার কন্ট্রাক্ট করবে বা সংকুচিত হবে, যেটা আমরা পালস দেখে বা নাড়ি দেখে নির্ণয় করি যে একজন মানুষের পালস নর্মাল স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষের পালস সাধারণত 60 থেকে 100 মধ্যে ঘোরাফেরা করে। হ্যাঁ, এবং যদি পালস তার 100 বেশি হয়ে যায় তখন তাই সেই কন্ডিশনটাকে আমরা বলি যে ট্যাকিকার্ডিয়া, মানে হার্ট বেশি কন্ট্রাক্ট করছে প্রতি মিনিটে। এই যে হার্ট রেটটা বাড়ছে এটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন ওভার অ্যাক্টিভেটেড হয় বেশি কাজ করে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের থেকে, তখন আমাদের এই শারীরবৃত্তীয় পক্ষে যেটা আমি একটি উদাহরণ দিলাম যে হার্ট রেট, এই হার্ট রেটের মাত্রাটা বৃদ্ধি পেয়ে যায়। তো এই যে নার্ভাস সিস্টেম সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ঠিক উল্টো বা বিপরীত কাজ। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যে নার্ভ দিয়ে হার্টের রেটটাকে বা হার্টের কন্ট্রাক্টিলিটি কত রেটে কত শক্তিশালী কন্ট্রাকশনটা হবে, পাওয়ার অফ কন্ট্রাকশন, সেটাকেও কন্ট্রোল করে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। তো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন বেশি কাজ করে, যেমন ধরুন ঘুমন্ত অবস্থায় আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ইউজুয়ালি বেশি কাজ করে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে কম কাজ করে, তখন হার্ট রেটটা একটু কমে থাকে রাত্রিবেলায় এবং ব্লাড প্রেশারও একটু রাত্রিবেলায় দিনের বেলার তুলনায় অনেক কম থাকে। এটা স্বাভাবিক মানুষের, যাদের হাইপারটেনশন আছে তাদের রাত্রিবেলাতে প্রেশার দিনের বা ডে টাইমের তুলনায় একই থাকতে পারে বা তাদের যতটা কমা দরকার, ইউজুয়ালি সাধারণত 10-20 মিলিমিটার মার্কারি রাত্রিবেলায় ঘুমের সময় কমে, কিন্তু সেটা তাদের কমে না অথবা তাদের একই রকম থাকে বা বেড়ে যেতে পারে রাত্রিবেলায় বা কমলেও। এই যে কমার ঘটনাটাকে আমরা ডিপার বলি, রাত্রিবেলায় বিপি যে কমে নর্মাল সুস্থ যাদের হাইপারটেনশনের রোগ নেই সেরকম, এই যে নার্ভাস সিস্টেমের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেরও রোল রয়েছে ব্লাড প্রেশার কন্ট্রোলে ব্রেনের আমাদের। হ্যাঁ, ব্রেনের কিছু অংশ যে পশ্চাৎ ব্রাঞ্চ ব্রেন স্টেম, আমরা মেডালা তিনটে তার অংশ মিড ব্রেন, মেডালা এবং পন্স, তো মেডালাতে আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল সিস্টেম রয়েছে, সেই জায়গা থেকেও ব্লাড প্রেশার নিয়ন্ত্রিত হয়। আবার একটা হরমোনাল কম্পোনেন্ট রয়েছে সেটার নাম হচ্ছে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন, বিভিন্ন এই যে হরমোনগুলোর নাম বললাম এরা একে অপরের সঙ্গে সমন্বয় করে কাজ করে এবং আমাদের শরীরে একটি হরমোন তৈরি হয় প্রথমে কিডনি থেকে একটি হরমোন বেরোয় রেনিন বলে, সেই রেনিন হরমোনটি আমাদের শরীরে আরেকটি কিডনির উপরে অ্যাড্রেনাল গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড থাকে গ্রন্থি, সেখান থেকে অ্যালডোস্টেরন নামক একটি হরমোনের নিঃসরণ বাড়িয়ে দেয় এবং সেই অ্যালডোস্টেরন হরমোনটি আবার কিডনির উপরে কাজ করে এবং ব্লাড ভেসেল অর্থাৎ আটারির মধ্যে কাজ করে সেই অ্যাঞ্জিওটেনসিন টু বলে একটি খুব পাওয়ারফুল কেমিক্যাল বা হরমোনিক সাবস্ট্যান্স তৈরি করে এবং অ্যাঞ্জিওটেনসিন টু আমাদের ব্লাড ভেসেলগুলোকে আটারিগুলোকে সংকুচিত বা কনস্ট্রিক্ট করে, যার ফলে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। তো আমাদের যাদের ব্লাড প্রেশারের বা হাই ব্লাড প্রেশারের রোগ নেই, সেক্ষেত্রে এই যে বললাম যে অ্যাঞ্জিওটেনসিন টু আমাদের মানবদেহের শরীরে মোস্ট পোটেন্ট ভ্যাসো কনস্ট্রিক্টার বা রক্ত ব্লাড প্রেশারটাকে বাড়ায়, ব্লাড ভেসেল আটারিগুলোকে সংকুচিত করে, ঠিক সেই সময়তেই আবার আমাদের ব্লাড ভেসেল বা আটারিগুলোকে রিল্যাক্স করার জন্য সাবস্ট্যান্স তৈরি হয়। যেমন ধরুন এন্ডোথিলিয়াম বলে একটি সেল থাকে রক্তনালিকার ভিতরের দিকে, সেখান থেকে নাইট্রিক অক্সাইড বলে একটি রাসায়নিক বস্তু নিঃসৃত হয় যেটি আমাদের আটারিগুলোকে ডাইলেট বা প্রসারিত করে।
1: ডাক্তারবাবু একটা কথা একটুখানি জিজ্ঞেস করি আপনাকে, সেটা হচ্ছে যে দেখুন আমরা তো একটা জিনিস জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তাহলে আমরা কী কী পদ্ধতি অবলম্বন করতে পারি যাতে আমাদের এই প্রেশারটা নর্মাল থাকবে আমাদের জীবনযাপনের মধ্যে দিয়ে, আমাদের খাওয়া দাওয়া, আমাদের ঘুমানো?
0: গুরুত্বপূর্ণ কোশ্চেন যে হাইপারটেনশন সাধারণত এটা যেহেতু খুব কমন পাবলিক হেলথ কনসার্ন আমি বললাম এবং এটা প্রতি ইটস প্রতি 3 থেকে 4 জন প্রাপ্তবয়স্ক মহিলা বা পুরুষের ক্ষেত্রে এই রোগটি বর্তমানে ভারতে উপস্থিত এবং হাইপারটেনশন ইজ এ কমন কজ অফ কতগুলো রোগ। ইট অ্যাফেক্টস ডিফারেন্ট অর্গানস অফ আওয়ার বডি লাইক হার্টকে এটা অ্যাফেক্ট করে এবং সেক্ষেত্রে হার্ট অ্যাটাক বা করোনারি হার্ট ডিজিজ হয়ে হার্ট অ্যাটাক হয়ে একটা মানুষের মর্বিডিটি মানে শারীরিক অসুস্থতা এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে হঠাৎ করে। হার্ট ফেলিওর মানে হার্ট পাম্প করতে পারে না, কিডনিকে দীর্ঘদিন ধরে কারো যদি হাইপারটেনশন রোগটি যদি চিহ্নিত না হয় এবং তার উপযুক্ত চিকিৎসা না হয় সেক্ষেত্রে তার কিডনি খারাপ হয়ে কিডনি ক্রনিক কিডনি ডিজিজ এবং আলটিমেটলি পেশেন্টের সেখান থেকে ডায়ালাইসিস বা অন্যান্য এই যে বিভিন্ন রকমের কমপ্লিকেশান হতে পারে, চোখে এফেক্ট করে। সেই জন্য প্রিভেনশান ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর আমরা এটা জানি, এবং হাইপারটেনশন যাতে না হয় তাতে সেক্ষেত্রে এটা হাইপারটেনশনের অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে যেগুলো আমরা মডিফাইবল রিস্ক ফ্যাক্টর যেগুলো আমরা শুরু থেকে জীবনের শুরু থেকে এটা কিন্তু এর যে লাইফস্টাইলগুলো শুরু থেকেই শুরু করতে হবে। মানে একটা বাচ্চা যখন আছে তার সেখান থেকেই ফুড খাদ্যের এখন বর্তমানে যে এই যে ফাস্ট ফুড, হ্যাঁ, জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস বা হাই কার্বোহাইড্রেট কন্টেনিং ডায়েট, তারপরে সে বাচ্চাদের শৈশব থেকেই যাতে সেই বাচ্চারা যখন বড় হবে অ্যাডাল্ট হবে তার যাতে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ রোগটি না হয় তার এই প্রিভেন্টিভ ব্যবস্থাগুলো ছোটোবেলা থেকেই শুরু করাতে হবে। এবং সেক্ষেত্রে চাইল্ডহুড আর্লি চাইল্ডহুড থেকে বা অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকে তার যাতে খাদ্যাভ্যাসে পরিবর্তন করা, হ্যাঁ, এটা খুবই জরুরি। সেখানে কার্বোহাইড্রেটের পরিমাণ বা ফ্যাট রেস্ট্রিকশান করা, এই বর্তমানে যে সুপ্রচলিত খুব ফাস্টফুড জাঙ্ক ফুড বা রেস্তোরাঁর খাবার, কোল্ড ড্রিঙ্কস, হ্যাঁ, আদার বিভারেজেস, এইগুলো খাওয়া কমানো এবং তাতে শরীরের ওজনটাকে যেটাকে আমরা বডি মাস ইনডেক্স বলে থাকি, এবং ওবেসিটি নাওয়েডেজ ইজ অলসো ভেরি কমন বা এন্ডেমিক ডিজিজ ইন আওয়ার কান্ট্রি। তো শরীরের ওজন একটা বাচ্চার যাতে ওয়েটটা শৈশবকাল থেকে যাতে নর্মাল স্বাভাবিক থাকে বয়স অনুযায়ী এবং তার উচ্চতা অনুযায়ী সেই দিকে লক্ষ্যপাত রাখতে হবে, ওজন যাতে বৃদ্ধি না পায়। আর তার সাথে তার জন্য এবং সিডেন্টারি লাইফস্টাইল, যে বেশিরভাগ শৈশব থেকে যে জীবনযাত্রাটা একটা ফ্ল্যাটের মধ্যে বা ঘরের মধ্যে সীমিত হয়ে গেছে বিভিন্ন কারণে, হ্যাঁ, বর্তমান দিনে সেক্ষেত্রে তাদেরকে খেলাধুলায় শরীরচর্চাতে যাতে রেগুলার নিয়মিত শরীরচর্চা এক্সারসাইজ করে। এবং এই কথাগুলো একটা অ্যাডাল্ট পেশেন্টের, সে যখন অ্যাডোলেসেন্ট হলো বা 18 বছরের ঊর্ধ্বে বয়স, তার ক্ষেত্রেও যদি হাইপারটেনশন না থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে যদি হাইপারটেনশন যাতে ডেভেলপ না করে, সেক্ষেত্রেও এই সিডেন্টারি লাইফস্টাইল থেকে বেরিয়ে এসে নিয়মিত রেগুলার শরীরচর্চা করা, তাদের ওজনটাকে নর্মালের মধ্যে রাখার চেষ্টা করা, খাদ্যাভ্যাসে পরিবর্তন করা, সেখানে মেনলি গ্রিন লিফি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস
1: মানে সবুজ পাতাযুক্ত সবজি খেতে হবে,
0: ডেয়ারি প্রোডাক্ট যেগুলো সেগুলো লো ফ্যাট এবং লো কনজামশন অফ ফ্যাট, পার্টিকুলারলি স্যাচুরেটেড ফ্যাট বা ট্রান্সস্যাচুরেটেড ফ্যাট, এগুলো খাওয়া কমানো এবং ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এই সমস্ত সমৃদ্ধ খাবার, ফাইবার রিচ ডায়েট, যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় ডায়েটারি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপারটেনশন নন মানে ওষুধ এর চিকিৎসা ছাড়াও তার আগে এগুলো সাধারণত ফলো করা হয়, আর তার সঙ্গে হচ্ছে ডেলি রেগুলার এক্সারসাইজ।
1: আচ্ছা, যাদের হয়ে গেছে ব্লাড প্রেশার বেশি, হ্যাঁ, তাদের একবার ধরা পড়লে কি আর নর্মাল হয় না? এটাই কি খেয়ে যেতে হবে ওষুধ সারা জীবন?
0: এটা সাধারণত নির্ভর করে যে সেই মানুষটির প্রেশারটা তার রোগ নির্ণয় নির্ণয়ের আগে, ডায়াগনোসিস হওয়ার আগে কতদিন ধরে তার শরীরে হাই ব্লাড প্রেশার আছে সেটা, এবং যে অবস্থায় নির্ণয় বা ডায়াগনোসিস হলো সেখানে সেই অবস্থায় তার কোনো অর্গানের অলরেডি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে না, যেমন ধরুন কিডনির ক্ষতি হয়েছে কি না, সেটা কিছু বিশেষ রক্ত পরীক্ষা লাইক ইউরিয়া ক্রিয়াটিনিন বা ইউরিন দিয়ে কোনো প্রোটিন লিক করছে কি না, হার্টের আমরা একটা সাধারণ টেস্ট ইসিজি করে, হ্যাঁ, এইরকম বিভিন্ন অর্গানের অ্যাসেসমেন্ট আমাদের করে করা রেগুলারলি ইন্টারভ্যাল একটা নিয়মিত সময়ে করা হয়, এবং সেক্ষেত্রেও এই ওষুধের চিকিৎসা ছাড়াও নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, যেটা আমি বললাম যে ডায়েটের মানে খাদ্যাভ্যাস পরিবর্তন এবং এক্সারসাইজ, হ্যাঁ, এবং কম লবণযুক্ত খাবার খাওয়া, এবং সেখানে একটা লবণের মাত্রা নির্দিষ্ট করে দেওয়া হয় একটা প্রাপ্তবয়স্ক মহিলা বা পুরুষের ক্ষেত্রে, যে 5 গ্রাম তার সারাদিনে সর্বাধিক 5 গ্রাম লবণ বা সোডিয়াম ক্লোরাইড কমন সল্ট এটা তার ম্যাক্সিমাম সে খেতে পারে আর কি। সেরকম সেক্ষেত্রে তার যদি ওবেসিটি শরীরের ওজন বেশি থাকে বা ওবেজ হয় সেক্ষেত্রে শরীরচর্চা এক্সারসাইজ এবং ডায়েটের মাধ্যমে ওজনটাকে কমিয়ে নিয়ে আসা, নর্মালের মধ্যে নিয়ে আসা, আর চিকিৎসার যদি ওষুধ এছাড়াও যদি চিকিৎসার প্রয়োজন হয় ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট ওষুধের, সেক্ষেত্রে একটা মানুষ যদি ওষুধের ট্রিটমেন্ট আমরা শুরু করি তার কতটা কার্ডিওভাস্কুলার রিস্ক আছে, মানে সেই পেশেন্টের হাইপার টেনশনের লেভেলটা কত, সে স্টেজ 1 আছে না সে স্টেজ 2 আছে, তার প্রেশারটা অনেকটা বেশি যে ইমিডিয়েট তার চিকিৎসা ওষুধের চিকিৎসার প্রয়োজন। ধরুন কারোর একজন প্রেশার আমরা যদি পাই যে 130-140, এটা আমি বললাম 100 স্টেজ 1 হাইপার টেনশন, সেক্ষেত্রে আমরা প্রথম 3 মাস তাকে শরীরচর্চা এবং খাদ্যাভ্যাস লাইফস্টাইল ইন্টারভেনশন যাকে বলে সেটার উপরে বেশি জোর দেই, যদি অন্যান্য কোনো রিস্ক ফ্যাক্টার্স তার না থাকে। যেমন প্রেশারের সঙ্গে হাইপার টেনশনের সঙ্গে এখন খুব কমন অ্যাসোসিয়েশন হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, এবং সেটাও আমাদের ভারতবর্ষে একটা এন্ডেমিক ডিজিজ, সেটারও আমাদের ভারতবর্ষে প্রিভ্যালেন্স প্রায় অত 10-11 জন প্রতি অ্যাডাল্ট মেল এবং ফিমেলের মধ্যে এই ডায়াবেটিস রোগটাও কমন, এবং ইট ইজ অ্যান ভেরি ওয়েল মানে মেজর পাবলিক হেলথ কনসার্ন ইন ইন্ডিয়া। এবং হাইপার টেনশন যাদের থাকে তাদের সাধারণত রক্তে কোলেস্টেরলের মাত্রাটাও বেশি থাকে, কারো যদি কেউ স্মোকার হন ধূমপান ত্যাগ কুইটিং স্মোকিং ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল টু লোয়ার দ্য ব্লাড প্রেশার টু, তারপরে যারা কফি চা বা কফি ক্যাফিন কন্টেনিং পানীয় সেগুলোকে কাট অফ করে দেওয়া বা কমিয়ে নিয়ে আসা, অ্যালকোহল কনজামশান সেটাকে কমিয়ে নিয়ে আসা, যেটা একটা অ্যাডাল্ট মহিলা বা পুরুষ এই সমস্ত জীবনযাত্রার পালন করার সঙ্গে সঙ্গে হয়তো যদি কেউ ফলো করে কন্টিনিউ, বিকজ ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, সেই ক্ষেত্রে হয়তো ওষুধটা তার ওষুধের ডোজ মাত্রাটা তার বেশি না প্রয়োজন হতেও পারে সময়ের সাথে সাথে।
1: আচ্ছা, মানে আস্তে আস্তে কমতেও পারে এবং নর্মাল জায়গায় ফিরে আসতে পারে,
0: এবং অনেক ক্ষেত্রেই ফিরে আসে কোনো একটা হাইপারটেনসিভ রোগী বা উচ্চ রক্তচাপ রোগী যদি তার এই জীবনযাত্রা লাইক এক্সারসাইজ খাবার বা অন্যান্য যেগুলোতে প্রেশার বেড়ে যায় সেগুলো যদি নিয়মিত রেগুলারলি ফলো করে।
1: আর ধরুন কেউ যদি ওষুধ খেয়ে ভালো থাকে, তাহলে পরে এভাবে কি অনেকদিন ভালো থাকা সম্ভব যে আমি ওষুধ খেয়ে প্রেশারটা আমার নিজের নিয়ন্ত্রণের মধ্যে আছে?
0: হ্যাঁ, অবশ্যই এইটা কোনো একটা মানুষ তার যেহেতু হাইপার টেনশন যদি কারোর দীর্ঘ লং টার্ম বছরের পর বছর যদি কেউ তার এটা থাকে এবং সেক্ষেত্রে একটা ওষুধের মধ্যে যদি তার কন্ট্রোল বা নিয়ন্ত্রণে থাকে, তাহলে হাইপার টেনশন বা রক্তচাপ উচ্চ রক্তচাপ থেকে যে কমপ্লিকেশানগুলো অর্গ্যান কম ড্যামেজ বলি আমরা টার্গেট অর্গ্যান ড্যামেজ বলে থাকি, যেমন বললাম যে স্ট্রোক বোধ হেমারেজিক এবং ইসচেমিক স্ট্রোক, হঠাৎ করে প্যারালাইসিস বা পক্ষাঘাত হয়ে যাওয়া বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা বা কিডনি ড্যামেজ বা কিডনি খারাপ যেটাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলি, বা চোখের স্ট্রোক রেটিনাল স্ট্রোক চোখের মধ্যে হেমারেজ রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে থাকে।
1: আচ্ছা, আমি শেষ আমার তো সময় শেষ, আমি শেষ প্রশ্ন করছি, কোনো মানুষের যে রক্তচাপ বেশি সেটা সে নিজে কি করে বুঝবে মাপার আগে? কেউ তো প্রথমেই আর চেম্বারে যায় না, কি কি সিম্পটম দেখলে সে বুঝবে?
0: প্রশ্ন তার জন্য একটা হচ্ছে, যেহেতু অধিকাংশ মানুষের ক্ষেত্রেই প্রায় অর্ধেকেরও বেশি মানুষ যাদের মধ্যে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন রয়েছে তারা দে আর আনওয়্যার অ্যাবাউট দেয়ার প্রেজেন্স অফ দ্য ডিজিজ, সেই জন্য ডিফারেন্ট গাইডলাইন্স ইনক্লুডিং আমাদের ভারতবর্ষেও ইন্ডিয়ান রেজিস্ট গাইডলাইন্স আছে, ইন্ডিয়ান সোসাইটি অফ হাইপারটেনশন গাইডলাইন্স, অ্যান্ড ভারতবর্ষ

0: পৃথিবীর বিভিন্ন দেশেই হাইপারটেনশনের গাইডলাইনস রয়েছে, সেখানে প্রত্যেকটা অ্যাডাল্ট যাদের বয়স 18 ঊর্ধ্বে তারা যতবার আমাদের হেলথের সংস্পর্শে আসবে, বিভিন্ন হেলথ কেয়ার লেভেল, প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা জেলা মহকুমা হসপিটাল বা জেলা হাসপাতাল, যে কোনো স্বাস্থ্যকর্মী, সেটা সরকারি প্রতিষ্ঠান হতে পারে, বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসক বা কোনো স্বাস্থ্যকর্মী সংস্পর্শে আসলেই আমাদের ভারতবর্ষের যে ইন্ডিয়ান সোসাইটি অফ হাইপারটেনশন গাইডলাইন্স বা নির্দেশিকা রয়েছে, সেখানে তার ততবারই ব্লাড প্রেশারটা যেন পরিমাপ মেজারমেন্ট করা হয়।
1: এমনি সে তার শরীর দিয়ে কিছু বুঝবে না।
0: হাইপারটেনশন যে কোনো একটা মানুষ যদি ভোগে তার কিছু কিছু সিমটম বা লক্ষণ হতে পারে। মোস্ট কমন যেটা হয় সেটা হচ্ছে হেডেক বা মাথা ব্যথা, অনেক সময় মাথা ঘোরা, লাইক যাকে মানুষ তার নিজস্ব বিভিন্ন শব্দে বা ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজে আমাদের কাছে এসে বলে থাকে যে আমার মাথাটা ঘুরছে, হ্যাঁ ভাটিজেনাস একটা সিমটমস লাইক ডিজিনেস বা ঘিডিনেস, এই ধরনের সিমটম বা লক্ষণ যদি মানুষ বলে, বা হঠাৎ করে তার পারিবারিক যদি কোনো মা বাবার বা ভাই বোনদের মধ্যে উচ্চ রক্তচাপ রয়েছে বা মা বাবার একটা মারা যাওয়ার ইতিহাস রয়েছে ফ্যামিলিতে, যে তারা হার্টের অ্যাটাকজনিত কম বয়সে মারা গেছেন, বাবার ক্ষেত্রে 65 বছরের নিচে বা মায়ের ক্ষেত্রে 55 বছরের নিচে মা মারা গেছেন, বা মা বাবার কিডনির রোগ রয়েছে বা সুগারের রোগ রয়েছে, এই সমস্ত আদার যে রিস্ক ফ্যাক্টরগুলো, কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টরস, সেই সমস্ত ইতিহাস বা হিস্ট্রিগুলো খুবই ইম্পর্টেন্ট। আর সিমটম বলতে গেলে যেগুলো বললাম যে মাথা ব্যথাটা বা হেডেক খুব কমন সিমটম, মাথা ঘোরা, ভার্টিগো বা ডিজিনেস, এটাও একটা খুব কমন লক্ষণ হাইপারটেনশনের এই সময়। আর যদি হাইপারটেনশনটা অধিকাংশ ক্ষেত্রেই প্রাইমারি বা ইডিওপ্যাথিক বা আমরা এসেন্সিয়াল হাইপারটেনশন বলি, যেটা 100 জন হাইপারটেনশন যদি রুগী হয় তার মধ্যে 95% রুগীর হাইপারটেনশনের পিছনে কোনো অর্গানের বা কোনো অ্যানাটমিক ডিফেক্ট থাকে না, 5% কেসে অন্যান্য কোনো রোগ থেকে রক্তচাপটা হয়, যেমন ধরুন কোনো হরমোন ঘটিত রোগ, যেমন প্রাইমারি অ্যালডোস্টেরোনিজম, অ্যালডোস্টেরোন গ্ল্যান্ড থেকে যদি অ্যালডোস্টেরোন হরমোনটার, সেক্ষেত্রে অনেক সিমটম, বা কুশিং ডিজিজ, ফিওক্রোমোসাইটোমা, হাইপার প্যারাথাইরয়েডিজম বা ডায়াবেটিস মেলিটাসও আছে, সেক্ষেত্রেও আমাদের প্রেশার হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বা থাইরয়েডের রোগ, হাইপোথাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজম, এই সমস্ত লক্ষণগুলো থাকলেও প্রেশার সিমটম নিয়েও পেশেন্ট আসতে পারে।
1: আচ্ছা, মানে মোট কথা হচ্ছে আমি যদি জীবনযাপন করি ঠিক মতো, ঠিক আছে, আপনি যেরকম বললেন, তাহলে পরে প্রেশার হওয়ার সম্ভাবনা কম। যদি হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম ডাক্তারের পরামর্শ মতো চলা, ওষুধ খাওয়া, এবং নিজে নিজে হঠাৎ করে ওষুধ বন্ধ না করে দেওয়া।
0: অবশ্যই ওষুধ কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত কখনোই কোনো হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীর ওষুধ বন্ধ করা কখনোই ঠিক নয়। তারা সেক্ষেত্রে যে সমস্ত কমপ্লিকেশানগুলো আমি মেনশন করলাম, উল্লেখ করলাম, সেগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা যে কোনো মুহূর্তেই থাকে।
1: অনেক ধন্যবাদ আপনাকে আজকে এই মূল্যবান আলোচনার জন্য।
0: আপনাদেরকেও আমি আমার তরফ থেকে ধন্যবাদ আন্তরিক এবং জানাই, এবং এটা হাইপারটেনশন, আমি যেটা শেষ কথা বলবো যে আমাদের ভারতবর্ষে হাইপারটেনশন, ডায়াবেটিস মেলিটাস এবং এর থেকে যে সমস্ত রোগগুলো হয়, যেমন ক্রনিক কিডনি ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এগুলো এখন ক্রমাগত বেড়ে চলেছে এবং আমাদের খুবই সচেতন হওয়া দরকার।
1: নমস্কার, আজকে আমরা সুস্থ থাকুন অনুষ্ঠানে খুব মূল্যবান একটা আলোচনা শুনলাম। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন জেলার বিশিষ্ট চিকিৎসক ডক্টর রামকৃষ্ণ ব্রহ্মচারী, সঙ্গে ছিলাম আমি সুমনা সেনগুপ্ত, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দেহ।

শুনলেন অনুষ্ঠান সুস্থ থাকুন, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন চলতি অধিবেশনের বাকি কিছু অনুষ্ঠান সম্পর্কে 6:35 কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ। ভক্তিগীতি এবং রজনীকান্তের গান শুনবেন 6:40 থেকে। চিঠিপত্র পাঠের আসর আজ সন্ধ্যায় 7:10। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:50 শুনবেন কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ। রাত 8:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ 8:05। 8:40 বাংলা আধুনিক গান। রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 10:00 অনুষ্ঠান যুব জগৎ। হিন্দি ছায়াছবির গান শুনবেন রাত 10:30। 10:58 পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি। রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনলেন চলতি অধিবেশনের বাকি কিছু অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী মুর্শিদাবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে।

এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার আবহাওয়া প্রধানত শুষ্ক ছিল। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হয়নি এবং তা ছিল স্বাভাবিকের চেয়ে কম, বৃষ্টিপাত হয়নি। পরবর্তী সাত দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রবিবারে জেলার দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা পরবর্তী সাত দিনে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, জেলার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী সাত দিনের আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়েছে, রবি, সোম এবং মঙ্গলবারে জেলার কোনো কোনো জায়গায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনিবারের জন্য আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কবার্তা নেই। চাষিভাইদের জন্য পূর্বাভাসে বলা হয়েছে, সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়েছে, রবি, সোম এবং মঙ্গলবারে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে কোনো কোনো জায়গায়। বুধ, বৃহস্পতি জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। একটু পরেই কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুস্মিতা সেন। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সমস্ত রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ রাজ্য সরকার দিয়েছে বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার বনগায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অশোকবাবু বলেন, উদ্বাস্তু মতুয়াদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না, তবে তার জন্য মতুয়াদের অবিলম্বে CAA-তে আবেদন করার পরামর্শ দেন তিনি। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের কালিয়ানিতে আজ কাঁটাতারবিহীন এলাকা পরিদর্শনে যান শ্রী কীর্তনিয়া। সীমান্তবর্তী অঞ্চলে কাঁটাতার দেওয়ার কাজের তদারকির জন্য সেখানে গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি।
1: দেশের সুরক্ষার স্বার্থে কোন কম্প্রোমাইজ নেই,
2: যারা বর্ডার এরিয়া আমজনতা আছেন যত দ্রুত সম্ভব কাঁটাতার দেওয়া হবে। আমাদের যারা ভারতবাসী ওখানে আছেন তাদের ব্যাপারটাও ভাবা হবে, হয়তো একটা গেট হবে, তারা দিনে একবার দুবার আসবেন, তাদের সুবিধার্থে ছেলেমেয়ে স্কুলে যাতায়াতের সুবিধার্থে।
0: রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। মুখ্যসচিবের দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ত দপ্তরের অধীনে থাকা এই সড়কগুলির হস্তান্তরে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত এগোবে বলে মনে করছে প্রশাসন। রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন সংস্থা এই পথগুলির দেখভাল করবে। যে সাতটি রাস্তা হস্তান্তর করা হয়েছে তার মধ্যে অন্যতম হল NH-312, যা জঙ্গিপুর, ওমরপুর, কৃষ্ণনগর ও বনগাঁ হয়ে ঘোজাডাঙ্গা সীমান্ত পর্যন্ত প্রায় 330 কিলোমিটার বিস্তৃত। এছাড়া বিহার সীমান্ত থেকে গাজল পর্যন্ত NH-31 এবং ফারাক্কা পর্যন্ত NH-33-এর দায়িত্ব পাচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। অন্যদিকে উত্তরবঙ্গে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তার দায়িত্ব দেওয়া হয়েছে NHIDCL-কে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা 3 নম্বর ব্লকের করসা 2 নম্বর অঞ্চলের ছোট তারা মধ্যবুথ তৃণমূল কংগ্রেস কার্যালয়ের ভেতর থেকে অসংখ্য জব কার্ড এবং ভোটার কার্ড পাওয়া গেছে। দীর্ঘদিন বন্ধ থাকা এই কার্যালয় আজ সকালে খোলা হলে স্থানীয় বিজেপি কর্মীরা ভিতর থেকে প্রচুর জব কার্ডের বই, বিভিন্ন জমির দলিল এবং প্রচুর ভোটার কার্ড উদ্ধার করে। ঘটনাস্থলে গড়বেতা থানার পুলিশ পৌঁছয়, পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। কোচবিহারের দিনহাটা পৌরসভার বিল্ডিং প্ল্যান দুর্নীতি মামলায় পুলিশ পৌরসভার বিল্ডিং বিভাগের কর্মী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে। 2024 সালে দিনহাটা পৌরসভার বিরুদ্ধে বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান পাশ করানোর অভিযোগ ওঠায় কয়েকজন পুর কর্মচারী গ্রেপ্তার হয়। পরে তারা অবশ্য জামিনে ছাড়া পায়। সম্প্রতি পুলিশ মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করে ও তৎকালীন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরীর বাড়িতে তল্লাশি চালায়। মৌমিতা ভট্টাচার্যকে আজ দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হলে 3 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। উত্তর চব্বিশ পরগনার বিধাননগর পুর নিগমের 36 নম্বর ওয়ার্ডের বাসন্তী কলোনিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ 100টিরও বেশি আধার কার্ড ও জমির দলিল উদ্ধার করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি জমির অবৈধ কেনাবেচা সংক্রান্ত নথিও উদ্ধার হয়েছে ওই পার্টি অফিস থেকে। এই পরিস্থিতিতে গত 4 মে স্থানীয় বাসিন্দারা পার্টি অফিসে তালা লাগিয়ে দেন। পার্টি অফিসের তালা খোলা হলে সেখান থেকেই বিপুল সংখ্যক আধার কার্ড উদ্ধার হয়। পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ বিভিন্ন অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগে যোধশ্রীরাম পঞ্চায়েতের সদস্য তপন মালিক ও তৃণমূল কংগ্রেস কর্মী রফিকুল ইসলাম ওরফে মিন্টুকে গ্রেপ্তার করেছে। তাদের আজ বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। নদিয়ার কৃষ্ণনগর 1 নম্বর ব্লক কৃষি কর্মাধ্যক্ষ সরজিৎ বিশ্বাসকে তোলাবাজির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। দিকনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ওই তৃণমূল কংগ্রেস নেতাকে আজ কৃষ্ণনগর আদালত 5 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। প্রবল কালবৈশাখীর পর দক্ষিণ দিনাজপুর জেলায় বিস্তীর্ণ অঞ্চলে তাদের বিদ্যুৎ পরিকাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি জানিয়েছে। জেলার বিভিন্ন এলাকায় আজ খুব ভোরে প্রবল কালবৈশাখী ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টির হওয়ার দরুন এই পরিস্থিতি। তপন ব্লক এবং সংলগ্ন বালুরঘাট ও গঙ্গারামপুর ব্লকে ক্ষয়ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি। WBSCDCL যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চালাচ্ছে। বিদ্যুৎ সংযোগ দ্রুত পুনঃস্থাপনের লক্ষ্যে অতিরিক্ত কর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম কাজে লাগানো হচ্ছে বলে সংস্থার সূত্রে জানানো হয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের আধিক্যের কারণে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় গরমের অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে। তবে সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে দমকা হাওয়া থাকবে 40-50 কিলোমিটার গতিবেগে। উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলি বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও পশ্চিম বর্ধমানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা ও তার আশপাশে সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যাবে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপরের খবর শুনবেন সন্ধে 7:35।
3: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে প্রথমে ভক্তিগীতি, পরে রজনীকান্তের গান। ভক্তিগীতির আসরে আজকের প্রথম গানটি গেয়েছেন জয়া চক্রবর্তী।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিগীতি এবং রজনীকান্তের গান। এবারের গানটি গেয়েছেন অর্ঘ্য সেন।

0: এই গানটির সঙ্গে সঙ্গে শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে প্রথমে ভক্তিগীতি, পরে রজনীকান্তের গান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। শ্রোতা বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে যাব, তবে তার আগে বিজ্ঞাপন।
1: সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প
2: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায়, তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছে। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।
3: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেন ইনসরণী, কলকাতা 13।
4: দশ লাখের লটারি জিতেছি আমি, ওয়াও,
5: পূর্ণ ভাবে
6: জাল অফিস থেকে সাবধান।
7: RBI এ কথা বলে,
8: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আজ সন্ধ্যায়। মে মাসের আজ সন্ধ্যার বিষয় আপনারা নিশ্চয়ই জেনেছেন, চিঠিও লিখছেন, তবে নতুন কিছু বন্ধু পাওয়ার আশায় চলুন আরও একবার শুনে নিই মে মাসের বাকি দিনগুলোতে লিখবেন কোন বিষয়ে। বৈশাখের পয়লাই নতুন ক্যালেন্ডার অথবা নতুন বছরের পঞ্জিকাটি হাতে পাওয়া মাত্রই পাতা উল্টে খুঁজতে থাকি, এই 25শে বৈশাখ এবার বাংলা ইংরেজি একই দিনে হয়েছে তো, দেখো তো কোন বার পড়েছে। আসলে নানা জায়গায় নানা অনুষ্ঠান, কারণ তিনি যে আমাদের প্রাণের ঠাকুর, রবি ঠাকুর, দুঃখ সুখের টানা পড়েন, মৃত্যু নিয়ে ভয়, সকল করি জয় যদি তুমি এসে আঁধারে হাতটি ধরো, তাই তো বলি প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা। 150 শব্দে প্রাণের ঠাকুর এর কথা লিখুন, লিখুন আপনার অনুভব আর পাঠান আমাদের দপ্তরে। চিঠি লিখুন এই ঠিকানায়, আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, সূচক 742101। এছাড়া আমাদের ইমেলেও লিখতে পারেন, ইমেল আইডি akashvanimurshidabad@gmail.com। তো বন্ধুরা, মে মাসের বাকি দিনগুলোতে লিখুন প্রাণের ঠাকুর এই বিষয়ে। এ বিষয়ে আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন পাপিয়া পাটোয়ারি, 52A ক্রাইপার রোড, কোন্নগর, হুগলি থেকে। চলুন দেখি হুগলির বন্ধু কি লিখছেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে উজ্জ্বলতম নক্ষত্র হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর সাহিত্য, সঙ্গীত, চিন্তাধারা ও মানবতাবাদী আদর্শ বাঙালির জীবনের প্রতিটি স্তরে গভীর প্রভাব বিস্তার করেছে। তাই কবির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মনে হয়, প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা। রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, সুরকার, নাট্যকার, শিক্ষাবিদ ও দার্শনিক। তাঁর কবিতা মানুষের হৃদয়ে প্রেম, প্রকৃতি প্রেম ও মানবতার বাণী পৌঁছে দেয়। তাঁর গান আজও বাঙালির সুখ দুঃখের সঙ্গী, শিক্ষাক্ষেত্রেও তাঁর অবদান অপরিসীম। তাঁর মতে, শিক্ষা শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রকৃতি ও জীবনের সঙ্গে মিলেমিশে শেখাই প্রকৃত শিক্ষা। তাঁর প্রতিষ্ঠিত বিশ্বভারতীতে তিনি বিশ্ব মানবতার শিক্ষা দিতে চেয়েছিলেন। তিনি এমনই এক মহামানব যাঁকে কোনো একটি স্থানে সীমাবদ্ধ রাখা যায় না। তাই কবির প্রতি প্রণাম জানিয়ে বলা যায়, প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা। রবীন্দ্রনাথের সাহিত্য আজও মানুষের মনে নতুন চিন্তার জন্ম দেয়। তাঁর রচনা আমাদের মানবপ্রেম, দেশপ্রেম ও সত্যের পথে চলতে শেখায়। তাঁর গান আমাদের দুঃখে সান্ত্বনা দেয়, আনন্দে জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী দান করে। তাই তার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মনে হয় তিনি সর্বত্র বিরাজমান। বাংলা ভাষা, সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতির প্রতিটি কোণেই তাঁর পদচিহ্ন অমলিন হয়ে আছে। তাই কবির প্রতি বিনম্র শ্রদ্ধায় প্রণাম জানিয়ে বলি, প্রণাম আমার রাখব কোথায়, সবখানেই তাঁর চরণ পাতা। বিনম্র নিবেদনে পাপিয়া পাটোয়ারি লিখেছেন 52A ক্রাইপার রোড, কোন্নগর, হুগলি থেকে। ধন্যবাদ বন্ধু আপনাকে, ভবিষ্যতেও চিঠি প্রত্যাশা করছি আপনার কাছ থেকে। বন্ধুরা, পরবর্তী চিঠিতে যাব, তবে তার আগে চলুন শোনা যাক একখানি রবীন্দ্রসঙ্গীত।

পরের চিঠিতে যাওয়ার আগে চলুন শুনে নিই আরও একবার মে মাসের বাকি দিনগুলোতে লিখবেন কোন বিষয়ে। বৈশাখের পয়লাই নতুন ক্যালেন্ডার অথবা নতুন বছরের পঞ্জিকাটি হাতে পাওয়া মাত্রই পাতা উল্টে খুঁজতে থাকি এই পঁচিশে বৈশাখ এবার বাংলা ইংরেজি একই দিনে হয়েছে তো, দেখো তো কোন বার পড়েছে। আসলে নানা জায়গায় নানা অনুষ্ঠান, কারণ তিনি যে আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর, দুঃখ সুখের টানা পড়েন মৃত্যু নিয়ে ভয়, সকল করি জয় যদি তুমি এসে আঁধারে হাতটি ধরো, তাই তো বলি প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা। মাত্র 150 শব্দে প্রাণের ঠাকুর, এর কথা লিখুন, লিখুন আপনার অনুভব, পাঠান আমাদের দপ্তরে। ঠিকানা আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ বহরমপুর মুর্শিদাবাদ সূচক 742101। এছাড়া আমাদের ইমেলেও লিখতে পারেন, ইমেল আইডি akshvanimurshidabad@gmail.com। তো বন্ধুরা, প্রাণের ঠাকুর এই নিয়ে

লিখুন আমাদের দপ্তরে। বিষয় তো জানলাম, এবার চলে যাব চিঠিতে। আজকের দ্বিতীয় তথা শেষ চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, পুটুরিয়া গোলাবাড়ি বাজার উত্তর চব্বিশ পরগনা থেকে। চলুন দেখি আমাদের উত্তর চব্বিশ পরগনার বন্ধু কি লিখছেন। বাংলা, ভারত তথা বিশ্বের এমন কোনো জায়গা নেই যেখানে রবীন্দ্রনাথের উপস্থিতি লক্ষ্য করা যায় না। রবীন্দ্র যুগে কালিদাস রায়, যতীন্দ্রমোহন বাগচি, কুমুদরঞ্জন মল্লিকের মতো স্বনামধন্য অনেক কবি তাকে অনুসরণ করে কাব্য রচনা করেছিলেন। অবশ্য বিশ ত্রিশ এর দশকে কল্লোল, কালী কলম ও শনিবারের চিঠি পত্রপত্রিকায় রবীন্দ্র ভাবধারার বিরোধী একদল উত্তর আধুনিক কবির কাব্য পদচারণা লক্ষিত হয়। এদের অন্যতম কাজী নজরুল ইসলাম রোমান্টিক রবীন্দ্র ভাবধারামুক্ত বিদ্রোহ, শোষণ বঞ্চনার বিরুদ্ধে, জীবনানন্দ দাস নির্জনতা, অবচেতন মানব মনের গহীনে বিচরণ করেছেন। দ্বিজেন্দ্রলাল রায়, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, প্রেমেন্দ্র মিত্র, এইসব কবিরা রবীন্দ্র ভাবধারার আদর্শিক অনুসারী না হলেও সবসময় সর্বময় উপস্থিতির কারণে তাঁর প্রতি অসীম শ্রদ্ধাশীল ছিলেন। শেষাবধি সুধীন্দ্রনাথের মতো কবি তাঁর চরণতলে নিজেকে সমর্পণ করে লিখেছেন, এই দারুণ দুর্দিনে তোমাকে স্মরণ করি হে কবি, হে প্রিয়তম, কোনোখানে রাখব চরণ, সবখানে তোমার আসন যে পাতা। সত্যি তাই, সবখানে তিনি বিরাজিত। বাংলা সাহিত্য তাকে ছাড়া ভাবা অকল্পনাতীত। বাংলা সাহিত্য তাকে ছাড়া ভাবা কল্পনাতীত। এ বলেই চিঠি শেষ করেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, লিখেছেন পুটুরিয়া গোলাবাড়ি বাজার উত্তর চব্বিশ পরগনা থেকে। ধন্যবাদ বন্ধু, চিঠি লিখতে থাকুন, এই প্রত্যাশা আপনার কাছ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, এবারে চলে যাব আরও একটি রবীন্দ্রসঙ্গীতে।

0: বন্ধুরা, আজকে তো আর সময় নেই, যেতে হবে। তবে যেতে যেতে আরও একবার স্মরণ করিয়ে দিই আপনাদের মে মাসের রাজসন্ধ্যার বিষয় সম্পর্কে। মে মাসের রাজসন্ধ্যার বিষয় প্রাণের ঠাকুর। 150 শব্দের মধ্যে এ বিষয়ে লিখুন, লিখুন আপনার অনুভব আর পাঠান আমাদের দপ্তরে। আমাদের দপ্তরের ঠিকানা আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, সূচক 742101। ইমেলেও লিখতে পারেন, ইমেল আইডি akashvanmurshidabad@gmail.com। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে চিঠি লিখবেন। এই বলেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আপনাদেরই বন্ধু আমি কাউসার জামান। নমস্কার, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।
1: শুরু করছি অনুষ্ঠান ভকত আই কেয়ার। নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার। ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250। নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন, বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
2: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরও একটি সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কী কী, এর চিকিৎসা কী আছে।
3: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ, এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসেছে। 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস, আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120 বাই 80 আপনার প্রেশার আছে, যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200/100 প্রেশার আছে। প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না, যখন রুগীর একদম অনেক অ্যাডভান্স স্টেজের গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না, মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না। এটা আমরা বলবো না, 40 বছরের পর এমনি আপনাদের চান্স হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে তারা নিজেই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ কী করে বুঝবে, গ্লুকোমা হয়েছে হচ্ছে কি দেখা, সেটা মানুষ বুঝবে কী করে, সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে। যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ি থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে দেবে, এরকম ব্যাপার। কারো বাড়ি বাবা গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসমায়োপিক গ্লাস, মানে 40 বছরের পরে যে চশমাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসমায়োপিক গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রামধনুর রং দেখছে, বা চোখে মাঝে মাঝেই একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমা দুটো ভাগ আছে, একটা কনিক সিগমেন্ট গ্লুকোমা, ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যাড়াঙ্গা গ্লক এখন ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেনিস হোক যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো দাঁতের ডাক্তার কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো। সেই যে গ্লকোমায় ব্যথা হচ্ছে না লোক আমাদের কাছে আসছে না, কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুন, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে পড়বো। মেশিন আছে যে গ্লকোমা সামান্য হয়েছে এখন হয়তো তার 10 বছর বাদে গ্লকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লকোমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লকোমা নেই আপনি মারি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লকোমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হাতে একবার ফলো আপ করবো, 6 মাস 9 মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লকোমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
4: আপনারা শুনলেন ভকত আই কেয়ার নিবেদনে, ভকত আই কেয়ার অ্যান্ড ফেকুল সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, বোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রদীপ মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। নেদারল্যান্ডসে দুদিনের সফরে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশে সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে। এদিকে ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার তীব্র নিন্দা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন ও ইনকিউবেশনের কেন্দ্রের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারত এখন একদিনে 256.4 গিগাওয়াট বিদ্যুৎ চাহিদা মেটাতে সফল হয়েছে। আইপিএল ক্রিকেটে আজকের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসকে 23 রানে হারিয়ে দিয়েছে। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় নেদারল্যান্ডস থেকে সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর বিমান সুইডেনের আকাশসীমায় প্রবেশ করলে সুইডিশ গ্রিপেন যুদ্ধ জেট বিমানগুলি পাহারা দিয়ে নিয়ে আসে। গোথেনবার্গ বিমানবন্দরে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ কিস্ট্রেসন শ্রী মোদীকে আন্তরিক অভিনন্দন জানান। দুদিনের সুইডেন সফরে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। উভয়পক্ষ বাণিজ্যিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্কের নতুন নতুন পন্থা পদ্ধতি খুঁজে দেখবেন বলে মনে করা হচ্ছে। উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে যৌথভাবে ভাষণ দেবেন। এই ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি ইউরোপের এক অগ্রণী বাণিজ্য ফোরাম। এর আগে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের হেগ থেকে সুইডেনের অভিমুখে রওনা হন। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন শ্রী মোদীকে বিমানবন্দরে এসে বিদায় সম্ভাষণ জানান। নেদারল্যান্ডসে দুদিনের সফরে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভারত ও নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব স্তরে উন্নীত করতে সম্মত হয়েছে। এই আলোচনার সময় দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, জল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেন। অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বেশ কিছু চুক্তিও স্বাক্ষরিত হয়। পারস্পরিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে, গত এক দশকে ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি নেদারল্যান্ডসকে ভারতের অন্যতম প্রধান ইউরোপীয় অংশীদার হিসেবেও অভিহিত করেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়েতে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়াল মেলনের সঙ্গেও তিনি বৈঠক করবেন। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশে সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেয়া হবে না বলে ইরান ফের ঘোষণা করেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্নায়ুকেন্দ্র নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ইতিমধ্যেই তুলকালাম চলছে। ইরানের অন্যতম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, তেহরান এর আগে হরমুজ প্রণালী নিয়ে পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখতে তৎপর হয়নি। ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন সামরিক পণ্যের যাতায়াতের অনুমতিও তারা দিয়েছিল। এখন থেকে এই নীতির পরিবর্তন করা হবে। ইরানি সংসদে জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি গতকাল ঘোষণা করেন, হরমুজ প্রণালী দিয়ে পণ্য যাতায়াত নিয়ন্ত্রিত করতে তেহরান একটি পেশাদারী ব্যবস্থাপনা উদ্ভাবন করছে। এর সাহায্যে ইরানের সঙ্গে সহযোগী দেশগুলির বাণিজ্যিক পণ্যই একমাত্র হরমুজ দিয়ে যেতে পারবে এমন একটি ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এদিকে ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পরেই শ্রী হরিশ এই মন্তব্য করেন। সোমালিয়া থেকে যাত্রা করা এই জাহাজটিতে 14 জন নাবিককেই ওমানি কর্তৃপক্ষ উদ্ধার করেছে, তবে হামলাকারীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। চলতি বছরের শুরুর দিকে এই অঞ্চলে সংঘাত তীব্র আকার ধারণ করার পর থেকে ভারতের পতাকাবাহী অন্তত আরও 2টি জাহাজ হামলার শিকার হয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বলেছেন, রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP-র সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ডমিনিকার কালিনাগা সম্প্রদায়কে সহায়তা করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মার্গারিটা জানান, তিনি কালিনাগো অঞ্চল পরিদর্শন করেছেন, যা ডমিনিকার আদিবাসী কালিনাগো সম্প্রদায়ের আবাসস্থল। তিনি উল্লেখ করেন, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং দক্ষিণ দক্ষিণ সহযোগিতা প্রকল্পের ওপর ভিত্তি করে ভারত ডমিনিকার সঙ্গে তার মৈত্রী সম্পর্ককে আরও গভীর করে তুলেছে। রাশিয়া জানিয়েছে, গত 1 বছরের বেশি সময়ের মধ্যে মস্কো ও পার্শ্ববর্তী এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 3 জন প্রাণ হারিয়েছেন। মস্কোর কাছে খিমকি এলাকায় একটি ড্রোনের হামলায় এক মহিলা প্রাণ হারান। অন্যদিকে পোগোডেলিক গ্রামে একটি নির্মাণস্থলে ড্রোনের হামলায় 2 জনের মৃত্যু হয়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাতের অন্ধকারে চালানো এই হামলায় অন্তত 12 জন আহত।

0: শ্রীনগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনার এবং উদ্বোধন ও ইনকিউবেশন কেন্দ্রের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানের সূচনা করে শ্রী শাহ ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ী উদ্যোগীদের সৃষ্টিশীলতা প্রকাশ পায়। তিনি বলেন, এনআইডির মতন প্রতিষ্ঠান দেশের যুবদের সামনে উদ্ভাবন ও পেশার উন্নতি সাধন করতে সাহায্য করে চলেছে।
1: এনআইডি एक प्रकार से रचनात्मकता के आधार पर इनोवेशन और उद्यमिता, ये तीनों को जोड़ने वाला एक संस्थान। जब एनआईडी की स्थापना हुई हो तब मुझे लगता है कि इसके उद्देश्यों को बहुत अच्छे तरीके से सोचा हो।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলতি মাসের 25 তারিখে 2026 সালে পদ্ম সম্মান প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সমাজ মাধ্যমে এক পোস্টে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ভবনে শ্রীমতী মুর্মু পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। এবছর সরকার মোট 131 জনকে পদ্ম সম্মানে প্রদানের কথা ঘোষণা করে। কেন্দ্রীয় পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারত এখন একদিনে 256.4 গিগাওয়াট বিদ্যুতের চাহিদা সফলভাবে মেটাতে সক্ষম হয়েছে। একটি বেসরকারি ইংরাজি দৈনিকের সঙ্গে আলাপচারিতায় শ্রী যোশী জানান, বিদ্যুতের চাহিদার প্রায় 33% পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস থেকে মেটানো হয়েছে। তিনি বলেন, ভারতের বিদ্যুৎ পরিকাঠামো এখন আরও শক্তিশালী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে উঠেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যে রেল যোগাযোগ উন্নত করতে মুম্বাই থেকে বেঙ্গালুরুগামী একটি নতুন এক্সপ্রেস ট্রেনের যাত্রার ভার্চুয়াল সূচনা করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, এর ফলে দক্ষিণ ও উত্তর কর্ণাটকের মধ্যে যোগাযোগের দীর্ঘদিনের দাবি পূরণ হল। আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম দল হিসেবে এবার আইপিএল এর প্লে অফে পৌঁছেছে। ধরমশালায় আজ আইপিএল এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 23 রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। পাঞ্জাব টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠায়। বেঙ্গালুরু 20 ওভারে 4 উইকেটে 222 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব 20 ওভারের শেষে 8 উইকেটে 199 রান তুলতে সমর্থ হয়েছে। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। নেদারল্যান্ডসে 2 দিনের সফরে শ্রী মোদী সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। খবর এখনকার মতো শেষ হল। এরপরে স্থানীয় সংবাদ 7:50।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন আজকের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি। সবিনয় নিবেদন রাত 8টায়, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 8:30 নানা রঙের গান, 8:55 এ মাসের গান শুনবেন রবীন্দ্রসঙ্গীত সমবেত কণ্ঠে। 9টায় নাটক দেনা পাওনা, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ অগ্নিমিত্র, প্রযোজনা সমরেশ ঘোষ। 10টায় রবিবার্ষরীয় অখিল ভারতীয় কার্যক্রমে শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের নিবেদন। রাত 11টায় পুরাতনী গান দেবযানী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, 11:10 বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গান। শুনলেন পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা।

নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ মে মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় তোমার প্রিয় কবি। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণীর স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, edu.catian.akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম মে 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 18 মে 2026। আরো একবার মনে করিয়ে দিই, মে মাসে রামধনু কলমের বিষয় তোমার

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি স্থানীয় সংবাদ বিজ্ঞাপনের পরে।
1: বলে বলে ক্লান্ত হয়ে গেলাম।
2: কি হলো?
1: নতুন কিডব্যাক চাই।
2: তাহলে আগে ক্যাপ্টেনকে বলো, না শুনলে অগত্যা ম্যানেজারকে।
1: কারেক্ট।
2: ঠিক এভাবেই আগে অভিযোগ ব্যাংকে করো। 30 দিনের মধ্যে কোনো উত্তর বা সমাধান না পেলে সিএমএস পোর্টালে অভিযোগ করো, অর্থাৎ প্রথমে ব্যাংক তারপর সিএমএস পোর্টাল, নয়তো অভিযোগ বাতিল হবে।
3: যাওয়া যাক। দেখো এসে গেছে না কিডব্যাক।
4: আরবিআই
3: এ কথা বলে,
4: প্রথমে নিজের ব্যাংক তারপর আরবিআই ওম্বুডসম্যান।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে মন্ত্রিসভা আগামীকাল দ্বিতীয় বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী আজ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে সদ্য নিহত আত্মসহায়ক চন্দ্রনাথ রথের মায়ের সঙ্গে সাক্ষাৎ করে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেছেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। এরাজ্যে আগামী জুলাই মাস থেকে চালু হতে চলেছে জি রামজি প্রকল্প। তৃণমূল কংগ্রেসের 10 জন নেতা ও প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তায় কাটছাট করা হয়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া তৈরি হলেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আইএসএল ফুটবলে মোহনবাগান ও চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল আজ মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য সরকার আগামীকাল নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বসছে। এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আরজিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সচিবালয় সূত্রে জানা গেছে। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত জমিতে কাঁটাতার দেওয়া এবং আউটপোস্ট তৈরির জন্য বিএসএফকে 45 দিনের মধ্যে জমি দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা নিয়েও মুখ্যমন্ত্রী অন্য আরেকটি বৈঠক করবেন। উপস্থিত থাকবেন বর্তমান মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, প্রাক্তন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী সহ বিএসএফের অন্য আধিকারিকরা। এরপরে বিকেলে মুখ্যমন্ত্রীর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এবছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইসিএসই পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার কথা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ প্রাক্তন আত্মসহায়ক চন্দ্রনাথ রথের মায়ের সঙ্গে দেখা করেন। পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানা এলাকার কুলুপ গ্রামে আজ বিকেলে চন্দ্রনাথের বাড়িতে যান তিনি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর ফল বেরোনোর পর উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে আততায়ীদের হামলায় প্রাণ হারান শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। চন্দ্রনাথের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সমস্ত রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ রাজ্য সরকার দিয়েছে বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার বনগায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অশোকবাবু বলেন, উদ্বাস্তু মতুয়াদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না, তবে তার জন্য মতুয়াদের অবিলম্বে সিএএ তে আবেদন করার পরামর্শ দিয়েছেন তিনি। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের কালিয়ানিতে আজ কাঁটাতারবিহীন এলাকা পরিদর্শনে যান শ্রী কীর্তনিয়া। সীমান্তবর্তী অঞ্চলে কাঁটাতার দেওয়ার কাজের তদারকির জন্য সেখানে গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি।
1: দেশের সুরক্ষার স্বার্থে কোনো কম্প্রোমাইজ নেই। যারা বর্ডার এরিয়া আমজনতা আছেন, যত দ্রুত সম্ভব কাঁটাতার দেওয়া হবে। আমাদের যারা ভারতবাসী ওখানে আছেন তাদের ব্যাপারটাও ভাবা হবে, হয়তো একটা গেট হবে, তারা দিনে একবার দুবার আসবেন, তাদের সুবিধার্থে ছেলেমেয়ে স্কুলে যাতায়াতের সুবিধার্থে।
0: বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য ফলতা বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে রেকর্ড ভোটে জয়ী করার আবেদন জানিয়েছেন। সেখানে আজ এক জনসভায় তিনি বলেন, দক্ষিণ চব্বিশ পরগনায় একাধিক দলীয় কর্মীকে হত্যা করা হয়েছে, বিজেপির নেতাদের ওপর আক্রমণ চালানো হয়েছে, তাই মানুষ এই একদলীয় একাধিপত্যের জবাব দিয়েছে। ফলতার মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার তিনি আবেদন জানান। উত্তর চব্বিশ পরগনার বিধাননগর পুর নিগমের 36 নম্বর ওয়ার্ডের বাসন্তী কলোনিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ 100টিরও বেশি আধার কার্ড ও জমির দলিল উদ্ধার করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি জমির অবৈধ কেনাবেচা সংক্রান্ত নথিও উদ্ধার হয়েছে পার্টি অফিস থেকে। উদ্ধার হওয়া আধার কার্ডগুলি স্থানীয় লোকজনের বলে জানা গেছে। তাদের অভিযোগ, আধার কার্ড তৈরির সময় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের ঠিকানাতে কার্ডগুলি আসলেও পার্টি অফিস থেকে তা পাওয়া যেত না। এই পরিস্থিতিতে গত চৌঠা স্থানীয় বাসিন্দারা পার্টি অফিসে তালা লাগিয়ে দেন। আজ পার্টি অফিসে তালা খোলা হলে সেখান থেকেই বিপুল সংখ্যক আধার কার্ড উদ্ধার হয়। স্থানীয় বিজেপি নেত্রী শম্পা দেবনাথ বলেন, এলাকার লোকজনেরা আধার কার্ড পার্টি অফিসে আটকে রেখেছিল তৃণমূলেরা, তারা কার্ড দিতেন না, এভাবে এলাকায় ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা 3 নম্বর ব্লকের করসা 2 নম্বর অঞ্চলের ছোট তারা মধ্য বুথ তৃণমূল কংগ্রেস কার্যালয়ের ভিতর থেকে অসংখ্য জব কার্ড এবং ভোটার কার্ড পাওয়া গেছে। দীর্ঘদিন বন্ধ থাকা এই কার্যালয় আজ সকালে খোলা হলে স্থানীয় বিজেপি কর্মীরা ভেতর থেকে প্রচুর জব কার্ডের বই, বিভিন্ন জমির দলিল এবং প্রচুর ভোটার কার্ড উদ্ধার করে। ঘটনাস্থলে গড়বেতা থানার পুলিশ পৌঁছয়, পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব কলকাতার তপসিয়া এবং তিলজলা থানা এলাকায় একাধিক মারধর এবং অশান্তি ছড়ানোর মামলায় অভিযুক্ত মোহাম্মদ সাবির ওরফে লালবাবুকে পুলিশ অস্ত্র আইনে আবার গ্রেপ্তার করেছে। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। লালবাবুকে জিজ্ঞাসাবাদ করে এই অস্ত্র কারবারের সঙ্গে আর কে কে জড়িত তা পুলিশ খতিয়ে দেখছে। এদিকে বাঁশদ্রোণীতে অভিযান চালিয়ে পুলিশ সত্যব্রত বসু নামে এক ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও চারটি কার্তুজ উদ্ধার করেছে। নিরঞ্জন পল্লী থেকে এই আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর মণিপুরে বিজেপির বিজয় মিছিল থেকে ফেরার সময় তিনজন কর্মী সমর্থকের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালানো হয়। আহতদের সন্দেশখালীর খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় সন্দেশখালী থানার পুলিশ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। অষ্টাদশ রাজ্য বিধানসভার নবনির্বাচিত অধ্যক্ষ রথীন্দ্র বসু আজ কোচবিহারে গিয়ে পৌঁছলে বিজেপি সমর্থকরা উচ্ছ্বসিতভাবে তাকে সম্বর্ধনা জানান। স্পিকার হিসেবে নিরপেক্ষতার সঙ্গে কাজ করা এবং মানুষের প্রত্যাশা পূরণই তার কাজ হবে বলে শ্রী বসু জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জুলাই মাস থেকে চালু হতে চলেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা জিরামজি প্রকল্প। কেন্দ্রীয় সরকার এক নির্দেশিকায় জানিয়েছে কাজ শুরুর আগে নথিভুক্ত সব শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা সবিস্তার তথ্য যাচাই করতে হবে। রাজ্যের পঞ্চায়েত দপ্তর সেই মর্মে কাজ শুরু করতে জানিয়ে দিয়েছে আধিকারিকদের। একটি প্রতিবেদন,
2: আগের সরকারের আমলে দীর্ঘ রাজনৈতিক বিতর্কের অবসানে অবশেষে এরাজ্যে চালু হতে চলেছে 100 দিনের কাজ। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা জিরামজি চালু করেছে কেন্দ্রীয় সরকার, যেখানে 125 দিনের কাজ নিশ্চিত করতে বলা হয়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ ইতোমধ্যেই জানিয়েছেন, জব কার্ড আছে এমন প্রত্যেককেই ব্যাংক অ্যাকাউন্টের KYC কার্যকর করে ফেলার নির্দেশ এসেছে কেন্দ্র থেকে এবং সেই মর্মে আধিকারিকদের জানিয়েও দেওয়া হয়েছে। প্রকল্পের মূল লক্ষ্য স্থায়ী সম্পদ তৈরি করা। এখানে কেন্দ্রীয় সরকার দেবে 60% ও রাজ্য দেবে 40% বলে জানা গেছে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার নিরাপত্তায় কাটছাট করা হল প্রাক্তন ডিজি রাজীব কুমার, প্রাক্তন মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের। এরা ছাড়াও তৃণমূল কংগ্রেসের মোট 10 জন নেতা প্রাক্তন মন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা সরাল লালবাজার। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সীদের নিরাপত্তা কমানো হয়েছে। ডিরেক্টর অব সিকিউরিটিজ পীযূষ পাণ্ডে, আগে ছিলেন ভারপ্রাপ্ত ডিজিপি, তার নিরাপত্তাতেও কাটছাট করা হয়েছে বলে জানিয়েছে লালবাজার। রাজ্য সরকারের পশু নিধন সংক্রান্ত সাম্প্রতিক নির্দেশিকায় সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় বিভ্রান্তি ও অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। তিনি এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, এ রাজ্যে প্রত্যেক সম্প্রদায়ের মানুষের সামাজিক ও ধর্মীয় রীতিনীতি পালনের অধিকার ও মর্যাদা রক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ। এদিকে SUCI কমিউনিস্ট রাজ্য সরকারের পশু নিধন সংক্রান্ত বিধি নিষেধ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে। অন্যদিকে CPIM রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, রাজ্যে গোরক্ষার নামে জুলুমবাজি শুরু হয়েছে। প্রবল কালবৈশাখীর পর দক্ষিণ দিনাজপুর জেলায় বিস্তীর্ণ অঞ্চলে তাদের বিদ্যুৎ পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি জানিয়েছে। জেলার বিভিন্ন এলাকায় আজ খুব ভোরে প্রবল কালবৈশাখী ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি হওয়ার দরুন এই পরিস্থিতি। তপন ব্লক এবং সংলগ্ন বালুরঘাট ও গঙ্গারামপুর ব্লকে ক্ষয়ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি। WBSCDCL যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চালাচ্ছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের আধিক্যের কারণে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় গরমের অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে। তবে সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে দমকা হাওয়া থাকবে 40-50 কিলোমিটার গতিবেগে। উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জানানো হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও পশ্চিম বর্ধমানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা ও তার আশপাশে সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দমকা হাওয়া বয়ে যাবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় ISL এর ডার্বি ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোল শূন্য রয়েছে। এই মুহূর্তে দুটি দলই 11 ম্যাচে 22 পয়েন্ট সংগ্রহ করেছে। গোল পার্থক্যে এগিয়ে থাকায় ইস্টবেঙ্গল লীগ তালিকায় দ্বিতীয় ও মোহনবাগান তৃতীয় স্থানে রয়েছে। আজকের ম্যাচে যে দল জিতবে খেতাব জয়ের লক্ষ্যে তারা অনেকটা এগিয়ে যাবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে মন্ত্রিসভা আগামীকাল দ্বিতীয় বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী আজ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে সদ্য নিহত আত্মসহায়ক চন্দ্রনাথ রথের মায়ের সঙ্গে সাক্ষাৎ করে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেছেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। আইএসএল ফুটবলে মোহনবাগান ও চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল মুখোমুখি। স্থানীয় সংবাদ শেষ হল, এর পরের খবর শুনবেন 8:10।
3: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, উভরতি প্রৌদ্যোগিকী, স্টার্টআপ, মজবুত আপূর্তি শৃঙ্খলা, রক্ষা, অন্তরিক্ষ, জলবায়ু সংরক্ষণ কে প্রয়াস আর আপসি সম্পর্ক জেসে ক্ষেত্রো মে সহযোগ কে নয় অবসরো পর ভি চর্চা হোগি। দোনোঁ ইউরোপীয় আয়োগ কি অধ্যক্ষ উর্সুলা ফন ডের লেন কে সাথ ইউরোপীয় উদ্যোগ গোলমেজ সম্মেলন কো ভি সংযুক্ত রূপ সে সম্বোধিত করেঙ্গে। নেদারল্যান্ডস কি দো দিবসীয় যাত্রা কে দৌরান প্রধানমন্ত্রী মোদী নে নেদারল্যান্ডস কে প্রধানমন্ত্রী রোব ইয়েটেন কে সাথ দ্বিপক্ষীয় বার্তা কি। দোনোঁ দেশো নে রক্ষা, মহত্বপূর্ণ খনিজ আর অন্য প্রমুখ ক্ষেত্রো মে সহযোগ বড়ানে কে লিয়ে 17 সমঝোতো পর হস্তাক্ষর কিয়ে। দোনোঁ নেতাও নে পশ্চিম এশিয়া কি স্থিতি আর উসকে বৈশ্বিক ऊर्जा आपूर्ति तथा व्यापार नेटवर्क पर पड़ रहे प्रभाव को लेकर गहरी चिंता भी व्यक्त की। सोशल मीडिया पोस्ट में प्रधानमंत्री मोदी ने कहा कि उनकी नीदरलैंड्स यात्रा ने द्विपक्षीय संबंधों को नई गति दी है। प्रधानमंत्री मोदी ने विश्वास व्यक्त किया कि भारत और नीदरलैंड्स की मित्रता आने वाले समय में और मजबूत होगी। प्रधानमंत्री मोदी ने प्रधानमंत्री रोब येटेन के साथ प्रसिद्ध अपस्लाउटाइक बांध का भी दौरा किया। ये यात्रा गुजरात की महत्वाकांक्षी कल्पसर परियोजना के लिए भारत नीदरलैंड्स तकनीकी सहयोग की दिशा में महत्वपूर्ण कदम मानी जा रही है। इस परियोजना के तहत खंबात की खाड़ी पर 30 किलोमीटर लंबा बांध बनाकर विशाल मीठे पानी का जलाशय तैयार किया जाएगा। कांग्रेस नेता वी डी सतीशन के नेतृत्व में केरलम की नई सरकार कल तिरुवनंतपुरम में शपथ लेगी। कांग्रेस ने इस महीने की 14 तारीख को वी डी सतीशन को केरलम का अगला मुख्यमंत्री घोषित किया था। कांग्रेस के नेतृत्व वाले

0: মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। নিবেদনের মনোবিক্ষণ, রানীবাগান, বহরমপুর।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত অনুষ্ঠান মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। মনোবিক্ষণ রানীবাগান বহরমপুরে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক মানের স্নায়ু ও মানসিক চিকিৎসা কেন্দ্র। এখানে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞরা নিয়োজিত রয়েছেন প্রতিদিন মৃগী, নেশা, মানসিক অসুখ, স্নায়ুর অসুখ, যৌন রোগ ও বিভিন্ন অন্য রোগের চিকিৎসাতে। মনোবিক্ষণে এখন সব বিষয়ে ডাক্তারবাবুরাই প্রতিদিন বসছেন আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। মনোবিক্ষণ প্যাথোলজি এতদ অঞ্চলের এই জেলার মধ্যে একটি বৃহৎ প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি, যা এখন NABL স্বীকৃতই শুধু নয়, তা এইমস নিউ দিল্লি এবং CMC ভেলোর দ্বারাও মান্যতা প্রাপ্ত। এছাড়াও মনোবিক্ষণে প্রতিদিন সিটি স্ক্যান, USG, X-ray ইত্যাদি সমস্ত রকম পরীক্ষার সুব্যবস্থা রয়েছে। মনোবিক্ষণ সুস্থ মনের ঠিকানা অনুষ্ঠানে আমরা প্রতিদিন আলোচনা করি বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে জনমনে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে। আজকে সেরকমই একটি বিষয় নিয়ে আলোচনার জন্য উপস্থিত রয়েছি আমি, ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী, মনোবিক্ষণের স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ।
0: মনোবিক্ষণে আসতে ফোন করুন 7477799519। আবার বলছি 7477799519 এই নাম্বারে।
1: যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজকে আপনাদের কাছে এসেছি, সেই রোগটি নিয়ে ইদানিং হয়তো অনেকেই শুনছেন, অনেকেই হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন অনুষ্ঠানে শুনে থাকবেন, কিন্তু সেই অসুখটা নিয়ে এখনও হয়তো অনেকের মধ্যে সেরকম সম্যক ধারণা নেই। অসুখটার নাম বাইপোলার ডিসঅর্ডার। বাইপোলার অসুখ নিয়ে অনেক কথা হয়। বাইপোলার অসুখের বাংলা মানে যদি করা যায় তাহলে বলা যেতে পারে দ্বিমেরু অসুখ, বা দুটো মেরু যা আছে যে অসুখে। দুটো মেরু মানে একটা মেরুতে রোগীর খুব বেশি রকম এনার্জি বেড়ে যায়, উৎসাহ, উদ্দীপনা, বড় বড় কথা, বড় বড় ভাব, বড় বড় চিন্তা ভাবনা, প্ল্যান, খরচ করার প্রবণতা, পয়সা ওড়ানো, ডিম্যান্ড, এই সমস্ত কিছু খুব রকমভাবে বেড়ে যায়। আর অন্য মেরুতে ঠিক উল্টো উল্টো জিনিসগুলো হয়, অর্থাৎ ভীষণ রকমভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ে, ভীষণ কোনো কিছু ভালো লাগে না, কোনো রকম জিনিসে কোনো উৎসাহ উদ্দীপনা থাকে না, কথা বলতে ভাল লাগে না, খেতে ভাল লাগে না, ঘুম হয় না, শরীরে কোনো কিছু করবার এনার্জি থাকে না, এক কথায় সম্পূর্ণ রকমভাবে মানুষটি ভীষণ রকমভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন। সুতরাং এক কথায় বলতে গেলে বাইপোলার ডিসঅর্ডার বা দ্বিমেরু অসুখের এক মেরুতে অত্যধিক এনার্জি, এক মেরুতে ভীষণ কম এনার্জি, এই নিয়েই এই অসুখ। এই অদ্ভুত অসুখ আগে ধারণা করা হতো খুব কম মানুষের মধ্যেই হয়, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত জানা যাচ্ছে যে আসলে বাইপোলার রোগে প্রচুর প্রচুর মানুষ ভুগছেন, যারা সঠিক ডায়াগনোসিস হয়তো তাদের কোনোদিনও হয়ে উঠছে না। এই যে সঠিক ডায়াগনোসিস না হয়ে ওঠা, তার একটা বড় কারণ হচ্ছে বাইপোলার ডিসঅর্ডারে যারা ভোগেন, তার বিশেষ করে যারা উত্তেজিত দশায় ভোগেন, তারা অনেক সময় নিজেরা বুঝতে পারেন না যে তারা অসুস্থ। এই উত্তেজিত দশার আবার দুটো স্টেজ হয়, একটাকে ম্যানিয়া এবং একটাকে হাইপোম্যানিয়া বলে। ম্যানিয়া দশায় মানুষটি অত্যধিক বেশি উত্তেজিত, অত্যধিক বেশি রাগ, ভাঙ চুর, মারপিট, ছুটে যাওয়া বা পালিয়ে যাওয়া, আত্মহত্যা করতে চাওয়া, লাফিয়ে পড়া, এই সমস্ত পড়লেও হাইপোম্যানিক দশাটিতে সেই লেভেলের উত্তেজনা হয় না, বরঞ্চ উত্তেজনাটা অনেকটা কম এবং দেখতে শুনতে অনেকটা স্বাভাবিকের মতন হয়। সেইখানটাতেই এই হাইপোম্যানিক দশাটা ডায়াগনোসিস করা অনেক সময় প্রবলেম হয়ে পড়ে। হাইপোম্যানিক দশাতে যেটা হয়, একটি মানুষ হঠাৎ করে দেখা গেল তিনি খুব বড় বড় কথা বলতে থাকলেন, ও একটি মানুষ হয়তো খুব বেশি কথা বলতে লাগছেন, বড় বড় কথা বলতে লাগছেন, বড় বড় ভাব, বড় বড় প্ল্যান, অনেক বেশি খরচ খরচা করছেন, অনেক রিস্ক নিচ্ছেন, এই রকম হয়ে পড়েন। মানুষজনের সাথে ভীষণ সুন্দর, ভীষণ মানে হাসি খুশি, হঠাৎই যেন সেই মানুষটির মধ্যে একটা ভীষণ রকম মানে আনন্দ, উৎসাহ, উদ্দীপনার একটা বন্যা বয়ে যাচ্ছে, এরকম একটা একটা দৃশ্য পরিলক্ষিত হয়। এখন এরকম কোন মানুষ যিনি হঠাৎ খুব বেশি হাসি খুশি হয়ে গেছেন, খুব তার মধ্যে উত্তেজনা, উৎসাহ, উদ্দীপনা সমস্ত কিছু রয়েছে, যিনি খুব ভালো ভালো কথা বলছেন, বড় বড় কথা বলছেন, কোনো প্ল্যানের কথা বলছেন, অনেক আশা বা উদ্দীপনার কথা বলছেন, সেরকম মানুষের সাথে কথা বলতে আমাদের সাধারণত সবার ভালোই লাগে। সুতরাং এই রকম একটা মানুষ যে আদতে আসলে তিনি একটা অসুখের শিকার, এটা অনেক সময় আমাদের মাথায় সেভাবে আসে না। কিন্তু যে মানুষটা এরকম ছিলেন না কখনো, তিনি হঠাৎ করে যদি এরকম হয়ে যান, তখনই কিন্তু আমাদের মাথায় প্রথম সন্দেহ আসা উচিত যে মানুষটি বাইপোলার রোগের শিকার নন তো। মজার কথা, যারা বাইপোলার রোগে ভোগেন তাদের জীবনে এই রকম উৎসাহ উদ্দীপনার দশা খুব বেশি যে আসে তা নয়, বেশিরভাগ সময়টাতেই এদের উল্টো জিনিসটা হয়, অর্থাৎ খুব বেশি রকম অবসাদ, মন ভালো না লাগা, মন খারাপ লাগা, কোনো কিছু ভালো না লাগা, সবসময় ঘুমোনো, সবসময় দুর্বলতা, কিছু কোনো কিছুতেই উৎসাহ না পাওয়া, ইচ্ছা না করা, এই জিনিসটা খুব বেশি মাত্রায় দেখা যায়। মুশকিল হচ্ছে যে অনেক মানুষের মধ্যে এই যে বাইপোলার অসুখ এতটা ক্লিয়ার কাট দুটো দশা নিয়ে আসে না, বরঞ্চ তাদের মধ্যে অন্য অন্য সিমটম নিয়ে আসে, যেটা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না বা বুঝতে আমাদের কষ্ট হয়। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই বাইপোলার অসুখের প্রবণতা যদি প্রবণতা খুবই কমন, এবং বাচ্চাদের ক্ষেত্রে এই বাইপোলার ডিসঅর্ডার এরকম ক্লাসিক সিমটম নিয়ে খুব কমই আসে। বাচ্চাদের ক্ষেত্রে বরঞ্চ যেটা দেখা যায় যে তাদের মধ্যে পড়াশোনার অনীহা, সারাদিন ঘুমোনো, রাত্রিবেলা ঘুমোতে দেরি হচ্ছে, বা রাত্রিবেলা ঘুমোতে রাত্রি শুয়ে পড়লো, সকালবেলা উঠতে ভীষণ দেরি, উঠে ভীষণ লেথার্জি, সারাদিন ধরে সে মোবাইল ফোন দেখছে, ভীষণ রকমভাবে স্মার্টফোনের প্রতি নেশা, কোনো কিছু বললেও ভীষণ বিরক্ত হয়ে যাওয়া, খুব রাগ হয়ে যাওয়া, রেগে গিয়ে মার ভাঙচুর করা, রেগে গিয়ে হাত কাটা, দরজা বন্ধ করে নেওয়া, সুইসাইডের ধমকি দেওয়া, এই সমস্ত লক্ষণগুলো অনেক ক্ষেত্রেই কিন্তু বাচ্চাদের বাইপোলার ডিসঅর্ডার বা চাইল্ডহুড বাইপোলার ডিসঅর্ডারের লক্ষণ, যেটা আমরা অনেক সময় হয়তো ছোটোবেলার অবাধ্যতা, বকাটেপনা, দুষ্টুমি, মাদ্রামু, এই সমস্ত বলে আমরা সেটাকে হয়তো শুরুতে অবহেলা করতে পারি বা উপেক্ষা করতে পারি। অনেক ক্ষেত্রে আবার সত্যি সত্যি হয়তো খুব বাচ্চাটির মধ্যে দুরন্তপনা রয়েছে বা বাচ্চাটি একটু অবাধ্য হয়ে গিয়েছে শাসনের অভাবে, সেক্ষেত্রে এটাও মনে হতে পারে যে বাচ্চাটি মানসিক অসুস্থতার শিকার হয়ে পড়েছে, যেটা হয়তো সেক্ষেত্রে নয়। এক কথায় বলতে গেলে বাচ্চাদের ক্ষেত্রে বাইপোলার ডিসঅর্ডারের প্রাদুর্ভাবটা বেশি হলেও বাচ্চারা সেই যে সমস্যাটি সৃষ্টি করছে সেটা বাইপোলার ডিসঅর্ডারের জন্য না তার অবাধ্যতার জন্য, এই ডিফারেন্সিয়েশন করাটা খুব কঠিন হয়ে পড়ে অনেক অভিজ্ঞ ডাক্তারবাবুর ক্ষেত্রেও। মোদ্দা কথায়, বাইপোলার ডিসঅর্ডার অসুখটা কিন্তু খুব কমন অসুখ, এবং কতগুলো জিনিস বাইপোলার ডিসঅর্ডারে হয় সেটা হচ্ছে যে দেখা গেছে যে যত দিন যায় তত এই অসুখে ব্রেনের ড্যামেজ হতে থাকে ভেতরে ভেতরে, এবং বাইপোলার ডিসঅর্ডারে যারা ভোগেন 60 বছর বয়সের পরে গিয়ে তাদের মধ্যে স্ট্রোকের সম্ভাবনা খুব বেশি থাকে। বাইপোলার ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের মধ্যে মাথা ব্যথার সমস্যা খুব বেশি থাকে, প্রচুর মানুষজন বাইপোলার ডিসঅর্ডারের সাথে সাথে মাইগ্রেন অসুখে ভোগেন। সেই জন্য আমরা অনেক সময়ই পাই যে তিনি হয়তো নিউরোলজিস্টের কাছে চিকিৎসা করছেন দীর্ঘদিন মাথা ব্যথার জন্য, মাইগ্রেন বলে ডায়াগনোসিস হয়েছে, তিনি আমাদের কাছে যখন এসছেন তখন জিজ্ঞাসা করাতে জানা যাচ্ছে যে নিউরোলজিস্টের ওষুধপত্র খেয়ে মাইগ্রেনটা খুব মানে কিছুটা কম হলেও পুরোপুরি সারেনি। পুরোপুরি কেন সারেনি, দেখা যাচ্ছে সেই মানুষটির মধ্যে অনেক লক্ষণ রয়েছে যেটা মাইগ্রেন দিয়ে এক্সপ্লেন করা সম্ভব নয়, বরঞ্চ তার মধ্যে কিছু কিছু লক্ষণ রয়েছে বা অনেক লক্ষণ রয়েছে যেগুলো এই বাইপোলার ডিসঅর্ডারের লক্ষণ। যেমন কথায় কথায় তিনি হয়তো প্রচণ্ড রেগে যান, খুব বেশি উত্তেজিত হয়ে যান, খুব বেশি সেন্টিমেন্টাল, খুব বেশি কথায় দোষ ধরেন, খুব বেশি পুরনো কথা মনে করে রাখেন, খুব কথাতে তার খুব টেনশান হয়ে যায়, এবং টেনশান হলে হয়তো অনেক সময় তিনি অজ্ঞান হয়ে যান, অজ্ঞান হলে হয়তো দীর্ঘক্ষণ তিনি দাঁত মুখ খিচিয়ে পড়ে থাকেন, দাঁতে দাঁত লেগে যায়। এই জিনিসগুলো মহিলাদের মধ্যে খুব বেশি মাত্রায় পাওয়া গেল, পুরুষদের মধ্যেও যে একেবারে পাওয়া যায় না বিশেষ করে অল্প বয়সে তা কিন্তু নয়। মোদ্দা কথায়, বাইপোলার ডিসঅর্ডার, মাইগ্রেন, এইরকম দাঁতে দাঁত লেগে যাওয়া যেগুলোকে আগে হিস্টেরিয়া বলা হতো, সেই হিস্টেরিয়া, এই সমস্ত অসুখগুলো একটার একটার সাথে অনেক সময় মিলেমিশে একটা জগা খিচুড়ি পাকিয়ে থাকে, এবং তার ফলে সেটা সঠিক চিকিৎসা করাটা খুব সমস্যা হয়ে যায়। বাইপোলার ডিসঅর্ডারের সাথে মাথা ব্যথার সম্পর্ক, বাইপোলার ডিসঅর্ডারের সাথে হিস্টেরিয়ার সম্পর্ক, বাইপোলার ডিসঅর্ডারের সাথে ঘুমের সমস্যার সম্পর্ক, বাইপোলার ডিসঅর্ডারের সঙ্গে নেশার সম্পর্ক খুব ঘনিষ্ঠ, একেবারে ছোটো ছোটো মাসুত ভাইয়ের মতন। সেই জন্য প্রচুর মানুষ আমরা পাই যারা অ্যাকচুয়ালি বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন, কিন্তু তারা হয়তো সঠিকভাবে ব্রেনের ডাক্তারবাবুর কাছে না গিয়ে তারা হয়তো অন্য অন্য বিষয়ের বিভিন্ন ডাক্তারবাবুর কাছে গিয়ে চিকিৎসা করছেন দীর্ঘদিন ধরে, এবং তার ফলে আংশিক সুস্থ হচ্ছেন, পুরোপুরি সুস্থতা হয়তো পাচ্ছেন না। এটাও বলা ভালো যে বাইপোলার ডিসঅর্ডার একটা ক্রনিক রোগ, এবং ক্রনিক রোগ হিসাবে এর চিকিৎসা সারা জীবন ধরেই চলে। ওষুধপত্র শুরু করলে আর থামানো যায় না, ব্যাপারটা একদমই তা নয়। বরঞ্চ বাইপোলার ডিসঅর্ডার ব্রেনের যে সমস্যার জন্য হয় সেই সমস্যাটা কিওর সম্ভব নয়। ওষুধ খেয়ে সেটাকে কন্ট্রোলে রাখা যেতে পারে মাত্র, সেই জন্যই ওষুধটা কন্টিনিউয়াসলি তাকে খেয়ে যেতে হয় আপাতত সুস্থ থাকলেও। কারণ সুস্থতা থাকা সত্ত্বেও যদি কেউ ওষুধ না খান তাহলে যে কোনো মুহূর্তে বাইপোলার ডিসঅর্ডারের রিল্যাপস হতে পারে, এবং সাধারণত দেখা যায় যে রিল্যাপস হলে পরে অসুখের তীব্রতা, শুরুতে অসুখের তীব্রতা যা ছিল তার থেকে অনেক বেশিই হয়। বাইপোলার ডিসঅর্ডার একটা লাইফলং অসুখ। বিদেশে এই অসুখ নিয়ে প্রচুর গবেষণা চলছে, এবং গবেষণায় এটা জানা যাচ্ছে যে প্রচুর মানুষ বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত, কিন্তু আমরা এখনও ভালো বুঝি না, এই অসুখ সম্বন্ধে অনেক কিছুই অজানা। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, বাইপোলার ডিসঅর্ডারে ভীষণ মন খারাপ হয়ে যায়, ভীষণ অবসাদগ্রস্ত হয়ে যান মানুষ, সুইসাইড বা আত্মহত্যার সম্ভাবনা ভীষণ রকমভাবে বেড়ে যায়। দেখা গেছে যে ম্যাক্সিমাম মানুষ যারা আত্মহত্যা করে মারা যান তাদের মধ্যে একটা বিরাট সংখ্যক মানুষ এই বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত রোগী। এবং এটাও দেখা যায় যে বাইপোলার ডিসঅর্ডারে যে যারা ভোগেন তাদের মধ্যে একটা কোনো কিছু ভালো লাগে না, মাথা কাজ করে না, মনে থাকে না, ইচ্ছা করে না, এই জিনিসগুলো এত বেশি মাত্রায় আসতে থাকে যে পরের দিকে তাদের অনেকেই হয়তো ব্রেনের দিক থেকে অনেকটাই পঙ্গু হয়ে যান, অনেকে ডেমেনশিয়াতে ভোগেন। এক কথায় একটা ক্রনিক অসুখ যেটার সত্যি কথা বলতে খুব ভালোভাবে যদি প্রথম থেকে ট্রিটমেন্ট করে কন্ট্রোলে না রাখা যায় তার থেকে নানান রকম হ্যান্ডিক্যাপ পরের দিকে আসতে পারে। সুতরাং আপনাদের মধ্যে কারোর যদি এই সমস্যাগুলো থাকে, অর্থাৎ কথায় কথায় রেগে যান, কথায় কথায় উত্তেজিত হয়ে যান, খুব বেশি কথা বলেন, খুব বেশি প্ল্যান করেন, খুব বেশি পয়সা ওড়ান, খুব বেশি পয়সা খরচা করছেন, প্রচুর নেশা করছেন, ভীষণ স্মার্টফোনে অ্যাডিক্টেড, ভীষণ বেশি মানে বাজে কথা বলেন, বড় কথা বলেন, বা উল্টো অর্থাৎ একদমই কোনো কিছু ভাল লাগে না, কোনো কিছু ইচ্ছে করে না, কাজে ইচ্ছা করে না, মন ভাল লাগে না, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, শরীরে জোর পান না, প্রচণ্ড মাথা ব্যথায় ভোগেন, ঘুমের সমস্যায় ভোগেন, অথচ ভালো চিকিৎসা করেও সেরকম সুরাহা হচ্ছে না, তাহলে ইমিডিয়েটলি তাকে মনোবীক্ষণে নিয়ে আসুন। কারণ মনোবীক্ষণে আমরা প্রচুর এরকম বাইপোলার রোগ দীর্ঘদিন ধরে চিকিৎসা করতে করতে বলতে পারেন আমাদের মনোবীক্ষণে বাইপোলার ডিসঅর্ডার সম্বন্ধে একটা বিরাট অভিজ্ঞতার একটা সোনার খনি আমরা সংগ্রহ করতে পেরেছি। প্রচুর মানুষ আমাদের কাছে আসেন এবং তারা সুস্থ হয়ে ফিরে যান। আমাদের খুব খারাপ লাগে যখন আমরা দেখি যে বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন অথচ দীর্ঘদিন ধরে তার সঠিক চিকিৎসা হয়নি। অনেক সময় হয়তো যিনি দেখছেন তিনি সেভাবে বুঝতে পারেননি, তাই চিকিৎসা সঠিক শুরু হতে অনেকটাই হয়তো দেরি হয়ে গেছে। তাই দেরি না করে এই অসুখে যারা যারা ভুগছেন, যদি আপনার মনে হয় যে এরকম অসুখে আমার পরিচিত কেউ হয়তো ভুগতে পারেন, তাহলে পরে অ্যাটলিস্ট তার ইনিশিয়াল স্ক্রিনিংয়ের জন্য হলেও ইমিডিয়েটলি তাকে মনোবীক্ষণে নিয়ে আসুন। আমরা আছি প্রতিদিন আপনাদের জন্য, আপনাদের সঙ্গে, আপনাদের পাশে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। কিছুদিন আগেই পালিত হয়ে গেল বাইপোলার ডিসঅর্ডার দিবস। এই অসুখ যাতে আমাদের কাউকে আর শিকার না বানায়, বা বানালেও আমরা যাতে তার নাকপাশ থেকে মুক্ত হতে পারি, এই আশা রেখে আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সঙ্গে ছিলাম ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী, মনোবীক্ষণের স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ। নমস্কার, শুভরাত।
0: মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। আরও বিশদ জানতে ফোন করুন 7477799517। আবার বলছি 7477799517। মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। শুনুন প্রতি রবি এবং বৃহস্পতিবার ঠিক রাত 8টায়। শুনছিলেন মানসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। অনুষ্ঠানটি প্রযোজিত হল মনোবীক্ষণ রানীবাগান বহরমপুরের সৌজন্যে।
2: শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানে যাব, তবে তার আগে বিজ্ঞাপন।
3: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
4: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
5: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
3: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
4: তাহলে সঠিক নম্বর
3: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
4: দিদি তুমি বাঁচালে।
3: কাজ থেকে নয়,
4: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
5: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
2: বিজ্ঞাপনের পরে ফিরে আসছি অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।
6: পতাকার বন্ধু তোমারই জন্য নিবেদনে পতাকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ।
7: নমস্কার পতাকা বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি তৌফিক আবারও চলে এসেছি আপনাদের পছন্দের গান শোনাতে, আপনাদের সাথে অনেক অনেক আড্ডা দিতে। আজকের অনুষ্ঠানের প্রথম নিবেদন এই মায়াবী চাঁদের রাতে। গানটি শুনতে চেয়েছেন শ্রোতা বন্ধু রোহন ইসলামপুর থেকে।

0: এন্ডোস্কোপি এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেল লেন সরণি কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
1: আজকের অনুষ্ঠানের পরবর্তী নিবেদন চতুষ্কোণ সিনেমার গান বোবা টানেল। গানটি শুনতে চেয়েছে শ্রোতা বন্ধু সুরজিৎ বহরমপুর থেকে।

0: এন্ডোস্কোপি এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
1: আজকের অনুষ্ঠানের পরবর্তী নিবেদন নাম না জানা পাখি। গানটি শুনতে চেয়েছে রঘুনাথগঞ্জ থেকে শ্রোতা বন্ধু মেঘনা।

এন্ডোস্কোপি এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ।

0: সেবা, জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণী, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
1: আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন, গল্প হলেও সত্যি সিনেমার একটি খুব জনপ্রিয় গান, আমরা যখন তখন এই গানটা শুনতে পারি, যখন তখন গানটা শুনতে আমাদের ভীষণ ভালো লাগে, এই ভালো এই খারাপ। গানটি শুনতে চেয়েছে শ্রোতা বন্ধু অয়ন তারাপীঠ থেকে।

0: পতাকার বন্ধু তোমারই জন্য, পরিকল্পনা হাতেমুল ইসলাম,
1: সম্পাদনা শুভময় ব্যানার্জি।
2: শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান। প্রথম শিল্পী শ্যামল মিত্র।

0: আকাশবাণী কলকাতা
1: খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুইডেনের গোথেনবার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টাসন প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেছেন। সুইডেনে ভারতীয় বংশোদ্ভূতরা প্রধানমন্ত্রীকে বিপুল অভিনন্দন জানিয়েছে। দেশে মাত্র দুদিনের জ্বালানি সঞ্চয়ের যে খবর সমাজ মাধ্যমের একাংশে রটেছে কেন্দ্র ভুয়ো বলে জানিয়েছে। মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলায় এক ভারতীয় শ্রমিক সহ চারজনের মৃত্যু হয়েছে। ইরান ঘোষণা করেছে শত্রুদেশের সামরিক সরঞ্জাম হরমুজ প্রণালী দিয়ে আর যেতে দেওয়া হবে না। এদিকে ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আগামীকাল উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে ডার্বি ম্যাচ ড্র। আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 23 রানে পাঞ্জাব কিংকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় নেদারল্যান্ডস থেকে সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর বিমান সুইডেনের আকাশসীমায় প্রবেশ করলে সুইডিশ গ্রিপেন যুদ্ধ জেট বিমানগুলি পাহাড়ে দিয়ে নিয়ে আসে তাকে। গোথেনবার্গ বিমানবন্দরে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টাসন শ্রী মোদীকে আন্তরিক অভিনন্দন জানান। সুইডেনে ভারতীয় বংশোদ্ভূতরা প্রধানমন্ত্রীকে বিপুল সম্বর্ধনা জানিয়েছেন। শ্রী মোদী এখন সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেছেন। উভয়পক্ষ বাণিজ্যিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্কে নতুন নতুন পন্থা পদ্ধতি খুঁজে দেখবেন বলে মনে করা হচ্ছে। উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে যৌথভাবে ভাষণ দেবে। এই ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি ইউরোপের এক অগ্রণী বাণিজ্য ফোরাম। আকাশবাণী সংবাদদাতা প্রধানমন্ত্রীর সফর সঙ্গী সুশ্রু শর্মা কথা জানান।
2: তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর উদ্যোগে জাতীয় প্রযুক্তি দিবস উদযাপন করা হয়। দেশের বিজ্ঞানী, গবেষক, প্রযুক্তিবিদ এবং অন্যান্য যারা বিজ্ঞানের ক্ষেত্রে সরাসরি যুক্ত এবং তৎকালীন সময়ে সফল পারমাণবিক পরীক্ষা এই দিনটি উদযাপনে দেশকে উদ্বুদ্ধ করে। তাই মে মাসের 11 তারিখ জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয়। এই দিনটি আমাদেরকে শেখায় কীভাবে উদ্ভাবনী শক্তি জীবনের প্রয়োজনে রূপান্তরিত করা যায় এবং ভারতকে একটি উজ্জ্বল উন্নয়নশীল দেশ হিসাবে উদাহরণে আনা যায়। এই প্রযুক্তি দিবস তা লক্ষ্য এবং উদ্দেশ্যরূপে পালিত হয়। জাতীয় প্রযুক্তি দিবস পালনের লক্ষ্য হল একটি বৈজ্ঞানিক মানসিকতা গড়ে তোলা এবং তোমাদের মতন তরুণ প্রজন্মকে প্রযুক্তি প্রকৌশল

এবং গণিতে কেরিয়ার গড়তে অনুপ্রাণিত করা, এটি শিল্প এবং সরকারের মধ্যে সহযোগিতাকে উৎসাহিত করে, উদ্ভাবনী সমাধানের মাধ্যমে সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা করে, দেশের বিজ্ঞানী প্রকৌশলী এবং উদ্ভাবকদের অসাধারণ কৃতিত্বকে সম্মান জানিয়ে ভারত জাতীয় প্রযুক্তি দিবস উদযাপন করে। এই দিনটি একটি ঐক্যবদ্ধ শক্তি হিসেবে কাজ করে, যারা ভারতের অগ্রগতিকে চালিত করছে, তাদের অমূল্য অবদানকে স্বীকৃতি দেয় এবং পরবর্তী প্রজন্মকে উদ্ভাবন এবং অগ্রগতির এই উত্তরাধিকার অব্যাহত রাখতে অনুপ্রাণিত করে। এই নিয়ে কথা বলবো, তবে চলে যাব আমাদের বন্ধুদের কাছে। আমাদের প্রথমে রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবে বিজেত্রিপাল।

0: এতক্ষণ আমাদের রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালো বিজিৎ ত্রিপাল। এবারে শুনব কবিতা। আমাদের কবিতা আবৃত্তি করে শোনাবে অদৃতা গুহ।
1: কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়াবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিষিধে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান হাও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগযুগান্ত সঞ্চিত ব্যথা খুশি আছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানি না সন্তরণ, কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎপদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কাণ্ডারি তুমি ভুলিবে কি এ পথ, ত্যাজিবে কি পথ মাঝ। করে হানাহানি তবু চলো টানি, নিয়াছো যে মহাভার। কাণ্ডারি তবু সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনি রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আশি অলক্ষে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কাণ্ডারি হুঁশিয়ার।
0: এতক্ষণ আমাদের কবিতা আবৃত্তি করে শোনালো অদৃতা গুহ। জাতীয় প্রযুক্তি দিবস কেন পালিত হয় তার কারণগুলোর মধ্যে রয়েছে অপারেশন শক্তির স্মরণ, যা ডক্টর এপিজে আব্দুল কালাম এবং ডক্টর আর চিদম্বরমের নেতৃত্বে 11 এবং 13 মে 1998 তারিখে পোখরানে পরিচালিত সফল পারমাণবিক পরীক্ষা উদযাপনের জন্য। দ্বিতীয়ত, বৈজ্ঞানিক উৎকর্ষতার স্বীকৃতি। প্রযুক্তিগত এবং প্রতিরক্ষার অগ্রগতিতে অবদান রাখা ভারতীয় বিজ্ঞানী প্রকৌশলী এবং গবেষকদের প্রচেষ্টাকে সম্মান জানানো। তৃতীয়ত, আদিবাসী উদ্ভাবনের উদযাপন। 1998 সালে একই দিনে পরিচালিত হংসত্রিন বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন এবং ত্রিশূল ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার মতন সাফল্যকে স্বীকৃতি জানানো। চতুর্থত, প্রযুক্তিগত উন্নয়নের প্রচার। জাতীয় অগ্রগতিতে অবদান রাখার জন্য বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন, গবেষণা এবং উন্নয়নকে উৎসাহিত করা। সবশেষে, তরুণদের জন্য অনুপ্রেরণা। প্রযুক্তির মাধ্যমে বৈজ্ঞানিক চিন্তাভাবনা, উদ্ভাবন এবং জাতি গঠনে তরুণদের উদ্বুদ্ধ করা। এবারে আমরা আবার চলে যাব গানে। এবারে আমাদের নজরুলগীতি গেয়ে শোনাবে অন্তরা আচার্য।

এতক্ষণ আমাদের নজরুলগীতি গেয়ে শোনালো অন্তরা আচার্য। জাতীয় প্রযুক্তি দিবস 11ই মে বরাবরের মতন এই উপলক্ষে ভারত জুড়ে প্রযুক্তি উন্নয়ন বোর্ড, বৈজ্ঞানিক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আয়োজিত অনুষ্ঠানের সাক্ষী থাকবে। দেশের প্রযুক্তিগত ভূদৃশ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন উদ্ভাবক এবং গবেষকদের পুরস্কার এবং স্বীকৃতি প্রদান করা হবে। তাহলে বন্ধুরা, আবার চলে যাই গানে। এবারে আমাদের লোকগীতি গেয়ে শোনাবে রিম্পা সাহা।

এতক্ষণ আমাদের লোকগীতি গিয়ে শোনালো রিম্পা সাহা। তাহলে বন্ধুরা, আজকে আর সময় নেই, আসর এখানেই শেষ করব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি পাপিয়া ধর, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।

শুনলেন অনুষ্ঠান যুবজগৎ, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীত। চিত্রগীতের আসরে আজকের প্রথম গানটি শুনবেন সফর ছায়াছবি থেকে। গানটি গেয়েছেন কিশোর কুমার।

শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীত। চিত্রগীতের আসরে এবারের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন আশা ভোসলে এবং মোহাম্মদ আজিজ, ছবি মুদ্দাত।

ये रात फिर ना आएगी। ছবিতে দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছেন মোহাম্মদ রফি এবং আশা ভোসলে।

চিত্রগীতের আসরের শেষ গান গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন উদিত নারায়ণ এবং সাধনা সারগম, ছবি মোহরা।

এই গানটি সঙ্গে সঙ্গে শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীত আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে।

আকাশবাণী মুর্শিদাবাদ। শ্রোতা বন্ধুদের এখন জানাবো আগামীকাল অর্থাৎ 18ই মে সোমবারের অনুষ্ঠান সূচি। আগামীকাল অধিবেশন শুরু হবে ভোর 5:50, 6:20 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 6:30, 6:50 নজরুলগীতি, 7:45 বাংলা ছায়াছবির গান, 8:00 অনুষ্ঠান শুভ সকাল। আগামীকাল শুভ সকালের বিষয় টিকা সচেতনতা, উপস্থাপনায় আশিস ভৌমিক। 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান, 2:20 বাংলা আধুনিক গানের অনুরোধের আসর, 3:10 দিনান্তিকা, 3:30 থেকে বিবিধ ভারতের অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে, 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুলগীতি, ক্ষেত খামারের কথা, 5:30, 6:00 দিল্লি কেন্দ্রের সংবাদ, 6:05 দ্বিজেন্দ্রগীতি এবং রজনীকান্তের গান। ৬:35 কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ, ভক্তিগীতি 6:40, 8:10 বাংলা রাগ প্রধান গান, 8:30 বাংলা আধুনিক গান, 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। বাংলা ছায়াছবির গান শুনবেন 10:10, 10:30 থেকে লোকগীতির অনুষ্ঠান মাটির সুর, 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল অর্থাৎ 18ই মে সোমবারের অনুষ্ঠান সূচি। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবহাওয়া প্রধানত শুষ্ক ছিল, গতকালকের সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হয়নি এবং তা ছিল স্বাভাবিকের চেয়ে কম, বৃষ্টিপাত হয়নি। পরবর্তী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এবং শনিবারে জেলার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী 7 দিনে আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়েছে সোম এবং মঙ্গলবারে জেলার কোনো কোনো জায়গায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তবে বুধ বৃহস্পতি শুক্র এবং শনিবারের জন্য আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কবার্তা নেই। চাষি ভাইদের জন্য পরবর্তী 7 দিনের পূর্বাভাসে বলা হয়েছে সোম মঙ্গল বুধ এবং বৃহস্পতিবারে জেলার দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী 5 দিনে চাষি ভাইদের জন্য আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়েছে সোম এবং মঙ্গলবারে জেলার কোনো কোনো জায়গায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তবে বুধ বৃহস্পতি এবং শুক্রবারের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে।

আকাশবাণী মুর্শিদাবাদ, আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হলো। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:02। জয় হিন্দ।